0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে শুনছে আনন্দ ধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রবীন্দ্রনাথের কথায় আর গানে সময়টা এগিয়ে চলে। আর সত্যিই তাই, এই যে বর্ষার দিনে অদ্ভুত এই রকম হাওয়ার তালে তালে, এরকম বাদল দিনে মনটা সত্যি কেমন যেন অদ্ভুতভাবে নেচে ওঠে। আর সেই বৃষ্টি যখন বাইরে পড়ে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টি তখন মন মাতিয়ে দেয়। কখনো সেই যে আমাদের মনের ভেতরটা যেটা চুপ করে বসে থাকে, সেটাই কখন যেন অদ্ভুতভাবে নেচে উঠতে থাকে, অনেকটা সেই ময়ূরের পেখম মেলার মতন করে। আসলে আমাদের মনের ভেতরের যে কথাগুলো, সেগুলো বোধহয় বর্ষার হাওয়ায়, এই হাওয়ার দিনে, পাগলা হাওয়ার এই বয়ে যাওয়ার দিনে, এই ভেসে যাওয়ার দিনে আমাদের মনের ভেতরটা জেগে ওঠে।

গহন ঘন ছাইয়া সত্যি যখন আকাশটা একদম কালো হয়ে ওঠে, তখন আমাদের মনটাও কেমন যেন অদ্ভুতভাবে একটু যেন দমে যায়। কিন্তু তারপরে যখন মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল থই থই, তখন সময়টাই কেমন একটা অন্যরকম হয়ে যায়। আমাদের মনটাও তখন অদ্ভুতভাবে আনমোনা হয়ে যায়, অদ্ভুতভাবে কখনো নেচে ওঠে, কখনো আবার ছটফট করতে থাকে, সেই যে জলে গিয়ে ওই সেই ছোটোবেলার মতন করে। আসলে এখন অবশ্য আর ছোটোবেলার মতন করে লাফালাফি করা যায় না, কিন্তু তবুও মনটা নেচে ওঠে কখনো কখনো। দুকলি কবিতা কিংবা গান মনের মধ্যে জেগে ওঠে, সেটাও আমাদের মতন করে। তবু কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো,

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
3: আর সেই রত্নগর্ভা নিয়ে কিন্তু আজ সকালবেলায় আপনার কানে শুধুমাত্র 107 রয়েছে আরপি। কার কথা, কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা বলবে আজ আরপি, পৌঁছে দেবে আপনার কানে। যদি বলি 77 নম্বর আশুতোষ মুখার্জি রোড, হ্যাঁ দক্ষিণ কলকাতার কথা বলছি, যিনি আমাদের বাংলার বাঘ, সেই বাড়িতেই তাঁর জন্ম। না, ব্যাপারটা হচ্ছে এই ক্লুগুলো দিচ্ছে এই কারণেই, আপনি এই ক্লুগুলো শুনে কার মায়ের কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা, হ্যাঁ সেই লেখাটা লিখে পাঠাবেন সেই কারণেই। 77 নম্বর আশুতোষ মুখার্জি রোডে তাঁর জন্ম, আর তাঁর মায়ের নাম যোগমায়া দেবী। যোগমায়া দেবী মানে যোগমায়া কলেজ, আশুতোষ কলেজের একটি বিভাগ। কার কথা বলছে আর পি, যার জন্মদিনে আমাদের রাজ্যব্যাপী ছুটি ছিল, তার মায়ের কথা যোগমায়া দেবীর কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা। পাঠিয়ে দিন আপনার মেসেজ নাম আর লোকেশন সহ 9903659992 9903659992। যোগমায়া দেবী তার মায়ের নাম, একই সঙ্গে তার ঠিকানা হচ্ছে 77 নম্বর আশুতোষ মুখার্জি রোড। আর কি দরকার, সম্প্রতি এই সোমবার, গত সোমবারই কিন্তু তার জন্মদিবস পালিত হয়েছে। আর অপেক্ষা আফটার মেসেজের 9903659992। কিন্তু তার আগে হ্যাঁ, সৌরভ সরকার মায়ের কানে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা প্রতি বুধবার আপনার কানে পৌঁছে দেয়। আর চেরা, আজ আপনার কানে রয়েছি, আপনার সঙ্গী হয়ে রয়েছে আমি আরফি। আজ কার কথা? সেই জিজ্ঞাসা ছিল আপনার কাছে, আর সেই কথার সূত্র ধরে আমরা এগিয়ে চলি কলকাতার ভবানীপুর এলাকা, আশুতোষ মুখার্জি রোড ধরে একটুখানি হাঁটুন। একটা মস্ত বড় বাড়ি চোখে পড়বে আপনার। এই বাড়িটির একটি বড় ইতিহাস আছে। একে সবাই বাংলার বাগ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি বলে জানে, চিনি। কিন্তু এই বাড়ির ভেতরে আরেকটি জগৎ ছিল। সেই জগতের কেন্দ্রে ছিলেন একজন নারী, একজন মহিষী, তিনি যোগমায়া দেবী। তিনি ছিলেন এই বাড়ির কর্ত্রী। আসুন আমরা আরও একটু পিছিয়ে যাই, আরও কয়েক দশক পিছিয়ে গিয়ে একটুখানি চোখ খুলে দেখি। এই বাড়ির প্রতিটি ইট পাথরে মায়া জড়ানো ছিল। ঠাকুর ঘর থেকে ধূপের গন্ধ ভেসে আসত, লাইব্রেরি ঘরে বইয়ের গন্ধ ছিল। বাইরে তখন দেশ স্বাধীন করার আন্দোলন চলছে, আর বাড়ির ভেতর চলছে মস্ত এক সংসার। সেই সংসারের হাল ধরেছিলেন মা যোগমায়া দেবী। কি ডেফিনেটলি আপনি এবার গল্পটা অন্যভাবে শুনতে চান? এই বাড়ির চার ছেলে, রমাপ্রসাদ, শ্যামাপ্রসাদ, উমাপ্রসাদ এবং বামাপ্রসাদ। আসুন না তাঁদের ঘর গৃহস্থালির গল্প শোনাই আজ। অন্তত উমাপ্রসাদ, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি তার দাদার সম্পর্কে কি বলেছেন সে কথায় ফিরবে আরফি। কিন্তু তার আগে ওই যে জিজ্ঞাসা, তাহলে উমাপ্রসাদের এই দাদার নাম কি, যোগমায়া দেবীর এই ছেলের নাম কি? আশুতোষ মুখার্জি রোডের ওই বাড়িতে, বাংলার বাঘের বাড়িতে যিনি জন্মেছিলেন, যার জন্মদিন সদ্য আমরা পালন করেছি পশ্চিমবঙ্গে, আমরা সেই দিনটি ছুটি রেখেছিলাম, কে তিনি? এরপরে ক্লু না, আর কোনো ক্লু দেওয়ার প্রয়োজন নেই, বরং পাঠিয়ে দিন 9903655992 আজ সেই যোগমায়া দেবীর কথা রত্নগর্ভা জুড়ে। সঙ্গে আপনার নাম আর লোকেশন পাঠাতে না ভুলবেন না মোটেই। আবার একবার নাম্বারটা বলি 9903655992। তাহলে এই মুহূর্তে কিন্তু আবারও গানে গানে, হ্যাঁ ভূমির সঙ্গে মায়ের গানে, একটু অন্যরকম, কিন্তু সে গানের পর ফিরে আসবে আরপি আপনাদের নাম এবং অবশ্যই লোকেশন নিয়ে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে 107 রয়েছে আরপি। কারা পাঠিয়েছেন সঠিক উত্তর? যোগমায়া দেবী কোন সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের নাম যার জন্মদিনকে কেন্দ্র করে আমরা রাজ্যব্যাপী ছুটি কাটিয়েছি, তাকে স্মরণ করেছি, বরণ করেছি, তাকে নিয়ে আলোচনা হয়েছে ভীষণ রকম। কে তিনি, কার কথা বলছে আরপি? সঠিক উত্তর পাঠাতে বলেছিলাম 9903659992 তে। পাঠিয়েছেন অনেকেই, অনেকেই হয়তো ভাবছেন পাঠাবো কি, আরপি কি পড়বে? দেখা যাক। এই মুহূর্তে একেবারে শুরুতে আজ একটা নতুন নাম, এর মেসেজ আগে পেয়েছি বলে খুব একটা মনে পড়ছে না। উত্তর দিয়েছেন একেবারে সঠিক উত্তর এবং সেই সঙ্গে লিখছেন, শুভ সকাল, তোমার উপস্থাপনা খুব ভালো লাগে বন্ধু, খুব ভালো থেকো। আর কে লিখেছে? ডোরা, DORA, ডোরা কোথেকে লিখেছে না সেটা কিন্তু সেই ডোরা কাটা ব্যাপারটা রাখেনি। ওকে, সঠিক উত্তর দিয়েছেন এবং সেই সঙ্গে পাঠিয়েছেন কে, সরসুনা থেকে রাজ বন্ধু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজ বন্ধু। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো এসেছে সেই মেসেজগুলো চটপট চটপট করে তুলে ধরা আপনাদের কানে। অনেকগুলো মেসেজ, অনেকগুলো মেসেজ কিন্তু রয়েছে। একেবারে শুরুতে পাঠিয়েছিলেন গোপাল সিনহা মধ্যম গ্রাম থেকে, সঠিক উত্তর দিয়েছেন গোপাল সিনহার পর সঠিক উত্তর দিয়েছেন কে, দুধকুমার পণ্ডিত বাড়িপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দিয়েছেন। দুধকুমার পণ্ডিতের পর কার কথা বলতেই হয়, সুভাষ চক্রবর্তী উত্তর বাউরি থেকে দিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শর্মিষ্ঠার পর কার নাম অবশ্যই বলতে হয়, সৌরভ রায়চৌধুরী কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সৌরভবাবুর পর রীতা, হাওড়া থেকে রীতা, সে কিন্তু পাঠিয়েছে সঠিক উত্তর। রীতার পর কার কথা? সুনিতা দত্ত মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে শুনছেন, ওয়াও, থ্যাংক ইউ সুনিতা ম্যাম। সুনিতা দত্তের পর কার কথা অবশ্যই আসে, আর সুখেন পাল ডোমজুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সুখেন পাল একই সঙ্গে কি, সৌভিক ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে সৌভিক সঠিক উত্তর একই সঙ্গে। কে পাঠিয়েছে? নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে এবং সেই সঙ্গে ঠিকুজি কুষ্টি পাঠিয়ে দিয়েছে, থ্যাংক ইউ নিবেদিতা। অজিত কুমার আদক উত্তর বাউরি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে অজিত কুমার আদকের পর কার কথা বলতেই হয়, নানা রকম বিশেষণ ব্যবহার করেছেন আর পাঠিয়েছেন সঠিক উত্তর, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যাদবেন্দ্রবাবুর পর কার কথা বলতেই হয়, শান্তিগোপাল দত্ত বেহালা কলকাতা থেকে। ওকে, শান্তিগোপাল দত্তের পর অবশ্যই বলতে হয় কিন্তু সৌভিক সরকার কসবা হালতু থেকে, যে পাঠিয়েছে সঠিক উত্তর। একই সঙ্গে সঠিক উত্তর দিয়েছে কে, বন্দিতা দেব কোত্থেকে পাঠিয়েছে, চারাপোল কাজরাপাড়া থেকে। ওকে, কাজরাপাড়া থেকে বন্দিতা দেবের পর কার কথা বলতেই হয়, অবশ্যই উল্লেখ করেছেন ভারত কেশরী হিসাবে, সেই সঙ্গে নিজের নামও লিখেছেন, ঋষান শীল রহিমপুর হুগলি থেকে। ঋষান শীল, খুব যদি ভুল না করে থাকি। ওকে, থ্যাংক ইউ ঋষান। কাকলি সাহা বালি হাওড়া থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। কাকলি সাহা একই সঙ্গে কিন্তু কার উত্তর পেয়েছে, সনদ ঘোষ খালোর বাকনান হাওড়া থেকে পাঠিয়েছেন সনদবাবুর পর কার কথা বলতেই হয়, বিমলেন্দু পাল বিরাটি থেকে পাঠিয়েছেন। সেই সঙ্গে পাঠিয়েছেন বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে। না, এখানে কিন্তু থেমে যাওয়া নয়, শাশ্বতী আচার্য লীনা আচার্য লেক মার্কেট থেকে পাঠিয়েছে সেই সঙ্গে রোমু। ওকে, রোমু এবং রুমু ভাই বোন নাকি হতে পারে, তারা পাঠিয়েছে কিন্তু কোথেকে, গৌড়িয়া থেকে। ওকে, গৌড়িয়া থেকে দুজন সঠিক উত্তর পাঠিয়েছে। একই সঙ্গে রীনা ওরফে সংযুক্তা, সে পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। ওকে, থ্যাংক ইউ সকলকে, এখনও পর্যন্ত এই উত্তরগুলো আরপি পেয়েছিল বলেই দিল না, এখনও কিন্তু এখনও নামগুলো আসছে। যেমন নারায়ণ ঠাকুর কোথেকে পাঠিয়েছেন, গ্রিন ভ্যালি রেসিডেন্সি বোড়াল গড়িয়া কলকাতা 154 থেকে এইমাত্র পাঠালেন। এইমাত্র আরও একটি মেসেজ কিন্তু এসেছে, সুশান্ত ভট্টাচার্য জয়শ্রী ভট্টাচার্য বেহালা ঠাকুর পুকুর থেকে পাঠিয়েছেন। জানি এভাবে আসতেই থাকবে।

আর আমরাও কিন্তু এগোতে থাকবো। কিন্তু এই মুহূর্তে এক গান বিরতি, মাধুরীর সঙ্গে আমাদের পথ চলা, আর তারপর ফিরে আসা সেই বিখ্যাত ব্যক্তিত্বের ভাইয়ের কথায়, যে ভাই উল্লেখ করে গিয়েছেন তাঁদের জীবনের অনেক গল্প।

গুলো বলেই দিয়েছে, তাহলে এবার কিন্তু আমরা তরতরিয়ে এগিয়ে যাব। ওই যে বলেছিলাম এমন এক বাড়ি, যে বাড়ির প্রতিটি ইট পাথরে মায়া জড়ানো ছিল, ঠাকুর ঘর থেকে ধূপের গন্ধ ভেসে আসত, আর লাইব্রেরি ঘরে বইয়ের গন্ধ ছিল। বাড়ি তখন দেশ স্বাধীন করার আন্দোলন চলছে। সেই বাড়ির কথা, সেই বাড়ির সেই কর্ত্রীর কথা, যার নাম যোগ মায়াদেবী। এই বাড়ির চার ছেলে, রমাপ্রসাদ, শ্যামাপ্রসাদ, উমাপ্রসাদ আর বামাপ্রসাদ। তাঁদের এই ঘর গেলস্তারির গল্প নিয়ে কিন্তু আজকের ভোরাই আজকের রত্নগর্ভা। এখানে একটা কাজ করি, উমাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাই, তিনি একটা আত্মস্মৃতি লিখেছেন, নিজেদের বাড়ির কথা লিখেছেন। সেখানে মূলত এসেছে শ্যামাপ্রসাদের ডায়েরির কথা, নানা রকম ঝঞ্ঝাটের কথা, কিন্তু সেখানে উঠে এসেছে মায়ের কথা, তাঁদের মধ্যে মিলমিশের কথা, ঝগড়ার কথা। আসুন না, তাঁর বয়ানে আরপি করে নিয়েছে একেবারে ছোট্ট করে, একেবারে ছোট্ট করে, আরে জিস্ট টাইপের থেকেও আরও জিস্ট করে নেওয়া। একেবারে উমাপ্রসাদের বয়ানে আমরা সেই কথাগুলো জানতে পারি। ধরা যাক, আমি যদি বলি উমাপ্রসাদ আজ আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি কথাটা বলছেন, তাহলে কেমন হবে? আমি উমাপ্রসাদ, এখন আমার বয়স হয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, ভবানীপুরের এই চেনা বারান্দায় বসি, চোখ দুটো বুঝলেই ছোটবেলাটা দেখতে পাই, সব কিছু সিনেমার মতো ভেসে ওঠে। আমার মা যোগমায়াদেবী, সেই যোগমায়াদেবীর বাপের বাড়ি ছিল কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগরে ছিল আমার মায়ের বাপের বাড়ি, অর্থাৎ আমাদের মামা বাড়ি। পণ্ডিত রামনারায়ণ ভট্টাচার্যের মেজ মেয়ে তিনি। 1886 সালের জানুয়ারি মাসে বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়। মা তখন নিতান্তই বালিকা, ও হ্যাঁ বলা হয়নি আমার মায়ের নাম কি ছিল বলুন তো? না, যোগমায়া এই নামটা কিন্তু ছিল না, ছিল রাখালি। হ্যাঁ, রাখালি ছিল আমার মায়ের নাম, কিন্তু আমাদের ঠাকুরদা ছিলেন ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি মস্ত বড় চিকিৎসক ছিলেন। ঠাকুরদাই কিন্তু মায়ের নাম বদলে রাখেন যোগমায়া। ঠাকুর তো বোধ হয় দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি আগে ভাগেই দেখতে পেয়েছিলেন এ মেয়ের মধ্যে যোগমায়া রূপ, তাই বুঝি তিনি যোগমায়া এই নামটাই দিয়েছিলেন। তিনি সবাইকে এক সুতোয় বেঁধে রাখতেন। উমাপ্রসাদ লিখছেন, আমাদের মস্ত বড় পরিবার ছিল, আমরা চার ভাই এবং তিন বোন। এই সাতটি সন্তানকে মা এক হাতে সামলাতেন, মায়ের নিজের কোনো বিলাসিতা ছিল না। বাবা যখন চলে গেলেন, তারপর মা সাদা থান পরতেন, নিরামিষ খেতেন, মেঝেতে মাদুর পেতে ঘুমোতেন। আর এই চার ভাইয়ের স্বভাব কেমন ছিল, কি কাণ্ড ঘটেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে, আর সেই কাণ্ডে মায়ের ভূমিকাই বা কেমন ছিল, আর পি জানাবে সে কথা। সেই অন্যরকম গল্প শোনাবে আজ 107 FM রেইনপুর রত্নগর্ভায়। কিন্তু তার আগে মান্না দে এবং অন্যান্যরা মায়ের গানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: আর আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবীর কথা রত্নগর্ভা জুড়ে। একটু আগে বলেছিলাম চার ভাইয়ের স্বভাব ছিল কিন্তু চার রকম। বর্দা রমাপ্রসাদ খুব শান্ত ছিলেন, পড়াশোনা ভালোবাসতেন। মেজদা শ্যামাপ্রসাদ ছিলেন অন্যরকম, ছোটবেলা থেকেই খুব ডান পিঠে, ভীষণ জেদি আর স্পষ্ট বক্তা। আর উমাপ্রসাদ ছিলেন একটু চুপচাপ, বই পড়তে ভালোবাসতেন। আর সববার ছোট হচ্ছে বামাপ্রসাদ, তিনি ছিলেন মায়ের মা যোগমায়া দেবীর চোখের মণি। তো এই যে ভাই, চার ভাই, চার ভাইয়ের মধ্যে কিন্তু খুব খুনসুটি হতো। শ্যামাপ্রসাদের সঙ্গে উমাপ্রসাদ আর বামার রোজ রোজ যুদ্ধ বাঁধত। একদিন দুপুরের কথা বলি, মেজদা অর্থাৎ শ্যামাপ্রসাদ তাঁর ঘরে বসে মন দিয়ে একটা প্রবন্ধ লিখছেন। বামা অর্থাৎ ছোট ভাই এবং সেজ ভাই বারান্দায় বসে চুটিয়ে মার্বেল খেলছিলেন। খেলতে খেলতে একটা মার্বেল ছিটকে গেল আর সেটা সোজা ঢুকলো গিয়ে একেবারে শ্যামাপ্রসাদের ঘরে। শ্যামাপ্রসাদের কালির দোয়াতের উপর সেটা গিয়ে পড়ল। ভাবুন একবার, দোয়াত গেল উল্টে। শ্যামাপ্রসাদের সাধের লেখার খাতা একেবারে কালোই কালো হয়ে গেল। শ্যামাপ্রসাদ তো রাগে একেবারে অগ্নিশর্মা, খাতা হাতে নিয়ে দুই ভাইয়ের পেছনে তাড়া করতে শুরু করলেন। বামা এবং উমা এই দুই ভাই এক দৌড়ে মায়ের ঘরে অর্থাৎ যোগমায়া দেবীর ঘরে দৌড়ে গেলেন। মায়ের পিঠের পেছনে তারা লুকিয়ে পড়বার চেষ্টা করলেন। আর অমনি শ্যামাপ্রসাদ হাঁপাতে হাঁপাতে মায়ের ঘরে ঢুকল, বলল, মা, আজ এই দুই বাঁদরকে আমি আস্ত রাখব না। মা যোগমায়া দেবী শান্ত মুখে তাঁর মেজ ছেলের দিকে তাকালেন, বললেন, শ্যামা, রাগ করা ভালো নয়, খাতা নষ্ট হয়েছে, মানছি, আবার লিখতে পারবি, কিন্তু আজ যদি তুই ভাইয়ের গায়ে বা ভাইদের গায়ে যদি হাত তুলিস তাহলে কিন্তু প্রীতি নষ্ট হবে,

সেই প্রীতি কি আর ফিরে পাবি? মায়ের কথায় কি যেন মায়া ছিল। মেজদার রাগ হঠাৎ করে কোথায় যেন উবে গেল। অন্যদিকে বাবা কেমন ছিলেন, তাকে কিভাবে সামলাতেন যোগমায়া দেবী, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়কে কিভাবে কে কি সামলাতেন, সে কথা ফিরবে আসবে। কিন্তু তার আগে অবশ্যই রাঘব চট্টোপাধ্যায়, মায়ের গানে শুধুমাত্র 107।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: সেই রত্নগর্ভায় আজকে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগু মায়াদেবীর কথা। একটু আগে বলেছিলাম এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঠিক পরের ভাই উমাপ্রসাদ, তিনি একটি স্মৃতিকথা লিখে গিয়েছেন। সেই স্মৃতিকথায় বিভিন্ন কথা উল্লেখ করেছেন, সেগুলোকে ছোট্ট করে পুঁচকে করে হাজির করছে আরপি আজ আপনাদের কানে শুধুমাত্র 107-এ। বাবা অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায় খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, পড়াশোনার ব্যাপারে কোনো ছাড় দিতেন না তাঁর ছেলেদের। একদিন ছোট ছেলে বামা সে জ্যামিতি মেলাতে পারছিল না, আশুতোষ মুখোপাধ্যায় রেগে গিয়ে টেবিল চাপটালেন, অমনি ছোট ভাই বামার চোখ দিয়ে জল পড়তে লাগল। এই যে টেবিল চাপটানো, সেটা এতটা আস্তে হয়েছিল বুঝতেই পারছেন, সেটা গিয়ে পৌঁছলো একেবারে যোগুমায়াদেবীর কানে। ঠিক তখনই মা দরজায় এসে দাঁড়ালেন, এমনটাই স্মৃতিচারণ করছেন উমাপ্রসাদ। মা দৃঢ় গলায় বাবাকে বললেন, শোনো, ছেলেদের শাসন করো ঠিক আছে, কিন্তু মনে ভয় ঢুকিও না, ভয় পেলে কিন্তু বুদ্ধি লোপ পায়। আশুতোষ মুখোপাধ্যায় স্ত্রীর এই যুক্তিকে বিন্দুমাত্র খণ্ডাতে পারলেন না, বরং তার রাগ নিমেষে কমে গেল। বামা সে যাত্রা মায়ের আঁচলের তলায় বেঁচে গেল, এমনটাই বলছেন উমাপ্রসাদ। তো যাই হোক, সংসারের এই মিষ্টি দিনগুলো চিরকাল থাকল না। মুখোপাধ্যায় পরিবারে শোকের ছায়া, শোকের মেঘ নেমে এলো, কাল বৈশাখের ঝড়ের মতো এলো সেই শোক। 1923 সাল, হ্যাঁ সেই সালের কথা, যোগমায়াদেবীর বড় মেয়ে কমলা অকালে অসময়ে মারা গেলেন। তার বয়স তখন মাত্র 28 বছর। প্রথম সন্তানের মৃত্যুতে মা ভেতরে ভেতরে যেন ভেঙে পড়লেন, কিন্তু মুখে হাহাকার করলেন না। তার পরের বছর আরও বড় আঘাত এল, 1924 সালের মে মাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু হল। বাংলার বাঘ চিরতরে স্তব্ধ হয়ে গেলেন। ভবানীপুরের বাড়িতে কান্নার রোল উঠল, কিন্তু ছেলেরা সেদিন মায়ের এক অন্য রূপ দেখল। যোগমায়াদেবী কাঁদলেন না, হাহাকার করলেন না, পাথরের মূর্তির মতো বসে রইলেন। স্বামীর পায়ে সিঁদুর চন্দন লাগিয়ে দিলেন, ছেলেদের বললেন, তোদের বাবা দেশের জন্য জীবন দিয়েছেন, তোরা তার ছেলে, আজ থেকে তোদের কান্না বন্ধ। ভাবুন একবার, কিসি ভাবনা, কিসি অসাধারণ যুক্তি! শুধুমাত্র হাহাকার নয়, ভেঙে পড়া নয়, যে মানুষটা দেশের জন্য জীবন দিলেন তার ছেলে হয়ে আর কিন্তু চোখে জল নিয়ে আসা নয়, ভেঙে পড়া নয়, বরং নিজের পায়ে দাঁড়াতে পারা। কি বলেছিলেন সেদিন? স্বামীর মৃত্যুর পর মা আরও সাত্ত্বিক হয়ে গেলেন, উমাপ্রসাদ এমনটাই বলছেন। কিন্তু মায়ের পরীক্ষা তখনও শেষ হয়নি, মেজ ছেলে শ্যামাপ্রসাদ তখন দেশের মস্ত বড় নেতা। 1953 সালের জুন মাস, কাশ্মীরের এক বন্দিশালায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হল। এই মৃত্যু ছিল খুব রহস্যজনক। এই খবর আসেই বাড়ি ভেঙে পড়ল। বৃদ্ধ বয়সে এই আঘাত মায়ের পক্ষে অসহনীয় ছিল। যে ছেলেকে ছোটবেলায় কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন তিনি, সেই ছেলে আজ তাঁর আগেই

হারিয়ে গেল। কিন্তু যোগমায়া দেবী তুমি চাননি, শোকের মধ্যেও মায়ের তেজ দেখা গেল। তিনি বুঝতে পেরেছিলেন মেজদার মৃত্যুর পেছনে নিশ্চিতভাবে চক্রান্ত আছে। তিনি সোজা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। মায়ের ডিকটেশন অনুযায়ী নেহরুজিকে সেই চিঠিটা লিখেছিলেন উমাপ্রসাদ। বৃদ্ধা মায়ের সেই চাবুকের মতো শব্দগুলো তার বহুকাল বহুকাল মনে পড়ত, ইতিহাসের দলিল হয়ে রয়েছে। কি লিখেছিলেন যোগমায়া দেবী সেদিন? লিখেছিলেন, আমার ছেলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাই। একজন মা হিসেবে আমার অধিকার রয়েছে, কেন আমার সুস্থ ছেলেকে বন্দি করে বিনা চিকিৎসায় মরতে দেওয়া হল? মেহরুজি উত্তর দিয়েছিলেন, কিন্তু তদন্তের দাবি তিনি এড়িয়ে গিয়েছিলেন। মা আবারও, অর্থাৎ যোগমায়া দেবী আবারও কিন্তু কড়া ভাষায় চিঠি লিখলেন দেশের প্রধানমন্ত্রীকে। সেদিন একজন মায়ের চিঠির সামনে থতমত খেয়েছিলেন প্রধানমন্ত্রী। 1953 সালে সেই ঘটনার পর মার বেশি দিন, অর্থাৎ যোগমায়া দেবী আর বেশি দিন বাঁচেননি। শ্যামাপ্রসাদের শোক তাকে শেষ করে দিয়েছিল। জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে উমাপ্রসাদ যখন এই শূন্য বারান্দায় বসেন, দেয়াল থেকে যেন মায়ের গায়ের চন্দনের গন্ধ ভেসে আসে। মনে হয় বাবা ছিলেন মেধার আকাশ। বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের কথা, তিনি ছিলেন মেধার আকাশ, আর মা যোগমায়া দেবী ছিলেন পায়ের নিচের শক্ত মাটি। সংসারের এই খুনসুটি আর মায়ের আঁচলের আশ্রয়, এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে? একেবারে শেষ বেলায় মায়ের লুচি ভাজার গল্প বলি, মানে শ্যামাপ্রসাদ তার যে পেট পুজো সেই কথাটা বলি। এত দুঃখ, এত বিষাদ, না এই বিষাদের মধ্যে কিন্তু আর পি শেষ করতে চাইছে না আজকের ভোরাই আজকের রত্নগর্ভা। শ্যামাপ্রসাদ ভাই, ছোট ভাই উমাপ্রসাদ লিখছেন, আমাদের ভবানীপুরের বাড়িতে খাবারের আয়োজন ছিল রাজকীয়। বিশেষ করে রাতের বেলা মায়ের হাতের লুচি ভাজা ছিল এক মস্ত উৎসব। মা রান্নাঘরে কাঠের উনুনের সামনে বসতেন, বিশাল এক কড়াইয়ে ঘি গরম হতো, মা নিজে হাতে লুচি বেলতেন আর ভাজতেন। লুচিগুলো কড়াই থেকে উঠত একেবারে শ্বেত পদ্মের মতো, সাদা আর ফুটবলের মতো ফোলা। মা গরম গরম লুচি আর আলুর দম আমাদের পাতে দিতেন। আমাদের মধ্যে মেজদা শ্যামাপ্রসাদের খাওয়ার আনন্দ ছিল সত্যি দেখার মতো। মেজদা খেতে যেমন ভালোবাসতেন, তার হজম শক্তিও ছিল রাক্ষুসে। আমরা যখন চার পাঁচটা লুচিকেই হাঁপিয়ে উঠতাম, মেজদার তখন সবে শুরু হতো। মা কড়াই থেকে গরম লুচি তুলতেন আর মেজদার পাতে দিতেন। মেজদা একাই একাই 30-40টা লুচি অনায়াসে শেষ করে দিতেন। মা পরম স্নেহে মেজদার খাওয়া দেখতেন। মেজদা তৃপ্তি করে খেলে মায়ের মুখ খুশিতে, মহা খুশিতে ভরে উঠত। এমনটা কিন্তু লিখেছেন উমাপ্রসাদ। আর মা কি বলতেন? মা বলতেন, আমার শ্যামার যেমন শরীর তেমনই তার খাবার কি দে, ও মন খুলে না খেলে আমার রান্নাই বৃথা। মেজদা শেষ লুচিটা মুখে পুরে মায়ের দিকে তাকিয়ে এমন একটা তৃপ্তির হাসি দিতেন যা দেখলে সারা দিনের সব ক্লান্তি কোথায় যেন উবে যেত। আরও গল্প রয়ে গেল, হ্যাঁ, শ্যামাপ্রসাদের জীবনের গল্প, একই সঙ্গে যোগমায়া দেবীর গল্প, আরও অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে আর পি জানাবে সেই সব কথাগুলো। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার, যার কারণে, সত্যি বলতে কি, যার কারণে আমাদের এই কলকাতা, আমাদের এই পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অনেকটা অংশ বাংলাদেশের মধ্যে মিশে যেতে পারেনি, ঢুকে যেতে পারেনি, তার অন্যতম কিন্তু কান্ডারি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই ঐতিহাসিক সত্যকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। ভাবুন তো, আমরা যারা আজ পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমরা কি ভাবতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের জুড়ে যেতে হতো? বাংলাদেশের সঙ্গে আমাদের আমার দেশ বলে মানতে হতো? সেই ভাবনাটা বোধ হয় একটু কঠিন। এমনটা বলতে বলতে এমনটা

0: বলতে বলতে,
1: মা তুছে সেলাম ইয়া রহমান। আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব খবরে, তারপর ফিরে আসা, আর ফিরে আসা নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত

0: আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে এক জোট হওয়ার আহ্বান জানান। পশ্চিমবঙ্গের নির্বাচনের আঁচ পড়েছে ইন্দোনেশিয়াতেও। গতকাল সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ার বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আনার জন্যে ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয় পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কী করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন তাঁর কাজ হল অর্থ তছরূপ বন্ধ করে প্রকৃত প্রাপকের হাতে সেই অর্থ পৌঁছে দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই যাবে বলে মনে করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলেও আশা করে মন্ত্রী বলেন উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বার্ষিক বাজেটে 33% খরচে ছাড়পত্র দিয়েছে অর্থ দপ্তর। গতকাল নবান্নয় চলতে আর্থিক বছরের স্টেট ডেভেলপমেন্ট স্কিম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল উঠেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 8টায়।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi. Shunchen, Namaskar Kolkata,
2: Namaskar Kolkata,
1: 107 FM Rainbow Te, Namaskar Kolkata,
2: Namaskar Kolkata.
3: Ek prakar se PM Jai ab garibon ki Jai ban gayi hai.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আগে কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে কি করতাম না, ঠাকুরের নাম গান করতাম, ঠাকুরের নাম নিতাম। কিন্তু এখনকার দিন কি হয়েছে বলুন তো, কি হয়েছে মনে করতে পারছেন? এখন উঠে কিন্তু প্রথমে আমরা কি করি, খুঁজতে থাকি আমারটা কোথায় গেল, এই আমি পাচ্ছি না কেন, এই তোরা কি দেখেছিস, মানে ফোনটা খুঁজি। আসলে ফোনটা যদি বালিশের নিচে থাকে, শেষমেশ যদি পেয়ে যাই, পেয়ে গেছে, আরে এখানে ছিল, বালিশের নিচে ছিল। আর যদি না থাকে বাড়ির, তাহলে এখন সবাইকে মানে চোর বানিয়ে দিই, রিয়েলি। এই তুই আমার ফোনটা নিয়েছিস, হ্যাঁ তোর হাতে দেখেছিলাম, কাল নিয়ে খুটখুট করছিলি। শেষে দেখা গেল হয়তো যে খুঁজছে সে

তার প্যান্টের পকেটে রেখেছিল। আর চতুর্দিকে কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে। গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, কুচখাটি কুচমিঠি সঙ্গে আরপি যখন রয়েছে তখন আর আজ এই ভালোবাসো না দাদার জন্য, দাদার চেয়ে আজ হ্যাপি হ্যাপি বার্থডে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাল কেমন, হাল কেমন, হাল কেমন। আরে বস, আরে বস, আরে গতকালের সেই গপ্পটা তো গপ্প না, একেবারে সত্যি গপ্প। মেসির গপ্প, ওরে বাপ, ওরে বাপ, সেই গপ্পে ফিরবে আরবে। কিন্তু তার আগে, তার আগে ঝড় ঝড় রতনের খবরাখবর কিন্তু আপনার কাছে শুধুমাত্র 107 FM-এ। ওহো, মেসির ফ্যানদের যা অবস্থা হয়েছিল না, আমি তো ফ্যান ফেলা ফ্যান ফ্যান ফেলা ফ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান মন খারাপ হয়ে গিয়েছিল। দু দুটো গোল, ভাগ্যিস একটা গোল বাতিল হয়েছিল, না হলে যে কী হতো, বাপ রে বাপ, কান্নায় ভেঙে পড়তো। বিশ্বের কত কত কত কত মানুষ, কত মানুষ কিন্তু একবারে কান্নায় ভেঙে পড়তো। কিন্তু গতকাল, গতকাল যা খেলেছে না অপোনেন্ট টিম, কে ছিল জানেন না? ওকে, সব জানাবে আর পি আজ নমস্কার কলকাতায়। কিন্তু এই মুহূর্তে রয়েছে, অবশ্যই এই মুহূর্তে ওয়েদার রিপোর্ট। গতকাল, গতকাল কেমন কি ছিল আর কি, মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে কিনা সেগুলো জানাবে। কিন্তু তার আগে বলি, আজও কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই এবং সেই সঙ্গে লাইট রেন হবে, থান্ডার শাওয়ার সেটাও কিন্তু মাঝে মধ্যে দেখা যেতে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে, থাকতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.2 ডিগ্রি সেন্টিগ্রেড -2.3, মিনিমাম টেম্পারেচার ছিল 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড +0.6। ওদিকে, ওদিকে কিন্তু ম্যাক্সিমাম হিউমিডিটি কত ছিল বলুন তো, 93%। জানি তো গতকাল একটু কম ছিল বলে ঠান্ডা ঠান্ডা শীত শীতে এসি চালাতে হয়নি, শুধুমাত্র ফ্যানেই কিন্তু ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান ফ্যান করে আপনি ঘুরতে পেরেছেন। আর মিনিমাম, মিনিমাম হিউমিডিটি ছিল 81%। বৃষ্টি, না না না, বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা ট্রেস করা যায়নি, ও দু চার ফোঁটা যেটা হয়েছে ব্যারোমিটারে সেটা ধরা পড়েনি বস। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই। কিন্তু ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে, ঝড় জল রতুলের খবর, খবর কোন দিকে এগোচ্ছে সে খবর থাকবে ইন ডিটেলে আজ নমস্কার কলকাতায়। না এই মুহূর্তে বেশি কথা নয়, বরং এই মুহূর্তে একটা নস্টালজিক গান শুনে ফেলি, ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: FM রেইনবোতে। Rainbow flashback song. Rainbow flashback song.
4: No cashback, only flashback. Dil Bobir Shegan, aapnar kane shudhumatro 107 FM.

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নম

0: কলকাতা বিশ্বকাপে, বিশ্বকাপে ও হো হো হো হো হো, কি ঘটেছে কি ঘটেছে কি ঘটেছে দাদা, কি ঘটেছে না ঘটেছে, যেটা ভালোই ঘটেছে, বরং বরং জাস্ট বাচ্চাটা বেঁচে যাওয়া হয়েছে, ও হো হো। সত্যি তো তাই, সত্যি তো তাই, সত্যি কথা বলতে কি বিতর্কিত গোল বাতিলেই হার, অদম্য লড়াইয়ের পরও কিন্তু মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহা, একরাশ হতাশা আর চোখের জল নিয়ে মাঠ ছেড়েছেন সালাহা। এই অনেকে আবার ছোট করে বলছে কি সালা,
1: এই এই বউয়ের ভাই,
0: হ্যাঁ এরকম করে বলছে কি, না না সেটা ঠিক নয়, বরং 34 বছরের সুপারস্টারকে কি আর বিশ্বকাপে দেখা যাবে, এ নিয়েই কিন্তু প্রশ্ন জাগছে আমাদের মনে। লিওনেল মেসি নামক বটবৃক্ষ না থাকলে গতকালের গত রাতের ম্যাচের সবচেয়ে বেশি প্রচারের আলো হয়তো তিনি শুষে নিতে পারতেন, কিংবা শেষ মুহূর্তে মেসির আর্জেন্টিনা মহানাটকীয় কামব্যাকটা না করলে হয়তো দিনের শেষে ম্যাচের নায়ক হিসেবে লেখা থাকত মোহাম্মদ সালাহার নাম, অথবা আর্জেন্টিনার জালে বল জড়িয়ে যাওয়ার পরও সেই গোল যদি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে বাতিল না হতো তাহলে তাহলে তো গল্পটা অন্যরকম হতে পারতো। ওকে ওকে, একটা সত্যি কথা বলুন তো, এই মেসি যদি না থাকতো, ওদিকে দেখুন রোনাল্ডো, ওহো পর্তুগাল চলে যাওয়ার পর কী অবস্থা, কী অবস্থা, কতজন ভেঙে পড়েছে, হতাশায় ভুগছে, বেশি করে চা খাচ্ছে, ঘুম কম হচ্ছে, আবার অনেকে আবার নাক ডাকে নিশ্চিত ঘুমোচ্ছে, দূর আর দেখবো না, দূর চলে গেছে রোনাল্ডো আর দেখবো না। মেসিও যদি চলে যেতেন, বাই চান্স যদি এটা ঘটতো, তাহলে আপনি কতটা হতাশায় ভুগতেন, সত্যি কি আপনি খেলা দেখা ছেড়ে দিতেন, বিশ্বকাপ দূর পান সে হয়ে গেছে, দূর এদের দিয়ে হয় না, কতবার ধূর বলতেন কিংবা দূর দূর করতেন, নাকি আরও বেশি করে আপনি এই মহাতারকাদের খুঁজতেন যারা সেই অর্থে মহাতারকা নয় কিন্তু এবারের ম্যাচে, এবারের বিশ্বকাপে একেবারে মহাতারকা হয়ে ওঠার জন্য লড়াই করছেন, ঝাঁপিয়ে পড়েছেন, নিজেদের প্রুফ করছেন একেবারে ষোলো আনা। আপনি কোন দিকে রয়েছেন? গতকাল যদি সত্যি সত্যি আর্জেন্টিনা একেবারে আউট হয়ে যেত, তাহলে কতটা কতটা কষ্টে আপনি থাকতেন, সেটাই ছোট্ট করে পুচকে করে লিখে পাঠান 9903653992। আর এই মুহূর্তে, এই মুহূর্তে ওহো তুমি জানতেই পারো না, কি জানতে পারো না জানাচ্ছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। বলতে না বলতে কিন্তু মেসেজ একেবারে ইন করেছে 9903653992 কে পাঠিয়েছে মেসেজ, কে আবার স্বাভাবিক ছাড়া এত দ্রুত কে আর লিখতে পারে? চকোলেট কোম্পানির মালিক না, মালিক না। ওকে, তোমার সঙ্গে কিন্তু আমি কন্ট্যাক্ট করছি, আর পি কিন্তু কন্ট্যাক্ট করবে চকোলেট খাওয়ার জন্য। গতকাল চকোলেট ডে গেছে, একটাও চকোলেট পাঠায়নি, অত ছাড়া ছেলে। ওকে, না কি মেসেজ পাঠিয়েছে সেটাই হচ্ছে বলা। গুড মর্নিং আর পি, আর পি, আর পি, বিশ্বকাপে গতকালের খেলায় মেসির আর্জেন্টিনা বিদায় নিলে আমি মন মোড়া হয়ে যেতাম। ওকে ওকে ওকে ওকে, এই মেসেজটা কিন্তু সৌভিকের নয়, এই মেসেজটা হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাল থেকে পাঠিয়েছেন। আর আর সেই সঙ্গে সুভাষের পর, সুভাষের পর আহা কে লিখেছে, কে লিখেছে, কে লিখেছে, কী লিখেছে? ওকে ওকে ওকে ওকে, আহা কসবাহালতু থেকে সৌভিক কে লিখেছে, সুপ্রভাত দাদা, আজ রত্নগর্ভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার মা যোগমায়া দেবীর কথা শুনলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ওকে,
4: ধন্যবাদ তোমাকেও। শোনা,
3: টপিকের বিষয়ে কি বলেছে? বলেছে কিন্তু আমার কিছু যায় আসতো না, যেখানে ভারত নেই সেখানে আমি কাউকে কাউকে সাপোর্ট করি না। ওকে, ঘরের খেয়ে বোনের মোষ আমি তাড়াই না, আমি ভারতের টিমকে সাপোর্ট করি, অন্য দেশকে নিয়ে লাফালাফি করি না, এই জন্য ফুটবল কম দেখি আমি। সৌভিক এমনটা লিখেছে, মুনির একেবারে নিরলি নীরবে নিভৃতে থাকা সেই কথাবার্তাগুলো জানিয়ে দিয়েছে, ভারত নেই তো সৌভিকও নেই। কিন্তু আপনি কি বলছেন, আপনি কি সত্যি সত্যি আর্জেন্টিনার ফ্যান ছিলেন না, পর্তুগালের ফ্যান নয়, নাকি ব্রাজিলের ফ্যান আপনি? ওকে, ফ্যান ফ্যানা ফ্যান, ওকে লিখে পাঠান। কিন্তু না, এই মুহূর্তে, এই মুহূর্তে আরও একটা মেসেজ পড়ছে আর পি। প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে লিখেছে, টুডে ইজ দ্য বার্থডে অফ অফ নেতো সিং অ্যান্ড অ্যান্ড রেবতি, ওকে প্লিজ প্লে এনি সং ফ্রম দেয়ার মুভি।
4: এ পসিবল?
3: ওকে ওকে ওকে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। তুমি লেখনি দাদার আজকে বার্থডে, জ্যোতি বসুর আজকে বার্থডে, ওরা তো আর সিনেমা করেনি। ওকে দাদা, এই মুভিটা হোক, তারপর দেখা যাবে, তারপর না হয় দাদার বার্থডেতে ওই দাদা মুভি থেকে আর পি গান শোনাবে। ওকে থ্যাংক ইউ, আপনি পাঠিয়ে দিন কিন্তু মেসেজ কোথায় কোথায় কোথায়, 9903653992। গতকাল যদি আর্জেন্টিনা এবং মেসি যদি বিদায় নিত, তাহলে আপনি কতটা মন খারাপ করে বসে থাকতেন, নাকি অন্য কোনো দলের সাপোর্টার আপনি? না বাবা, যদি বিদায় তো ভালোই হতো, আমি ব্রাজিলের। ওকে, রক্ত প্রতিপক্ষ যদি বিদায় নেয় তাহলে তো ভালোই হয়, এমনটা কি আপনার মনের ঘরে লুকিয়ে থাকা কথাগুলো? পাঠিয়ে দিন, ছোট করে পুমস্কে করে পাঠিয়ে দিন আমাদের সেই ফোন নাম্বার 9903653992। আর এই মুহূর্তে, এই মুহূর্তে রয়েছে গান মিলান্তি,
5: গান মিলান্তি, গান মিলান্তি।
3: রূপসার রিকোয়েস্ট এই মুহূর্তে, রূপসা কোথা থেকে পাঠিয়েছে? রূপসা পাঠিয়েছে সোনারপুর থেকে। ওকে থ্যাংক ইউ, কায়ার গান শুনতে চেয়েছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার।

0: কলকাতা, নমস্কার কলকাতা।
1: 7:46 হয়ে 3 সেকেন্ড রয়েছে আর প্রিয়া আপনার কানে 107 আর এই মুহূর্তে কিন্তু হ্যাঁ, আজ প্রচুর মেসেজ আসছে, অতএব মেসেজগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, না হলে একেবারে চাপ বেড়ে যাবে। ওকে ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ? শর্মিষ্ঠা মেসেজ পাঠিয়েছে সাকরাইল হাওড়া থেকে, নার্ভে চাপ পড়ে, তাছাড়া এখন রাত্রি জেগে কিন্তু খেলা দেখতে পারেন, তবে মেসির জন্য গোটা কলকাতার মানুষের কষ্ট হতো, মেসি যদি একেবারে আউট হয়ে যেত। শর্মিষ্ঠা কিন্তু সেই ভাইবটা ও কিন্তু বুঝতে পেরেছে। ওকে থ্যাংক ইউ। এই মুহূর্তে রজত বিশ্বাস কি পারিছে বানপুর নদিয়া থেকে লিখেছে, আমি কিন্তু ফুটবল খেলা খুব একটা দেখি না, তবে যদি মেসি কাল বিদায় নিত তবে কিন্তু খারাপ লাগতো, সত্যি কিন্তু খারাপ লাগতো। ওকে ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ? রুকবিনী ও বলছে, আমি কিন্তু ফুটবল পাগল, আমি নিজে ফুটবল খেলি, অতএব বুঝতেই পারছো মেসি যদি বিদায় নিত না তাহলে কিন্তু আমি কতদিন যে খাওয়া দাওয়া করতাম না তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। কী বলছেন আপনি? 9903653992 পাঠিয়ে দিন। এই ফুটবল নিয়ে, এই ফুটবলের এই যে এত কাণ্ড নিয়ে, ঘটনা নিয়ে ঘন ঘটা ঘটছে, সেখানে পর্তুগাল বিদায় নিয়েছে, গতকাল যদি আর্জেন্টিনা বিদায় নিত তাহলে কতটা পানসে লাগতো আপনার কাছে, নাকি অন্য কোনো দলকে আপনি সাপোর্ট করেন, সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন আজ 9903653992। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য ওয়েট করছে? ওকে, নাট নাট নাট নাট, একটু অন্যরকম গান আপনার কানে শুধুমাত্র।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মুম্বাইয়ের রাস্তা, হ্যাঁ মুম্বাইয়ের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বিশাল কুমির। ওরে বাপ রে বাপ, কি বিশ্বাস করছে না? হ্যাঁ তেমনটাই কিন্তু ঘটেছে একেবারে, দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, দেখে কি তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মুম্বাইয়ের পওয়াই NITI এলাকার ঘটনা। স্থানীয়রা কিন্তু তড়িঘড়ি প্রশাসনকে খবর দেন, শেষে পুরসভার নেতৃত্বে কুমির উদ্ধার হয়। আসলে গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আ হা হা, ব্যাপারটা কি, কেন হয়েছে? আসলে কয়েকদিন ধরে বুঝতে পারছেন একটানা বৃষ্টির ফলে বিপর্যস্ত মুম্বাই সহ গোটা মহারাষ্ট্র, বহু এলাকায় জল জমেছে, নদীগুলোতে জলস্তর বেড়ে গেছে অনেকটাই, 1000-এর বেশি গাছ পড়েছে, ধস নেমেছে পাহাড়ি এলাকায়, মৃতের সংখ্যাও কিন্তু কম করে 15। তাই বলে রাস্তায় কুমির বেরিয়ে পড়বে? কুমিরের কি লজ্জা শরম বলে কিছু নেই? ভয় দেখানোর আর কোনো জায়গা পায়নি? যাই হোক, এই কুমির কিন্তু সত্যি সত্যি একেবারে রাস্তায় চলে এসেছিল এবং সেই দেখে আঁতকে উঠেছেন লোকজনেরা। আহা, আমাদের এখানে যদি প্রচুর বৃষ্টি হয় আর কুমির যদি উঠে আসে, কিন্তু কোত্থেকে আসবে? আলিপুর জু থেকে? হতেই পারে। যদি বেরিয়ে পড়ে, না বাবা একটু ঘুরে আসি, একটু মনুমেন্টটা দেখে আসি, ভিক্টোরিয়াতে একটু ঘুরে আসি, ময়দান এরিয়াটা কেমন আছে একটু দেখে আসি, এমন যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু খুব মুশকিল। আর পি জানাবে আজ এমন কোনো ঘটনা, যে ঘটনা জানাবে কঙ্কালের আঙুলে ব্রাহ্মী লিপির কথা, কোথায় খোঁজ মিলেছে প্রায় 2000 বছর আগের সেই প্রাচীন ভারতীয় আংটি। হ্যাঁ, কঙ্কালের আঙুলে ব্রাহ্মী লিপি, ভাবুন একবার। শুধুমাত্র তাই নয়, কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ চলবে কোথায় আবার ট্রেন লাইনে। জুলাই অগস্টে বাতিল কিন্তু একাধিক লোকাল, সেই টাটকা খবর থাকবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, এই যে জুলাইয়ের শুরুতে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেশ ঝপঝপিয়ে গিয়েছিলেন আপনি, সেটা কি সত্যি আমাদের ঘাটতি পূরণ হচ্ছে? এল নিনো, সুপার এল নিনোর কথা যে আমরা বলছি বারবার করে, সেখানে কি ঘাটতি কিছুটা হলেও পূরণ হচ্ছে? জানেন কি, ডলফিন, হ্যাঁ ডলফিনের একেবারে মেলা বসেছে, আর সেলফি ভিড়ের মধ্যেই কিন্তু আমরা মেতে উঠেছি আমাদের এই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, ডলফিনের মেলা বসেছে, কি দেখতে যাবেন নাকি? তাহলে যদি দেখতে যান তাহলে কিন্তু কান রাখতে হবে 107 FM রেইনবো, কারণ কোথায় হচ্ছে, কোথায় ডলফিনরা এসে দেখা দিচ্ছে আপনাকে, টু কি করবে সেই খবর কিন্তু জানাবে আর পি আজ নমস্কার কলকাতায়। আর এমনটা বলতে বলতে, ও মেঘের পালক, তোমার পালকটা ঠিক কেমন আছে? আমি না জানলেও শ্রেয়া কিন্তু জানেন। নট ওভার নট আউট এই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তোর মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। বিভিন্ন ক্ষেত্রে এলনিনো সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টির বেশি মন্ত্রকের সচিব ও

0: ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চলা মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হলো। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10 জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েট শ্রম দপ্তরে শ্রমমন্ত্রী উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোয়ান্দালপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। নটিংহ্যামে টেন্ট ব্রিজে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত 202 রানের লক্ষ্য তাড়া করে নেমে 11 ওভার 4 বলে মাত্র 76 রানের সকলে আউট হয়ে যায়। এই মুহূর্তে খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 9টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই কলকাতাকে যারা বিপদের থেকে মুক্ত রাখার চেষ্টা করে তারা কিন্তু স্নিফার ডগ। হ্যাঁ, পুলিশের স্নিফার ডগের কথা বলছি, কিন্তু সেই পুলিশের স্নিফার ডগের রাজকীয় ডায়েটের কথা জানেন কি? হ্যাঁ, আর পি জানাবে সে কথা আজ নমস্কার কলকাতায়। এমন একজন ডাক্তারবাবুর কথা বলবে আর পি, 20 টাকা মাত্র ভিজিট এবং প্রান্তজনের সেবায় তিনি নিয়োজিত। হ্যাঁ, তার কথাও থাকবে কিন্তু আজ নমস্কার কলকাতায়। আজ মুখোমুখি পুরমন্ত্রী, সমস্যা থাকলে ফোন করবেন কোন নম্বরে? হ্যাঁ, কোন নম্বরে ফোন করবেন জানাবে আর পি সে কথা আজ নমস্কার কলকাতায়। শুধু কি তাই, একেবারে গড় চুমুক নয়, সন্তান সন্ততি নিয়ে এবার আলিপুরে কিন্তু নতুন ঠিকানা। কার ঠিকানা, কাদের ঠিকানা, ওহো, সে কথাও থাকবে আজ নমস্কার কলকাতায়। আর ওই যে বলেছিলাম, গরমে গায়ে জোড়া কম্বল, শীতে বরফে, মানে বরফ জলে স্নান না করলে তার যাতা কাণ্ড হয়ে যায়, সেই একেবারে জারা হাটকে, সেই নিউজও থাকবে আজ নমস্কার কলকাতায়। এক গান বিরতির পর কোন খবর নিয়ে ফিরে আসছে আর পি সেটাই কিন্তু দেখার। আহা, হেঁটেছি স্বপ্নের কি হাত ধরে। জাভেদ আলী এবং জুন আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তিন হাজার পাঁচশো পঞ্চাশটি সিঁড়ি ভেঙে তিরুপতি দর্শনে 116 বছরের আম্মা। ওকে, মনে আস্থা আর বিশ্বাস থাকলে কোনো কঠিন পথই কিন্তু আর কঠিন মনে হয় না। 116 বছরের নবনীতাম্মা বয়সকে জয় করে সিঁড়ি ভেঙে পাহাড়ে চড়ে তিরুপতি দর্শন করেছেন। তামিলনাড়ুর বাসিন্দা এই শতায়ু বৃদ্ধা পায়ে হেঁটে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিরুমালা পাহাড়ের ওপর তিরুপতি মন্দিরে পৌঁছে যান। আলিপিরি ফুটপাথ থেকে তিনি পাহাড়ে চড়তে শুরু করেন আর শেষাচলম পাহাড়ের 3550টি সিঁড়ি ভেঙে পায়ে হেঁটে পৌঁছে যান সেই তিরুপতি মন্দিরে। 116 বছরের তিরুপতি মন্দিরে পৌঁছতে মানে বছরের মানুষটির

0: তিরুপতি মন্দিরে পৌঁছতে নাবার নিতাম মাকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি।
1: দিতেই হবে, এটা তো করতেই হবে, নাহলে হয় নাকি? ওয়াও,
0: স্যালুট স্যালুট স্যালুট স্যালুট। হ্যাঁ, এরকম মজাদার খবর, এরকম অবাক করা খবর, এরকম ইন্সপিরেশন যোগানোর খবরা খবর আজ নমস্কার কলকাতা জুড়ে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান বলুন তো, কোন গান আপনার জন্য? ফ্ল্যাশব্যাক সঙ্গে কে তো সেই গান, আর ফেভারিট সং ডেফিনেটলি আপনারও ফেভারিট হয়ে উঠবে।
2: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং,
0: দিওয়ানা মুভির সেই গান। ওয়া,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমি কিন্তু ব্রাজিলের ভক্ত, হ্যাঁ আমি কিন্তু ব্রাজিলের ভক্ত আর মেসির ফ্যান। ভাবুন একবার, ভক্ত হচ্ছেন ব্রাজিলের আর মেসি আর্জেন্টিনার মেসির হচ্ছেন ফ্যান। ওয়াও, মানে দুদিকে ব্যালেন্স করে চলছেন। তিনি কে? তিনি হচ্ছেন যাদবেন্দ্রবাবু। তিনি পাঠিয়েছেন কাঁথি একেবারে পূর্ব মেদিনীপুর থেকে। কী লিখেছেন? মেসি বিদায় নিলে অবশ্যই অবশ্যই অবশ্যই খারাপ লাগতো, কিন্তু ব্রাজিল না থাকলে যে দল ভালো খেলবে তাকে সাপোর্ট করব। আর ভোরায়ের সম্পর্কে লিখেছেন, আজ আপনার অসাধারণ উপস্থাপনা এবং কথায় গানের বাংলার রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওনার মা ও পরিবারের অনেক কথা গল্প শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। মায়ের হাতে লুচি খাওয়ার কথা শুনতে শুনতে আমার মায়ের কথা মনে পড়ে গেল, শেষ পাতে মিষ্টি হলে আরও জমে যেত। খুবই ভালো, সুস্থ থাকবেন আমার প্রিয় দাদা আর যে দাদা ভাই। ওকে, থ্যাংক ইউ আপনাকে, প্রণাম আরপির পক্ষ থেকে। এই মুহূর্তে কার মেসেজ? সোমনাথের মেসেজ, দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে। ভেরি ভেরি নাইস, গুড মর্নিং আরপি, অ্যান্ড ভেরি নাইস টপিক, লিওনেল মেসি বিদায় দিলে আপনার অনুষ্ঠান শুনতাম না। ওকে, পরপর দুদিন আসার জন্য আপনাকে থ্যাংকস। গান মিলান্তিতে জামাল কুদু, ওয়াও থ্যাংক ইউ, ফেভারিট সং আরপিরও, সেই গানটা প্লিজ শুনিয়ে দিও, প্লিজ শুনিয়ে দিও। সোমনাথের রিকোয়েস্ট কিন্তু এমনটাই রয়েছে। ওকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে কি লিখছেন? শুভ মেঘলা সকাল, আজকের টপিকে বলি, আমার ছোটোবেলা থেকে কিন্তু ক্রিকেটার হতে একটু গোলমাল হয়ে গেছে হয়তো। আচ্ছা, ছোটোবেলা থেকে ক্রিকেটার চাইতে ফুটবল, মানে ক্রিকেটের চাইতে ফুটবল আমার মনে প্রাণে, আর আমি ব্রাজিলের সমর্থক, তাই বলে অন্ধ সমর্থক একদমই নই। আমি মনে করি ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক মানে আমাদের এখানে যেন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকদের মতো। আমার দেশ ভারত ওয়ার্ল্ড কাপ ফুটবলে অংশগ্রহণ করে না বলে, অংশগ্রহণ করে না নয় করতে পারে না বলে, কোনো দেশ

কোচকে সমর্থন করবো না বা যে টিম জেতার জন্য লড়াই করে সত্যি ভালো খেলে তার প্রশংসা করবো না, এটা মোটেই কোনো কাজের কথা নয়। এবারের বিশ্বকাপে কেপ ভার্দে কিংবা জাপান, ইজিপ্ট এইসব টিমের খেলা খুব ভালো লেগেছে এবং মনেও থাকবে। খেলাতে হার জিত থাকবেই, আর সেটা মেনে নেওয়া স্পোর্টসম্যান স্পিরিট। বিভিন্ন টিমের এত সুন্দর সব প্লেয়াররা আছে, এত সুন্দর শৈল্পিক খেলা আমাদের উপহার দেয় এবং নিজের সেরা পারফরমেন্সটা মাঠে উজাড় করে দেয়। সেই জন্য এদের কোডনেস জানে লম্বা মেসেজ পাঠিয়েছেন কে, গোপাল সিনহা বসুনগর মতুগ্রাম থেকে। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 তে। আর এই মুহূর্তে উল্লা

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার

আজকেই থাকবে। হ্যাঁ, হ্যাপি বার্থডেতে ফিরবে, আর কাদের জন্মদিন রয়েছে সেসব নিয়ে ফিরবে। কিন্তু এই মুহূর্তে মাঞ্জো মাঞ্জো, হ্যাঁ মাঞ্জো মাঞ্জো, মাঞ্জো দারুর গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: এর জুড়ে মানে কিন্তু দাদা রয়েছে, সৌরভ গাঙ্গুলি রয়েছে, এবং একই সঙ্গে জ্যোতি বসু ফান কুইজে প্রশ্ন করা হয়। জ্যোতি বসু এবং এবং এবং এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে মেল কোথায়? দুজনে কিন্তু হ্যাপি হ্যাপি বার্থডে আজকে, এবং সেই সঙ্গে নেতু সিং, একই সঙ্গে কিন্তু রেবতী, এদের সকলের আজ হ্যাপি হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে। আর সেই বার্থডেতে কিন্তু কোন গান, অবশ্যই অবশ্যই কিন্তু মন্ত্র বলতে যার, জিতে ফিরে আসা, এই প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যতম একেবারে রূপকার, তাদের সাকসেস আমাদের ইন্সপায়ার করবার মতো। এদের কথা বলতে বলতে, ভাবতে ভাবতে আমরা যাতে জীবনে কিছু করতে পারি, আমরা যাতে এগোতে পারি, সে কারণে কিন্তু এই গান। অরিজিৎ এবং রূপম আপনার কানে শুধুমাত্র 107।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903659 টুতে যে মেসেজগুলো এসেছে টুইটুই পই পই চুঁই চুঁই করে, এই মুহূর্তে কার মেসেজ? সুপ্রভাত দাদা, মেসি বিদায় নিলে, মেসি বিদায় হলে কিন্তু বিশ্বকাপ দেখাই ছেড়ে দিতাম আর বলতাম এটা কি হলো, ভগবান আল্লাহ খুদা ঈশ্বর এটা কি হলো। এমনটাই কিন্তু কার চিত্তে আঘাত লাগতো? অবশ্যই চিত্তব্রতর চিত্তে কিন্তু এমন আঘাত লাগতো। যে পাঠিয়েছে মেসেজ জয়নাপুর হাওড়া থেকে, আরে ভাই জয় তব জয়, তোমার জায়গা দামি আছে। আর এরপরে কার মেসেজ যা টিপিতে পুঁচকে রয়েছে? নিজের বই মনে হয়, কিন্তু কে সে? সুপ্রিয় পাঁচা আমতা থেকে পাঠিয়েছে, সুপ্রভাত দাদা, আমি কিন্তু আর্জেন্টিনার সমর্থক। কালকের ম্যাচটা জাস্ট অসাম ছিল, 2-0 থেকে 2-3, ওকে মেসি ম্যাজিক কতটা কাজ করেছে বলা যায় না। ব্রাজিলের সাপোর্টাররা কাল কিন্তু মিশরের দিকে ছিল। ওকে ওকে ওকে বন্ধুরা, এই আর্জেন্টিনার এই মেসির যে কামব্যাক, এটা কিন্তু সত্যি সত্যি মনে রাখার মতো, রাইট? গান বেলন্তিতে যে গানটা শুনতে ইচ্ছে করছে কালকের পর থেকে, সেই গানটা প্লিজ প্লিজ শুনিয়ে দিও। ওকে ওকে ওকে ওকে গান বেলন্তিতে কার রিকোয়েস্ট এই মুহূর্তে রাখছে? এই মুহূর্তে রিকোয়েস্ট রাখছে সুপ্রিয় পাজা এবং তার পুঁচকে এবং তার গিন্নির পক্ষ থেকে যে রিকোয়েস্ট এসছে সেই রিকোয়েস্টের সং এই মুহূর্তে 107
1: গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি,
4: গান মিলান্তি।
5: দীপিকা রিকোয়েস্ট রয়েছে, কোথেকে দীপিকা এ করেছে, মানে মিসেস পারিজে চন্দননগর থেকে বলছে, হাই আরপি, ফটাফটি গানগুলো শুনেছো, প্লিজ আমার ফেভারিট সংটা শুনিয়ে দিও। কিন্তু কোন মুভির গান আপনি কি আন্দাজ করতে পারছেন? না না, আন্দাজ করা নেই, বরং গানের কথাগুলো শুনুন, ঠিক মনে পড়ে যাবে। লুটেরা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি,
2: গান মিলান্তি।
3: ছোট একটা পুঁচকি গান শুনতে চেয়েছে মহেন্দ্র। মহেন্দ্র কোথেকে পাঠিয়েছে? মহেন্দ্র পাঠিয়েছে কি বোধিনগর। ওকে, বোধিনগর থেকে মহেন্দ্র। মহেন্দ্রের পছন্দের গান কি? ছোট্ট পুঁচকি একটা গান। আর এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাবো কি নমস্কার কলকাতার একেবারে তৃতীয় ঘন্টায়। 3-1 গানের হ্যাট্রিক শোনার আগে আমরা অবশ্যই শুনবো জবর খবর, তারপর 3-1 গানের হ্যাট্রিক।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নে পৌঁছবেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিও ফোরামে যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়াও শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশেও বক্তব্য রাখবেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিংয়ের মামলার শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলার শুনানির আগেই 1241 জন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। গতকাল পুর ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় বলেন, এ সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে, নভেম্বর মাসে ভোট হবে। হাওড়া কলকাতা দুই পুরসভার ক্ষেত্রে আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় 50

0: 25টি ওয়ার্ডের জায়গায় 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। প্রশাসন সূত্রে খবর, 5ই ডিসেম্বরের আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। এই মুহূর্তে খবর এ পর্যন্ত, পরে খবর সকাল 10টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আর নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা। আর তৃতীয় ঘন্টা মানেই তো একেবারে তিন একে তিন গানের হ্যাট্রিক।
1: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: এই মুহূর্তে নতুন মুভির গান, নতুন মুভির গান, কোন মুভির গান কি চিনতে পারবেন, চিনতে পারবেন? আগে শুনেই ফেলুন গানটা, তারপর আরপি জানাবে কোন মুভির গান।

FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। ফুল ফিসি ও এডওয়ার্ড এই মুভির গান শুনেছিলেন একটু আগে। এই মুহূর্তে কিন্তু খাঁচা মুভির গান আপনার কানে শুধুমাত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আপনি পাঠানো মেসেজ 9903652992 তে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ আর সেই মেসেজগুলো, ওকে ওকে, একের পর এক পড়ে ফেলা। কার মেসেজ প্রথমে পড়া, কার মেসেজ? সুপ্রভাত দাদা, মেসি বিদায় হলে কিন্তু বিশ্বকাপ দেখাই আমি ছেড়ে দিতাম আর বলতাম এটা কি হলো, এটা কি হলো। চিত্রব্রতের মতো কিন্তু প্রায় একই মেসেজ পাঠিয়েছে আমাদের বন্ধু সুশান্ত। ওকে, সুশান্ত পাঠিয়েছে ঠাকুরপুকুর থেকে। ওকে, নেক্সট কার মেসেজ, কৃষ্ণেন্দুর মেসেজ পাড়াটাকে থেকে পাঠিয়েছে। নমস্কার দাদা, সুপ্রভাত। পরপর দুদিন মেঘলা সকাল, টিপটিপ বৃষ্টির মধ্যে ভালো লাগছে। আর বিষয়ের কথায় বলি, এটুকুই বলবো যে বিশ্বকাপ থেকে মেসি বিদায় নিলে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যেত, কিন্তু তার চাইতে বেশি খারাপ এটা ভেবে হতো যে আমাদের দেশ বিশ্বকাপের মাঠে আজও জায়গা করে নিতে পারল না। কেন কেন পারল না সেটা আমরা অনেকটাই জানি। আমাদের এখানকার যা অবস্থা, এখানকার আমাদের যা তাগিদ এবং ফুটবলের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে একটা পিছিয়ে পড়া জায়গা, অনেকটা পেছনে কিন্তু আমরা রয়েছে। হ্যাঁ, অনেকটা পেছনে রয়েছে। এখান থেকে এগোতে গেলে অনেক বেশি উন্নতি করতে হবে, তা নাহলে কিন্তু বিশ্বকাপে পা রাখা, যেটা তো দূরের কথা, পা রাখাটাই অবিশ্বাস্য একটা জায়গায় চলে যাবে, চলে গিয়েছে অলরেডি। মাথের মেসেজ কোথেকে পাঠিয়েছে, বড় ঘোষপাড়া থেকে পাঠিয়েছে। সুপ্রভাত আর্পিতা, আজ যেহেতু শুধু অনাবিল আনন্দের দিন, কেননা আর্জেন্টিনা শেষ আটে চলে এসেছে, তাই আমি চাইবো গান বিরান্তিতে ধোনি মেয়ে ছবির গান, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আজ খুব সময় উপযোগী হবে। ওকে, মাথের এই গানের রিকোয়েস্ট রয়েছে, না এই মুহূর্তে অন্য গান, তারপর মাথের এই গানের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবে আরপি। এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে কিন্তু রয়েছে ছলকা ছলকা ছলকা রে, রাইট, রিচার রিচার গান, সেই ফাড়াফাড়ি গানটা এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।
3: ডুম ডুম ডুমক্ক ডম ডম ডমক্ক, ডুম ডুম ডুমক্ক ডম ডুম, ডুম ডুম ডুমক্ক ডম ডম ডমক্ক, ডুম ডুম ডুমক্ক

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে আবারও কিন্তু এই যে বললাম প্রচুর মেসেজ কিন্তু জমা রয়েছে, আপনাদের পাঠানোর মেসেজগুলো না পড়লে বড্ড বেশি খারাপ লাগে, সেই কারণেই তো আপনাদের মেসেজগুলো পর পর পড়ে যাওয়ার চেষ্টা। সৌগত দাস কোথেকে পাঠিয়েছেন, সোনারপুর 150 থেকে পাঠিয়েছেন, মেসিরা যদি হেরে যেত না আমি খেলা দেখাই ছেড়ে দিতাম। সৌগত, আরে তোমার সঙ্গে আমিও কিন্তু একমত, মেসি চলে গেলে পুরো বুকের বাঁ দিকটা না পুরো চলে যেত, এমনটাই হচ্ছে অবস্থা আরপির ক্ষেত্রেও। বাদামতলায় জোকা থেকে কে পাঠিয়েছে, অমিয় সরকার, কি লিখেছে, গতকালের খেলায় মেসি বিদায় নিলে আমার মনটা টুকরো
4: হয়ে যেত,
3: এমনটা লিখেছে কে, অমিয় সরকার, বাদামতলা জোকা থেকে। ওকে, থ্যাংক ইউ, আরপির সঙ্গে তুমিও আছো দেখছি। ওকে, আরও একবার থ্যাংক ইউ। এ মুহূর্তে কার

গানের রিকোয়েস্ট রয়েছে, তাকে অল্প কাছে ডাকছি, গানটা শোনাবে প্লিজ। কিন্তু কে পাঠিয়েছে সেটা কিন্তু লেখেনি। কি আর করা যাবে, কি আর করা যাবে? এই মুহূর্তে সংযুক্তা, ওকে, সংযুক্তা মহাতি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছে। আরে ভাই, মেসি তো আমার কাছে একেবারে কি বলবো, ওহো, যতই বিয়ে করুক যাই করুক, এখানে মেসি হচ্ছে আমার আমার আমার আমার হাজব্যান্ড। আমি তেমনটাই কিন্তু মনে করি। আমি কনফেসটা করতে বিন্দুমাত্র বোর ফিল করছি না, বিন্দুমাত্র আমি লুকোচুরি খেলছি না, মেসি হচ্ছে আমার হাজব্যান্ড। ওহো, মানে যেই আমার হাজব্যান্ড হোক না কেন, পরবর্তী সময় তার নাম আমি মনে মনে রাখবো মেসি। এটাও লিখে পাঠিয়েছে সংযুক্তা। ওয়াও ওয়াও, কতটা মেসির ফ্যান ফ্যানা ফ্যান হলে তবেই কিন্তু সম্ভব, একেবারে ফ্যানা ভাতির মতো জুড়ে থাকবে, একেবারে ছিপকে থাকবে। আর এই মুহূর্তে কোন গান রয়েছে? এই মুহূর্তে রয়েছে আরপির অন্যতম পছন্দের গান, জলপরীর গান, বিয়াসের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আরও অন্তত হাফ অ্যান আওয়ার রয়েছে, তাহলে যারা এখনও পর্যন্ত মেসেজ পাঠাননি তাদের জন্য মনে করি দিই, গতকাল যদি আর্জেন্টিনা যদি আউট হয়ে যেত, এই কোয়ার্টার ফাইনালে যদি না উঠতে পারতো, তাহলে আপনার মন কতটা ভেঙে চুরমার হয়ে যেত, চুরচুর হয়ে যেত। চুরমুর খেতেন কি আপনি, নাকি চুরমুর খাওয়া থেকে অনেকটা দূরে থাকতেন? ওহো, কুরকুরে কুরকুরে চুরমুর না, সেসব খাওয়া থেকে অনেকটা খেতো, আর দূরে থাকলেও আপনি থাকতে পারতেন। গুড মর্নিং এভরিওয়ান, যারা এই মাত্র ওই যে গতকাল রাত্রিবেলা রাজ্যকে খেলা দেখেছেন, যারা উঠলেন তাদের জন্য বলছি গুড মর্নিং এভরিওয়ান, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইয়োর ফেভারিট মর্নিং শো। হ্যাঁ, এতক্ষণ বাদে আর পি বলছে, ওকে, এভরি সানরাইজ ব্রিংস আ নিউ অপরচুনিটি, সো ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমোরো ইজ এ মিস্ট্রি, বাট টুডে ইজ এ গিফট, সেই গিফটটা হচ্ছে মেসেজ গিফট। আজকের দিনটাকে মন খুলে এনজয় করুন। আজকে ছোট্ট ভাবনা কি, সাকসেস মানুষরা কখনো কিন্তু, মানে সফল মানুষরা কখনো সুযোগের অপেক্ষা করে না, বরং নিজেরাই কিন্তু সুযোগ তৈরি করে নেয়। সো ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, ক্রিয়েট দ্য মোমেন্ট অ্যান্ড মেক টুডে মিনিংফুল, এটাই বলবে আর পি, এটাই বলতে চাইছে আর পি। আজ মেসিকে আরও বেশি কাছে, ওকে, ছেলেবেলার বৃষ্টি এই গানটা শুনতে চেয়েছে, কে কোন বন্ধু? গান মিলন্তির আগে টিউনটা চালিয়ে দিই, টিউনটা শুনিয়ে দিই।
1: গান মিলন্তি
2: লোপমুদ্রা মিত্রের কণ্ঠে ছেলেবেলার বৃষ্টি, এই এই গানটা কিন্তু শুনতে চেয়েছে কে, মোনামি, সেই সঙ্গে শাশ্বতী, একই সঙ্গে লীনা, ওকে, মানে শাশ্বতী লীনার সঙ্গে আজকে দেখছি মোনামিও অ্যাড হয়ে গেছে, ওকে, থ্যাংক ইউ।

0: গতকাল আর্জেন্টিনা যেভাবে আটকে যাচ্ছিল, প্রথম দিকটা আটকে যাচ্ছিল, মনে হচ্ছিল একটা সুযোগ, একটা সুযোগ, সুযোগ পেলে কিন্তু হিস্ট্রি তৈরি করবে। আসলে ওই যে বলছিলাম যে সফল মানুষরা কখনো কিন্তু সুযোগের জন্য ওয়েট করেন না, বরং নিজেরাই সুযোগ তৈরি করেন। আর্জেন্টিনাও কিন্তু তাই করেছে, সুযোগ পেয়েছে, একেবারে তৈরি করেছে। সো ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, ক্রিয়েট দ্য মোমেন্ট অ্যান্ড মেক টুডে মিনিংফুল। যদি আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, একটা ইন্টারভিউ, পরীক্ষা, অফিস প্রেজেন্টেশন কিংবা নতুন করো শুরু, নিজের ওপর বিলিভ করুন, বিলিভ ইন ইয়োর সেলফ। ওকে, ঘটিদা, ঘটিদা কতটা বিশ্বাস করে নিজেকে, না ঘটিদা নয়, ঘটিদার বাবার কথা বলছি। ঘটিদার বাবা তখন ডিমেনশিয়ায় ভুগছে, ডাক্তারের কাছে গেছে। সেই ডাক্তার কী বললেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ঘটি বলছে কিনা আমি সব ভুলে যাচ্ছি, আপনি কি বিশ্বাস করেন? ডাক্তার বললেন, না আমি তো মানে বিশ্বাস করছি না, তো আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে আপনি সব কিছু ভুলে যাচ্ছেন? বলছে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি না সব কিছু ভুলে যাচ্ছি। ডাক্তার বললেন, আচ্ছা কবের থেকে? ঘটিদার বাবা বলে, কী কবের থেকে, কী কবের থেকে আপনি জিজ্ঞেস করছেন? আরে কেন জিজ্ঞেস করছেন, কী কবের থেকে? হ্যাঁ ভাবুন একবার, এই হচ্ছে ডিমেনশিয়া। লুকস লাইক দ্য ট্রিটমেন্ট শুড স্টার্ট ইমিডিয়েটলি। এবার আজকের ছোট একটা তথ্য, ইউ নো, সকালে মাত্র 10-15 মিনিট হাঁটলে শরীর যেমন ভালো থাকে, তেমনই কিন্তু মনও অনেক বেশি সতেজ থাকে। আ ফ্রেশ মর্নিং ওয়াক ক্যান ইম্প্রুভ ইউর মুড, ইনক্রিজ এনার্জি অ্যান্ড হেল্প ইউ স্টে ফোকাসড থ্রু আউট দ্য ডে। সো টেক কেয়ার অফ ইউর হেলথ, বিকজ হেলথ ইজ দ্য রিয়েল ওয়েলথ।
1: সম্পদ, সম্পদ, আমাকে কেউ সম্পদ দেবেন? 1 কেজি সোনা চাই না,
0: আপনাকেই চাই, এই তোমাকেও চাই, আর তোমার জন্য কিন্তু একটু এই হাসিটুকুও কিন্তু চাই। এই হাসিটা হাসতে পারা, সো বিউটিফুল। আর এই মুহূর্তে কোন গান, ব্যাটি হাওয়া, থ্রি ইডিয়টস থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নতুন সূর্য, নতুন সকাল, নতুন সম্ভাবনার একদম নতুন অধ্যায়। আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা। আসলে মেসিকে দেখি না,
3: আরবি একটু ইন্সপায়ার হয়ে গেছে।
2: ইউ নো, এভরি মর্নিং কিপস আস এ ফ্রেশ স্পেস টু রাইট এ বেটার স্টোরি, right? Every sunrise is proof that life always gives us another chance. She another chance to kintu Messi niyeche, Messi peyeche. Jibone kokhono kintu protishruti dey na potra shohoj hobe, kintu jibon shobshomoy ekta sujog dey nijeke aro shoktishali kore tulte. Tahole ebar kintu Messi da fight and fight. Shei je Motinondi bolechilen na, koni fight and fight. Actually Motinondir oi koni upornas jodi amra dekhi na, okhane fight koni fight eta খিদ্দা বা কীর্তিসিংহ কিন্তু ফার্স্ট টাইম বলেনি, বলেছিল তার বন্ধুরা, যে চণ্ড ছিল, ভদু ছিল, ভদুর সঙ্গে যখন ফাটাফাটি হচ্ছে যতদূর সম্ভব চণ্ডুই কথা বলেছিল ফাইট করে ফাইট। একেবারে ফুটপাতে যারা থাকে তাদের মধ্যে কিন্তু এই ইংরেজি শব্দগুলো আসে, যেটা আমাদের মনে জোর দেয়, আমাদেরকে এগিয়ে দেয়। কাল মেসির এই যে প্রত্যাবর্তন, এই যে ফিরে ফিরে আসা, সেটা দেখে কিন্তু মনে হয়েছিল ফাইট মেসি ফাইট। এমনটা বলতে বলতে ফুল পিসি অ্যান্ড এডওয়ার্ড, এই নতুন মুভির গান আফটার কানে শুধুমাত্র 107 এ।

0: কোথায় পাবি রে আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সত্যি তো, কোথায় পাবেন কোথায় পাবেন, তাদের গেলে কোথায় পাবেন আপনি দেখতে, সেই কথা কিন্তু আরপি বলেছিল, বলবে জানাবে কাদের দেখার জন্য আপনি যাবেন, কাদের সঙ্গে আপনি ছবি তুলতে পারেন, সেই কথা কিন্তু নিয়ে ফিরবে ভাগীরথীর মোহনায়। ছোট ছোট করে বলি কারণ সময় প্রায় শেষের পথে। ভাগীরথীর মোহনায় ডলফিনের মেলা, সেলফি ভিড়ের মধ্যে কিন্তু সুরক্ষায় জোর। কাটোয়ার কাটোয়ার কথা বলছে, বর্ষার মরশুম শুরু হতেই কিন্তু কাটোয়ার ভাগীরথী নদীতে দেখা মিলেছে গাঙ্গেয় ডলফিন বা শুশুকের। মাঝে মধ্যে নদীর জল থেকে লাফিয়ে উঠছে মা শিশু পুরো ফ্যামিলি, না কোনো ঝামেলি নয়, ঝামেলি বরং আমরা করছি, আমরা মানুষেরা যারা তাদের দেখতে যাচ্ছি তারা গিয়ে বরং ভিড় ভাড়টা করছে, ওই দেখে নেব রে, ওই দেখা দেখা মুখটা দেখা মুখটা দেখা, কেউ আবার ঢিল ফিল ছুটতে শুরু করছে। এটা কি সত্যি সত্যি মেনে নেওয়া যায়? প্লিজ এই ঝামেলিটা করবেন না, ওদের ফ্যামিলিকে শান্তিতে থাকতে দিন, আর আপনার ফ্যামিলিও কিন্তু তাদের দেখে একটু বেশি করে শান্তি পাকে। জানেন কি, জুলাই শুরুতে বৃষ্টির অর্ধেক ঘাটতি পূরণ, বৃষ্টিপাতের পরিসংখ্যা নেই, এ যেন একেবারে টি টোয়েন্টি ম্যাচের রান রেটের উত্থান পতন। একটা ওভারের পর কয়েকটা ছক্কা আকালি যেমন চড়া রান রেট ফের হাতের নাগালে চলে আসে।
4: যদিও ভারত ইতিমধ্যে যা রেজাল্ট করছে ক্রিকেটে, যাতা কাণ্ড, 125 রানে মানা যায়, মেনে নেওয়া যায়, কষ্ট পুরো জীবন নষ্ট বলে মনে হচ্ছে।
3: কিন্তু এদিকে বৃষ্টি সে কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করছে, জুলাইয়ের শুরুতে বৃষ্টির অর্ধেক ঘাটতি কিন্তু পূরণ হয়েছে।

আর ওদিকে রক্ষণাবেক্ষণের কাজ চলবে কোথায়, কোন লাইনে চলবে, জুলাই অগস্টে বাতিল একাধিক লোকাল ট্রেন, হ্যাঁ এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। আসানসোল ডিভিশনের রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে, তার জন্য জুলাই ও অগস্ট মাসের নির্দিষ্ট কিছুদিনে কিন্তু বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। গতকালই কিন্তু জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি, ছোট করে পুঁচকে করে আপনাদের জানিয়ে গেল আরপি। আর এই মুহূর্তে গানে গানে শুধুমাত্র আপনার কানে 107 এ কালে রয়েছে অরিজিৎ এবং শ্রেয়া। রূপা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বুধবার মানে কিন্তু কুচকাটি কুচবিধির সঙ্গে আর পেয়ে থাকে। ওকে, এভরি এন্ডিং ইজ এ নিউ বিগিনিং, সো কিপ বিলিভিং ইন ইউর সেলফ, কিপ স্প্রেডিং কাইন্ডনেস অ্যান্ড নেভার স্টপ ড্রিমিং। সত্যি আমরা স্বপ্ন দেখা কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড়বো না, থামবো না। মেসি যেমনভাবে শেষ মুহূর্তেও কিন্তু স্বপ্ন দেখেছে, ওয়াও ওয়াও ওয়াও। মনে রাখবেন, জীবনে যতটি আমরা বিজি থাকি না কেন, নিজের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য একটু সময় অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ ফর বিং আ ওয়ান্ডারফুল পার্ট অফ টুডেজ শো। ইওর লাভ অ্যান্ড সাপোর্ট মেক এভরি মোমেন্ট স্পেশাল। আর আজকের মতো আর পি বিদায় নিচ্ছে, আবারও ফিরে আসবে নতুন গান, নতুন গল্প আর নতুন নতুন নতুন ভাইব নিয়ে, রাইট? নতুন ভাইব নিয়ে। আনটিল উই মিট অ্যাগেইন, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ। আর পি কবে মিট করবে? নেক্সট টিউজডে এবং নেক্সট ওয়েনেসডে, ডাবল ধামাকা নিয়ে। হ্যাঁ, হ্যাপি হ্যাপি হ্যাপি হ্যাপি ডেতে নমস্কার, টেক কেয়ার, গুড বাই। আর মনে রাখবেন, আপনার হাসি কিন্তু আপনার সবচেয়ে সবচেয়ে বড় শক্তি, বড় বড় এনার্জি। আর একটু হেসেই নিন না।

এই হাসিটা যেন আমরা হাসতে পারি, আমাদের মুখে যেন লেগে থাকে, আমরা যেন প্রাণ খোলা সেই হাসি হাসতে পারি, আর আমাদের ফেভারিট টিম, সেই ফেভারিট টিম যেন অবশ্যই অবশ্যই উইন করতে পারে, রাইট? উইন যদি করতে না পারে তাহলে দেখবেন মন খারাপ হয়ে যাবে। আর ওদিকে ওদিকে কিন্তু শেষ বেলায় একটা খবর, ছোট্ট করে খবর আর পি দিয়ে যাচ্ছে, ব্রাহ্মীলিপি, কঙ্কালের আগুলে ব্রাহ্মীলিপি, থাইল্যান্ডে খোঁজ মিলেছে কিন্তু 2000 বছর প্রাচীন ভারতীয় আংটির। বিশেষজ্ঞদের ধারণা আংটির মালিক ছিলেন প্রাচীন ভারতের বৈশ্য সম্প্রদায়ের কোনো রিচ পার্সন, ধনী বিজনেসম্যান, সমুদ্র পেরিয়ে দূর দেশে বাণিজ্য গিয়েছিলেন তিনি, আর সেখানেই কিন্তু ব্যাংকক থেকে মাত্র 130 কিলোমিটার দূরে ফেত চাবুরি প্রদেশের দান ইয়াং থাং নামের এক শান্ত গ্রামে, যেখানে সময় থমকে দাঁড়িয়েছে কিছুদিন আগের কথা, চাষ করতে গিয়ে লাগুলের ফলায় উঠে এসেছিল প্রাচীন ব্রঞ্জের টুকরো, এবং সেই সূত্র ধরে কিন্তু ওখানে খোঁড়াখুঁড়ি আর পাওয়া গিয়েছে কত 2000 বছর পুরনো দুটো সোনার আংটি, যেখানে ব্রাহ্মী লিপি রয়েছে। ওয়াও, এমন ভিনদাস মেসেজ বলতে বলতে আর ফাড়াফাড়ি গান শুনতে শুনতে আর পি বলছে জয় গুরু, এনজয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বাড়িপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে তদন্তের অপরাধস্থলে পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশের পাল্টা গুলিতে সে গুরুতর জখম হয়। অভিযুক্ত এক রাউন্ড গুলিও চালায় বলে পুলিশের দাবি। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে বাড়িপুর নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় আরেকজন কবির মোল্লা বলে আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারাতলার বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারের পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ রেগুলাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনের 401 ধারার একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনতে চাইছে সেট। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিংয়ের মামলা শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলা শুনানির আগেই 1241 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবনের অভিমত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূল ভাগ, কঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। সূর্যপুরে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের দাবি, প্রভাস এক রাউন্ড গুলি চালায়, এরপর পুলিশের পাল্টা গুলিতে সে গুরুতর জখম হয়। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করে এসটিএফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। এই গ্রেপ্তারের পর মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। এবার দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাবলু বাগ নামে এক টোটো চালককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, গতকাল ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় সে। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারির পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ রেগুলারাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনের 401 ধারায় একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনতে চাইছে সিট। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিং মামলার শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলার শুনানির আগেই 1241 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাকার্তায় সেদেশের সংসদে ভাষণ দেওয়ার সময় দুটি দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করার জন্য আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইন্দোনেশিয়া সংসদে ভাষণ দিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाए। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: 107 FM रेनबो सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दरिया 107 FM रेनबो ते। गान दरिया, गान दरिया, छुए जाक मन, छुए जाक मन।
3: ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে 4 মিনিট হয়ে 18 সেকেন্ড হয়ে গেল, 19 সেকেন্ডে চলে এসেছি আমরা। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। গানের দরিয়ায় আমরা প্রত্যেক দিন থাকি, আজও থাকবো। আমরা কারা রয়েছি?
4: অমালিকা আর জয়শ্রী, আমরা দুজনে আজকে কিন্তু থাকছি কি নিয়ে? হ্যাঁ, জানেন আপনারা সবাই ভালো করে, তবু যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে একটু বলে দিই, সোম মঙ্গল বুধ এই তিন দিন আমরা কিন্তু আধুনিক গান, অর্থাৎ বাংলা আধুনিক গান নিয়ে থাকি। সেই আধুনিক গানের দরিয়ায় গা ভাসানোর আগে শুধু বলবো একটা বিষয়ের কথা ভেবেছি, একটু প্রথমে একটা মন ভালো করা গান হোক বরং।
3: আসলে এটা না, যেটা তুমি বললে এটাকে আমার মনে হয় বিষয় বলাই যায় না,
4: ঠিক?
3: এটা এমনই একটা শুধু পরিস্থিতি, এটা এমনই একটা পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, সেটা বোধহয় জীবনের অঙ্গ অংশ হয়ে থেকে যায়। আর ঠিক সেই জায়গাটা জুড়ে আজকে আমরা কথা বলি। গান শুনি, অবশ্যই গান শুনি। গানে গানে কথায় কথায় জয়শ্রী অম্বলিকার সঙ্গে আপনি থাকছেন গান দরিয়ায়।

0: মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। একদম সত্য কথা, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এই মুহূর্তটা, এই ঘটনাটা কখনো না কখনো, কোনো না কোনো সময় অবশ্যই এসেছে, আসছে, আসবে, এবং আমার মনে হয় সম্পূর্ণ জীবন জুড়ে তার কাছে এই দিন আসে, এবং সেখানে কখনো না কখনো তার এই মনের জানালা ধরে কেউ তো উঁকি দিয়ে যায়। কে সে ব্যক্তি যে উঁকি দিয়ে যায়
1: তাকে অনেক সময় মনে পড়ে না আমাদের। মনে ধরার কথা যখন বলা হয়েছে তখন যেটা হয় সেটা হচ্ছে মনে পড়ল না, কিন্তু সেই যে চোখটা সেটা কিন্তু মনের কোনায় থেকে গেল, হয়তো সে অনেক বেশি অবহেলিত। অবহেলাও কিন্তু আমাদেরকে অনেক বড় একটা কাজ করতে সাহায্য করে।
0: জীবনের পাওয়া না পাওয়া সবটা মিলেমিশে কেমন করে যেন একাকার হয়ে যায়, আর এই একাকার হয়ে যাওয়ার জায়গাটা থেকে আমাদের প্রত্যেক দিনের এই যে জার্নি, প্রত্যেক দিনের ভালো লাগা মন্দ লাগা সবটা কোথাও গিয়ে মনে হয় এটা কি রয়ে গেল, সত্যিই কি তাই?

107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: আহারে, এই যে চোখের জল নিয়ে সেই যে উড়ে চলে গেল, এইরকম অবহেলার কথা, এইরকম একটা ঘটনা, হয়তো খুব ছোট্ট ঘটনা, তার মনের মধ্যে কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলে দিল। সে তার এই পাঠশালা থেকে অনেকটা শিক্ষা করেও সে কিন্তু উড়ে চলে গেল, অর্থাৎ সেই যে তার যে পরিচিত জায়গাটা সেখানটা ছেড়ে, তার পরিচিত মহল ছেড়ে সে অনেক অনেক দূরে চলে গেল। না, এটা কি শুধুই পাখিদের পাঠশালায় হয়, আমাদের স্কুল কলেজেও কিন্তু আমরা দেখেছি এমন নানান ঘটনা ঘটার কথা। সেই সবটা মিলিয়ে এই যে অবহেলাগুলো কখনো ভালো কখনো মন্দ করে আমাদের জীবনের অঙ্গে।
2: আমাদের পুরো জীবনটা জুড়ে হয়তো অনেক কিছুকে আমরা ভীষণ গুরুত্ব দিই।

0: ছোট থেকে আমরা গুরুত্ব দিই, বাড়ির মানুষ গুরুত্ব দেন, চারপাশের সব কিছু দেখেও আমাদের মনের মধ্যে কোথাও যেন কিছু কিছু জিনিস ভীষণ গুরুত্ব পায়, কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায় যেগুলো গুরুত্বহীন হয়ে থাকে। তার মধ্যে আমরা এই যে ঠিক অম্বালিকা যে কথাটা বললো যে এই যে মানে পাত্তা না পেয়ে উড়ে যাওয়া, এই যে জায়গাটা হয়তো জীবনে এমন কোনো মানুষ সেটা জীবনের একদম প্রথম ভাগে নাও তো হতে পারে,
1: ঠিক,
0: যাকে হয়তো আমি সেভাবে দেখলামই না, যাকে হয়তো সেভাবে আমি বুঝতে চাইলামই না, আমি আমার মতন করে তাকে দেখছি, আমি আমার মতন করে তাকে ভাবছি, কিন্তু তার মনের মধ্যে হয়তো সেই জায়গাটা তেমন নেই। যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা কখনো হই, সেটা চেতনে হোক অবচেতনেই হোক না কেন, যদি আমরা একটু হাসি, একটু হেসে দিতে পারি কাউকে দেখে, অন্তত মুখটা না ঘুরিয়ে যদি ফিরে না যাই, তাহলেও বোধহয় সামনের মানুষটি ভাবতে পারেন যে ঠিক যেভাবে ভাবছি সেভাবে না হলেও কোথাও তো কিছু পজিটিভিটি রয়েছে, সে কি জানতে চাইতে পারে তাহলে আর।

হেমন্ত মুখোপাধ্যায় তো আমাদেরকে বললেন যদি জানতে চাও তার মনের কথা, প্রাণের কথা, হ্যাঁ সত্যি কথাই, মানে এই জীবনের ওঠা পড়া নিয়ে নানা কথা তিনি আমাদেরকে বললেন, আমরা জানতে চাই কি না। কিন্তু আপনি কি এই মুহূর্তে জানতে চান যে আমাদের ওয়েদার কি বলছে? আমরা জানিয়ে দিতে চাই, আপনি জানতে চান বা না চান, আগামী 2-3 ঘন্টা মানে 11টার পর থেকে নিয়ে আগামী 2-3 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত রয়েছে তার সঙ্গে, এবং ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

0: কোথায় বইতে পারে সেই জায়গাগুলোর নামও আপনাকে বলে দিই। আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বেশ কিছু জায়গায় এমন ঘটনা কিন্তু ঘটতেই পারে আগামী 2-3 ঘন্টা 11টার পর থেকে। আর ঠিক সেই সময়টা আপনাকে যেটা করতে হবে, ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টা একটা জ্বর, একটা ভাইরাল ফিভার আমাদের মানে ভীষণভাবেই জ্বালাতন করছে, আমাদের চারপাশ জুড়ে জ্বালাতন করছে, সেটা করতে দেওয়া যাবে না। সেই জন্যে সুস্থ থাকতে হবে, সাবধানে থাকতে হবে, সাবধানে রাখতে হবে।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এরই নাম হলো বেঁচে থাকা। এই গানটার মানে গীতিকার এবং সুরকার নচিকেতা চক্রবর্তী এবং গায়কও নচিকেতা চক্রবর্তী। এবং এই গানটার প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা শব্দে শব্দে বোধ হয় জীবনের একটা নির্মম সত্য, নির্মম, আমি নির্মম এই শব্দটা এই জন্যই ব্যবহার করব, কারণ আমরা প্রত্যেক দিন হয়তো অভিনয় করি, কারণ যতটুকু আমাদের ভালো লাগে, যতটুকু আমরা ভালোবাসি, সেটুকুকে ঘিরে থাকতে পারার সুযোগ পাওয়াটাও বোধ হয় সৌভাগ্যের বিষয়। আমি যা ভালোবাসি, যতটুকু ভালোবাসি, যাকে ভালোবাসি, মানে এই আমার ভালোবাসার জগৎটা জুড়ে যদি আমি একটা দিন কাটিয়ে দিতে পারি, আমি জীবন বলবো না, আমার মনে হয় সেটা অনেক বড় পাওনা। কিন্তু সেটা সবসময় যখন হয় না, কিন্তু আমাদেরকে ওই হাসি মুখে থাকতে হয়, আমাদেরকে বোঝাতে হয় খুব ভালো আছি, আমি ভালোবাসি, আমি তোমার সঙ্গে, মানে আমি মানে কোনো মানুষ হিসাবে বলছি না, সেটা কাজ হতে পারে, মানে যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্থান কাল পরিস্থিতি, যে কোনো কিছু হতেই পারে।
1: সত্যি যে তুমি যেটা বলছো যে স্থান কাল পরিস্থিতি, মানে ধরো তুমি তোমার অফিসে যাচ্ছ, সেখানে তোমার কালিকের সাথে কথা বলতে হয়তো ইচ্ছা করছে না, সবটা তুমি জেনেছো, কিন্তু তবুও তো আমরা হাসি মুখেই থাকি। তোমার বসের সঙ্গে তোমার বেশ মনোমালিন্য, তবুও তো তুমি অবহেলা করতে পারো না কোনোভাবেই, তুমি তো বেশ হাসি মুখে সারাটা দিন কাটিয়ে ক্লান্ত শ্রান্ত ঘামে ভেজা শরীরে যখন বাড়ি ফিরলে, তখন হয়তো বেশ কিছুটা অভিনয় বাকি রয়ে গেছে। একেবারে নিজের সঙ্গে নিজের থাকা সেটা আমাদের খুব বেশি হয় না। আয়নাকে হয়তো আমরা তখন বলি, শুধুই নিজেকে দেখো।
0: অভিনয়, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত অভিনয় করি, করতে হয়, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে, কিন্তু সেই অভিনয়ও যদি জীবনে শান্তি দেয়, তৃপ্তি দেয়, স্বস্তি দেয়, তাহলে আমার মনে হয় খুব সস্তায় হলেও সেটাকে নিয়ে নেওয়াই যেতে পারে। কি বলেন আপনি? নিশ্চয়ই সেটা সম্ভব। আর তার ফাঁকে যদি সেই মানুষটি যাকে তুমি ভালোবাসো, যে তোমার মনের মতো, যে তোমার মনের কাছাকাছি, তাকে কি বলতে চাইবে? এই পৃথিবী, এই ইট কাট কংক্রিটের পৃথিবীতে যেখানে তোমাকে বাঁচার লড়াই করার জন্যে লড়তে হচ্ছে, তারপরেও তুমি তাকে কি বলতে চাইবে যেটা একদম তোমার মনের কথা, নিষ্পাপ কথা? সেটাই বরং শুনি, আমি তো তাই বলতে চাই।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: এই যে থমকে থেমে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে।
1: ঠিক তাই।
0: আসলে আমাদের চারপাশের যত মানুষজন আমাদের সঙ্গে, অ্যাকচুয়ালি এটাই হয়, সমাজ জীবন তো একা সম্ভব নয়, আমাদের চারপাশের মানুষজনকে নিয়েই আমাদের জীবন চলে, এবং তাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সকালে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে কাজ, এবং তারা আমাদের মানে এতটাই মানে একে অপরের, তারা বলবো না, আমরা একে অপরের সঙ্গে এমনভাবেই জুড়ে থাকি, থাকতে বাধ্য হই, তবেই আমাদের একটা সুস্থ সমাজ জীবন তৈরি হয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমার বাড়ির সিঁড়িটা যে মানুষটি ঝাড় দিয়ে যাচ্ছে, আমার ঘরের আমি যেটা আমি করতে পারছি না বা করছি না, সুন্দর করে আমার ঘরটা মুছে দিচ্ছে সেই দিদি, যে আমার বাসনটা মেজে দিচ্ছে, যে মানুষটা আমার জামাটা মেলা রয়েছে সেই কাপড়টা তুলে এনে দিচ্ছে বা আমার বাজারটা করে এনে দিচ্ছে, যে মানুষটি আমাকে রোজ ফোন করে বলছে দিদি ফিরেছো, এই এই এই যে মানুষজন যারা আমাদেরকে ঘিরে থাকেন, বা আমার যে ড্রাইভার যখন আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি সে চলে যাচ্ছে, তখন কি একবারও মনে হয় যে আমার জীবনকে সুন্দর করার জন্যে, আমাকে সিকিউর করার জন্যে এই মানুষগুলোর অবদানের কথা আমরা কি একবারও একটু ধন্যবাদ তাকে দিই, তার কোঅপারেশন, তার কন্ট্রিবিউশন আমার জীবনকে সুস্থ করার জন্যে? হ্যাঁ, আমি হয়তো এটা বলতেই পারি সে বিনিময়ে কিছু নিচ্ছে, সেটা আমি বলতে পারি, কিন্তু সেটা তো শেষ কথা নয়,
1: আন্তরিকতা যেটা হয় না,
0: আন্তরিকতা
1: একদম,
0: সেই আন্তরিকতাটা যদি আমরা না পাই, আমরা কি সেই বিনিময়েতেও খুশি থাকি?
1: না,
0: থাকি না। সে কারণে আমাদের একদম ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে, নীতিকথায় আমরা শিখেছি মায়ের কাছে, বাবার কাছে, টিচারের কাছে, বন্ধু, সমাজ বন্ধু, যাদের আমাদের প্রয়োজন হয় সব সময়ের জন্য, যারা ছাড়া আমাদের জীবন চলা প্রায় অসম্ভব।
1: আমরা যেন কোনোভাবেই ভুল করেও অবহেলা না করে ফেলি, আমার বাড়ির ছোট্টটিকেও কিন্তু সেই ঠিক সেই শিক্ষাটা দিতে হবে, তার সাথেও কিন্তু সুন্দর করে কথা বলতে হবে, বন্ধুর মতোই।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একদমই তাই, সেই ঝর্ণায় আমাদের ভেজা পোড়া সবই হয়, আমাদের মন কিন্তু সব সময়ের জন্য একদম সতেজ থাকে বা থাকে না।
1: আমরা আরও একটা কথা জিনিসটা হয় কিন্তু কি বলতো, আমরা যেই গান দড়িয়ার কথা বলছিলাম না, আমরা কিন্তু এই ভিজে গিয়ে দড়িয়া ভাসাচ্ছি, মানে গানের সুরে ভিজছি আমরা। আধুনিক গানের এই যে আসর, আধুনিক বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সোম মঙ্গল বুধ আপনারা শোনেন 107 FM রেনবয়, গান দড়িয়ায় থাকে মডার্ন সংস আর কি। সেখানে অম্বালিকা আর জয়শ্রী কিন্তু আজকে নিয়ে রয়েছে একদম জীবনের কথা, জীবন জুড়ে নানান উঠা পড়ার গল্প, সবটা জুড়েই রয়েছি আমরা এবং রয়েছে গান।
0: গানে গানে কথায় কথায় আমরা এখনও থাকছি বেশ কিছুটা সময় আপনার সঙ্গে, একটা পর্যন্ত আপনি তো থাকছেনই আমাদের সঙ্গে। আর ওই যে অবহেলায়, অবহেলায় আমাদের অনেক কিছু ভালো হয় আবার মন্দও হয়। যেমন একটা জিনিস আমার ঠিক এখানে বসে বসে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে একদম যখন একদম ছোটোবেলায় যখন জন্মদিনে হোক, পুজোর সময় হোক, এরকম ধরনের কোনো পরিস্থিতি আসুক, হাতে টাকা দেওয়া, বড়রা হোক ভালোবেসে হোক আশীর্বাদ করে হোক টাকা দেওয়া, তখন এক এক কখনো মনে হয় জমাবো, কখনো মনে হয় খরচ করব। মানে এই যে জমাবো না খরচ করব, সেটা ওই সময়ের জন্য চকলেট খেয়ে নেবো নাকি একটু আইসক্রিম খাবো, আর নাকি এটাকে জমিয়ে রেখে, না জমিয়ে রাখি কি করব জানি না, লক্ষ্মীর ভাড়ে জমাবো, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার মন আপনাকে ঠিক যে সহায়তা দেবে, জমালে আপনি হয়তো লাভবান আর খরচ করলে আপনি দিলখুশ মানুষ, কিন্তু

0: তার পরেও এটা অল্প অল্প করে হলেও হয়তো জীবনে ভালো থাকার জন্যে, ভালো রাখার জন্যে ভীষণ জরুরি একটি বিষয়। ঠিক তেমনভাবেই আমরা আমাদের জীবনের সবটা চেষ্টা করি যুক্তি দিয়ে বুঝে নিতে।
1: ঠিক তাই,
0: কিন্তু সবসময় কি যুক্তি কাজ করে? করে না। ওই টাকাটা যতক্ষণ জমানো আছে আছে, কিন্তু একবার যদি মনে হয়, বিশেষ করে গ্রীষ্মকালে মনে হয় একটা আইসক্রিম খেয়েই ফেলি,
1: তখন সেটা তোমার কানের কাছে এসে যদি বলে আইসক্রিম চাই, বা আমরা যদি একটু যেখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটছি একটা আইসক্রিম পার্লারে চোখটা যায়, তখন কি নিজেকে আটকানো যায়? যায় না তো।
0: এক্স্যাক্টলি সেটাই প্রশ্ন, আপনি কি পারছেন রাখতে না খরচ করতে? যেটা পারছেন তেমনই আপনার জীবনের গতি। আর তার সঙ্গে সঙ্গে গানে গানে কথায় কথায় আমরা তো রয়েছি আপনাদের সঙ্গে,
1: এভাবেই এগিয়ে যাও বলাই যায়।
0: একদমই তাই, এভাবেই এগোতে এগোতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পরে আবারও ফিরে আসব। জয়শ্রী অম্বলিকার সঙ্গে আপনি রয়েছেন গান দরিয়া।
1: আর সঙ্গে সঙ্গে রেখে গেলাম কাকে সেটাও একটু বলে দিই, ইমন চক্রবর্তী এবং মানে সমবেত আর কি যাকে বলে, সেই গানটা রেখে গেলাম। ভীষণ ভীষণ পছন্দের আমাদেরও সবার গানটা, আর ওই কথাটাই বলছে ইমনও।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাকেই প্রথম গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে এসটিএফ, বাড়িপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এ পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারে। পুর পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে মুখোমুখি অনুষ্ঠানে নানা সমস্যার কথা শোনেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায় ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ আটে ফ্রান্স, মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: के लिए 14555 पर कॉल करें।
1: सुनो 107 FM रेनबो सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: কিছু কিছু কথা, কিছু কিছু গান, কিছু কিছু ঘটনা মনের সাদা কালো ক্যানভাসটার মধ্যে সত্যি তাই কেমন করে যেন গেঁথে থাকে,
1: একেবারে রামধনু এঁকে চলে যায়।
0: এবং এই যে গাঁথা কথা, এই যে গাঁথা স্মৃতি, এই যে গাঁথা স্বপ্ন এবং ঘটনা, এগুলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যখন আমাদের জীবনের ব্যস্ততা বাড়ছে, যখন আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, নিজেদের চারপাশ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, তখন কখনো যদি একটা অলস বিকেল হোক, একটা

0: বিশ্রামের সময় হোক, তখন যখন মনে পড়ে যে সেই সময়টা, যে সময়টা মানে বাড়িতে রবিবার মানে কিছু গল্পের বই, কিছু ম্যাগাজিন, ছোটদের বই, যে বইগুলোর জন্য গালে হাত দিয়ে বসে থাকতাম কখন পেপার দিতে আসবে এবং সেই কাকুর কাছ থেকে সেই বইগুলো নেব।
1: ঠিক তাই।
0: এবং সেই বইগুলো শুধু নেওয়া নয়, প্রথমে তার ছবি দেখে ফেলা, ছবিগুলো দেখা হয়ে গেল তারপর গল্পগুলো কি আছে পড়তে হবে। এবং সেই সময়ে এই যে বই পড়ার একটা নেশা ছিল, সেটা আমাদের মানে অজান্তেই আমরা পড়তাম, অজান্তেই ভালোবাসতাম, কিন্তু আমাদের জন্য সেটা ভীষণ ভালো একটা প্রভাব আমাদের জীবনে পড়েছে, আমাদের সমাজে পড়েছে।
1: হয়তো এখন সেই বইগুলো কিরকম একটা অবহেলায় রয়েছে, তো সেই স্মৃতিগুলো কত টাটকা তুমি ভেবে দেখো।
0: স্মৃতিগুলো টাটকা। এবং আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে আমরা তখন এই যে পড়ার আমাদের একটা নেশা ছিল, একটা ঝোঁক ছিল, একটা ভালো লাগা ছিল, যেটা এখন মোবাইলে এসে গিয়ে এমন হয়েছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ও তো একটা ফেদার টাচেই কাজ হয়ে যাবে, যার ফলে কি হয় আমাদের হয়তো পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে। আমরা এখন এই মুহূর্তে চাইলে রকেট তৈরি করতে গেলে কি মেটেরিয়াল লাগে, এবং একটি মানে সেখান থেকে শুরু করে একটা কুড়ে ঘরের একটা সেখানে যে কি খড় দিয়ে হচ্ছে সেটা হয়তো আমরা এক মুহূর্তে জানতে পারি হাতের মুঠোর মধ্যে, যদিও সেটা এসে গেছে। কিন্তু আমরা হারিয়েছি কি, আমরা বহুটাই হারিয়ে ফেলেছি, অনেকটাই হারিয়ে ফেলেছি, অনেকটা অংশ আমাদের মেধার, আমাদের স্মৃতির। কারণ তখন খুব সহজ ভাষায় বললে বলা যায় আমরা ঝটপট করে কিছু না হলেও 15-20 ফোন নাম্বার মুখস্থ বলতে পারতাম।
1: একদম তাই।
0: এখন নিজেরটাই ভুলে থাকি, ভুলে যাই মাঝে মাঝে। এমন হয় যখন ফোন নাম্বার বলতে দাঁড়াও ভেবে বলি, নাহলে দেখে বলি। হ্যাঁ, ব্যাপারটা এই জায়গায় আমরা এসেছি। কিন্তু হ্যাঁ, পৃথিবী হাতের মুঠোয় এসেছে। অতএব এই যে অবহেলায় আমরা আমাদের সহজাত কিছু প্রবৃত্তি, সহজাত কিছু অভ্যাস,
1: এমন একটা অদ্ভুত অবহেলা, আবার কিছু জিনিসে হয়তো কিছুটা অনেক বেশি আমরা স্মার্ট।
0: এটা যদি আমরা না করতাম, এই অবহেলাটা যদি আমরা না করতাম, তাহলে আমরা অন্য একটা জায়গায় থাকতাম। কিন্তু আমরা বলবো খারাপ কি আছি,
1: না না, ওই তো ওই কথাটাই, তোমার সঙ্গে দেখা না হলে, তাই না?
0: এখন ব্যাপারটা সেটাই, এই যে মুঠোফোন আমাদেরকে এখন পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে, এবং অনেক কিছু আমাদের থেকে সরে গেছে, পিছিয়ে গেছে। ঠিক পাশাপাশি তুমি যেটা বললে, তোমার সঙ্গে দেখা না হলে বলতে গেলে আরও একটা বেশ কিছু মনে পড়ছে। তার মধ্যে একটা হচ্ছে যেমন এসি, এখন গরমকাল মানে একটা এসি চালিয়ে ঘরে ঢুকে পড়লাম, কিন্তু তখন মা বাবা ঠামু দাদু কাকুমণি পিসুমণি একটা পরিবার, এবং সেই পরিবারটা গরমকালের সন্ধে মানেই স্নান টান করা হয়ে গেল, বিকেলবেলার খাওয়া দাওয়া হয়ে গেল, যে যার লেপ কাথা তো নয় ওই সময় কোলবালিশ আর মাথার বালিশ নিয়ে ছাদে উঠে পড়ল, যার যার মাদুর পাতা হয়ে গেল, আকাশের চাঁদ, একটু জলের বোতল, মা রয়েছেন, বাবা রয়েছেন, গুরুজন রয়েছেন, বড় আনন্দে আছি,
1: মানে অদ্ভুত ভাবে সেই সময়টা জুড়ে তুমি দেখো, তুমি যখন ছাদ গল্পটা বললে তখন দেখো বড়দের থেকে আমাদের তারা চিনতে শেখা, আকাশকে চিনতে শেখা, এটাও কিন্তু ছিল, মানে এইভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। আমরা কিন্তু প্রকৃতি থেকে এখন অনেক দূরে চলে যাচ্ছি, তুমি দেখো।
0: একদমই তাই। আর এই যে রাত স্ত্রী হয়েছে, ছাদে গিয়ে মাদুর পেতে শুয়ে পড়েছি, মশা মারছি, কিন্তু তারপর ওই যে নিরাপত্তা, এই যে ছাদ মানে আকাশ,
1: তাই তো,
0: এই যে বিশাল মনে বল, ভরসা, কোথাও গিয়ে মনে হয় না আমি একা হয়ে গেছি, কারণ আমাদের লিমিট তখন আকাশ।
1: ঠিক।
0: তোমার সঙ্গে দেখা না হলে হয়তো এগুলোকে আজকে বসে আমরা অনুভবই করতে পারতাম না।
1: ঠিক তাই। পরপর দুটো গান শুনি
0: বেশ।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের সত্যি কথা না?
1: এই যে হ্যাঁ একদমই তাই, এই যে গানটা আমরা শুনতে শুনতে মনে হলো যে এই যে মানে একটা পেয়ার, এই পেয়ারটা না মানে দারুণ কথা, মানে এটা এটা কিন্তু সত্যি ভালোবাসা হয় না, কাদা জলে না দাঁড়াতে পারলে না নামতে পারলে, এই এই আঠা কিন্তু লাগবে না ভাই।
0: যত যাই আমি আর দুধে যেমন ভাবে মিশ খাবে, আটি শুদ্ধ কি আর থাকবে তুমি বলো তো, আটি তো তোমায় ফেলতেই হবে তাহলে। এটা
1: একদমই তাই, মানে ওই যেমন হাড়ি তেমন সরা হতেই হবে, কিন্তু সেই হাড়ি আর সরা যখন সেটা তো জীবনের একটা আলটিমেট পর্যায়ে গিয়ে বলবো সে কথা, কিন্তু প্রথম কোচিংয়ে যাওয়া, প্রথম ঘুরতে যাওয়া, কোথাও বাসে ওঠা, যেগুলো জীবনের প্রথম, সেই সময়ে এমন অনেক মুখ, অনেক ব্যক্তি যাকে মনে হলো আর একবার কথা বললে মন্দ কি,
0: ঠিক।
1: কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই খরাজদার এই কথাটাই বলতে হবে, প্রেম করিও কইরো না দুইজন মন সমান না হইলে। সেখানে কি প্রেম, ওটাকে কি ঠিক প্রেম বলা যায়?
0: হচ্ছে না তো, কিন্তু অপোজিট অ্যাট্রাকশনটাও একটা কথা, সমান না হওয়াটাও একটা আমরা বলি যেমন, সেরকম অপোজিট অ্যাট্রাকশনটাও একটা ব্যাপার। ধরো তুমি সে ছোট্টবেলায় প্রেম করেছিলে, হ্যাঁ মানছি সেটা অবহেলায় হয়তো তোমার মনে আর সেভাবে নেই, কিন্তু তবুও কাউকে দেখে একটা ভীষণ ভালো লাগতো, আর সাইকেলটা নিয়ে তুমি সেখানে যেতে যেতে, নাকি আমি ছেলেদের মেয়েদের নিরপেক্ষভাবেই কিন্তু বলছি, বলবো না
1: সরস্বতী পূজোর প্যান্ডেল,
0: শুধু প্যান্ডেল স্কুল যাওয়া, তুমি বলো তো ওই স্কুলে আজকে ঢোকা যাবে, মাত্র এই একদিনের জন্যই তো স্কুলটায় ঢোকা যায়, মানে দল বেঁধে সেখানে চলে যাওয়া, এইগুলো তো ছিল, সেগুলো তো প্রেম বলো না, সেগুলো কি নয়? কিন্তু সে এখন অবহেলায় হয়তো একেবারেই ধুলো জমে পড়ে গেছে। আমি যখন এই শব্দগুলো বললাম, এই যে ঘটনাটার কথা বললাম, সেই ধুলো উড়িয়ে, সেই অবহেলার ধুলো উড়িয়ে নিশ্চয়ই কিছু মনে পড়ছে, সুখের মুহূর্ত
1: মনে পড়ছে, মনে সেগুলো তো যেমন মানে বাস্তব অনেক রয়েছে, মানে এমন হতেই পারে না আমাদের প্রত্যেকের জীবনে এটা নেই বা থাকবে না, এটা হতে পারে না, নিশ্চয়ই আছে। কিন্তু তুমি ভাবো 20 বছর পর, 22 বছর পর, 25 বছর পর, সবাই যখন নিজের জীবনে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, হঠাৎ করে সেই মুখগুলো যখন মনে পড়ে, সামনাসামনি হওয়া যায়, সেই কথাগুলো, সেই মুহূর্তগুলো যখন ফিরে আসে, তখন মনে হয় না কত কিছু যেন অবহেলা ছিল তখন, এখন মনে হয় সেই দিনগুলো ফিরে যেতে পারলে যেন ভালো হতো। কিন্তু সেটা বাস্তবও নয়, সেটা সম্ভবও নয়, হয়তো চাইবও না, কিন্তু তাও যখন সেই ম্যাচিউরিটি ছিল না তখন তার অনুভূতি একরকম, কিন্তু এখন যখন আমরা সেটাকে উপলব্ধি করতে পারি, তখন আমার মনে হয় বাংলা আধুনিক গানের ভাণ্ডার ঘেঁটে এমন অজস্র অসংখ্য গান পাওয়া যাবে এটাকে বোঝানোর জন্যে। তবে আমার মনে হয় এই গানটা আমরা যদি এখন এই মুহূর্তে শুনি, আমার মনে হয় ওই সময়ের যে প্রথম শচীনের ছক্কা দেখে শচীনকে ভালো লেগে
0: যাওয়া,
1: এক্স্যাক্টলি, হ্যাঁ মানে এই এই ধরনের ভালো লাগাগুলো বোধহয় জীবনের একটা অমূল্য পাওনাই বটে।

0: তুমি আমি দুজনাতে বাসর জেগে রই, মানে এই গানটা যেটা আমাদেরকে বলে গেল, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের এই কারোর না কারোর বিয়ে বাড়ি, বন্ধু হোক, দাদা হোক, কাকা হোক, এবং সেই বিয়ে বাড়িরও অনেক স্মৃতি, সেসবগুলো নিয়ে না হয় আমরা অন্য কোনো দিন কথা বলে দেখতেই পারি, আর নাও বলতে পারি, সেটা আমরা জানাবই কেন, নাই জানাতে পারি। কিন্তু এ তো গেল আমাদের একদম মানে একেবারে অবহেলায় কাটিয়ে দেওয়া যে সময়গুলো। এবং
1: তুমি যেটা বললে এটা কিন্তু একটা অদ্ভুত আমার লাগলো, যে বাসরের কথা যখন বললে, আমরা তো বলছিলাম যে অবহেলায় অনেক কিছুই নেই, সেই কিশোরবেলার প্রেমটা যেমন নেই, সেই কোচিং ক্লাসের মেয়েটি বা ছেলেটি তাদের মুখটা যেমন এখন আর মনে পড়ে না, তেমনভাবে কোনো একটা বিয়ে বাড়িতে গিয়ে কারোর সাথে ঠিক এরকমভাবে দেখা হয়েছিল, বাসর জাগাও হয়েছিল, হয়তো এরকম আরও অনেক কিছু হয়েছিল, কিন্তু কোথাও একটা গিয়ে সেই যে অবহেলাটা, সেই অবহেলার ভারে তখন তো আমাদের এরকম একটা ফেসবুক বলো, এমনি সোশ্যাল মিডিয়া বলো, ফোনই বলো, সেটা কিছুই ছিল না, সব প্রেমই প্রায় ঝরে গেছে অবহেলায় পড়ে, আর কিন্তু জীবনের সঙ্গে নেই, কিন্তু মাঝে মাঝেই তারা কিন্তু মনের কোণে ঠিক এই গানটা গুনগুন করার সময় মনে পড়ে যায় হয়তো ঘটনাটা, তাই না?
0: এ তো গেল অবহেলায় হারিয়ে ফেলা, কিন্তু যা হারিয়ে ফেলিনি
1: নিশ্চয়ই
0: যা রয়ে গেছে
1: ছিল,
0: একদমই তাই, যা হারিয়ে ফেলিনি যা রয়ে গেছে বাস্তবে আছে, মনে আছে, প্রাণে আছে, সব থেকে বড় কথা সেই মুখ, সেই মানুষ, আর যাদের বাস্তবে সম্ভব হয়েছে, যাদের নিজের ভালোবাসার মানুষকে পাওয়া, ভালোবাসাকে পাওয়া, সেটা মানুষ হিসেবে বলবো না, সেটা ভালোবাসার কাজ হতে পারে, ভালোবাসার বাড়ি হতে পারে, ভালোবাসার স্বপ্ন প্রাপ্তি হতে পারে, ভালোবাসার মানুষ তো বটেই, হতেই পারে, যারা পেয়েছেন, অবহেলা করেও যারা পেয়েছেন তারা তো লাকি, আর যারা অবহেলা না করে সম্পূর্ণ এফোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, ভালোবাসি বলেই ভালোবেসেছেন, তাদের জন্যে এই প্রাপ্তিও তো প্রাপ্তি, সবটা মিলেমিশে অবহেলা কখনো ভালো হয় আবার কখনো মন্দ হয়। তবে এই মুহূর্তে জয়শ্রী অম্বলিকার সঙ্গে গান দরিয়ায় আমরা অবহেলায় কিন্তু কিচ্ছু করছি না, একদম ভালোবেসে আপনাদের জন্যে, আপনার জন্যে এই গান দুটো।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সেই বাস্তবের প্রেমটা যখন একদম সত্যি হলো আর এই কথাগুলো দুজন দুজনকে বলা গেল।
1: একদমই তাই, বাস্তবের প্রেম, আসলে প্রেমের বাস্তব রূপ কি সেটা আমার মনে হয় যে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বড় কথা, মানে কথার পৃষ্ঠে দেখো ওই বলে না, মানে সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর কেমন করে যেন এসে পৌঁছে যান। একদম দেখো, একদম আমরা আধুনিক গান শুনছি, আধুনিক গান শোনাচ্ছি, আধুনিক কথাবার্তা বলছি, তারপরও রবি ঠাকুর এলেন।
0: আসলে তিনি এতটাই আধুনিক, তিনি সারা জীবনের জন্য নিজের সময় থেকে অনেকটা এগিয়ে থাকা মানুষ তো তিনি, তাই।
1: হ্যাঁ, আসলে যে এই ভালোবাসা দিতে পারে তিনি ধনী, যে ভালোবাসা দিতে পারেন তিনি ধনী, আর যেই ভালোবাসা পায় সেটা তার সৌভাগ্য, এটা বোধ হয় রবি ঠাকুরই বলতে পারেন এবং এত সুন্দর করে বলতে পারেন। আর একটা জিনিস দেখো অম্বলিকা, আমার মনে হচ্ছে যে এই যে আমরা মানে অনুষ্ঠানের শুরু একদম যখন থেকে বসেছি তখন থেকে এখনো পর্যন্ত এই অবহেলার ভালো, মানে অবহেলায় ভালো এবং অবহেলায় মন্দ, এই দিকগুলো আমরা দেখছি, শুনছি, কথা বলছি, কিন্তু দেখো একটা জিনিস না আমার মনে হচ্ছে এখানে বসে, যেটা আমরা বোধ হয় এখনো একটু অবহেলা করেই এতক্ষণ বসেছিলাম, সেটা হচ্ছে মা। মানে আমাদের বোধহয় মাতৃগর্ভে আমরা যখন প্রথম এসেছি তখন থেকেই মায়ের পরে টর্চার করার একটা অধিকার নিয়ে আসি, মানে সেটা মা, একজন মা বোঝেন যে একটু সন্তানকে গর্ভে ধারণ করার পর তার যে ভোগান্তি সেটা মা বোঝেন, মনের সুখে তাকে লাথি মারা যায়, খামচানো বেরিয়ে আসার পরে তাকে খামচানো যায়, চুল ধরে টানা যায়, অত্যাচার করা যায়, ঘাড়ে পিঠে চড়া যায়, মারও খাওয়া যায়, কানমোলাও খাওয়া যায়, কিন্তু ব্যাপারটা না কেমন করে জানো গিভেন টেক ব্যাপারটা যেন মনে হয় কি ও মা এতে আবার বাড়াবাড়ির কি আছে, মাকে ধন্যবাদ দেব এবার হয় নাকি, কারণ মা একজন এমন মানুষ যার কাছে বোধহয় কোনো প্রশ্নের উত্তর নেই এমনটা হয় না, জীবনের কোনো ব্যথার শান্তি নেই এমনটা হয় না, জীবনের সব কথা বলা যায় না এমনটা হয় না, এমন একজন মানুষ সর্বক্ষেত্রে তার প্রভাবটা এত বেশি।
0: তারপর তুমি ভাবো তো রান্নার কথা, যেখানে যা কিছুই খাও মা যদি আলু সেদ্ধ ভাতটাও এনে তোমায় দিচ্ছেন, মানে মানে আমরা মাঝে মাঝেই ভেবে থাকি যে উফ বাবার বাড়ি গিয়ে মায়ের হাতের ওই আলু সেদ্ধ ভাতটা খেতে হবে, কতদিন খাইনি, মিস করছি।
1: মা একটা শব্দ, কিন্তু মা সন্তানের কাছে তার আজীবনের পুঁজি, আজীবনের ভালোবাসা, বিশ্বাস, আর এই সম্পর্ক বোধহয় ঈশ্বরও নারীর সঙ্গে বেঁধে দিয়েছে, আর একমাত্র আগুনও পোড়াতে পারে না কিন্তু সেই সম্পর্কের সেই টানকে। মাকে ধন্যবাদ দেওয়া যায় না, মা শুধু অনুভবের।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একদম সত্যি কথা, মানে তোমাকে কিছু কথা বলবো বলে এসেছিলাম আমরা। হ্যাঁ, এবং এই আকাশ পাতাল ভাবতে ভাবতে আমাদের সারাদিন কাটেনি, মোটামুটি দুটো ঘন্টা কাটি কাটি করছে।
1: হ্যাঁ, কারণ স্টুডিও ক্লক এখন আমাদেরকে জানিয়ে দিয়েছে 12:46 হয়ে 43 সেকেন্ড হয়ে গেছে। অম্বালিকা জয়শ্রী কিন্তু মোটামুটি এই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে। তো শেষের দিকে চলে এসলে মানে ঠিক একটা পর্যন্ত থাকছি আমরা, ততক্ষণে যেটুকু কথা মন ভালো করা কথা হবে, মন ভালো করা গান হবে, আর মন খারাপ অবহেলা এসব নিয়ে নয়, পজিটিভ কিছু বলি, তাই না বলো?
0: একদমই তাই, কারণ কেউ ধরো একটা মাটির পাত্র ভেঙেই ফেললো,
1: তাতে
0: সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি যে আমরা বরং এটা বলবো, এই তুই ভেঙে ফেললি, তুই এই কাজটা করতে পারলি, সেটা না বলে বলতে পারি ভেঙে গেছে, কি হয়েছে, কোনো অসুবিধা নেই, আবার নতুন হবে। মানে উত্তর কিন্তু আমাদের জানাই, আমরা যদি চাই তাহলেই কিন্তু আমাদের চারপাশ, আমাদের মন মানসিকতা সবটা বদলে ফেলতে পারি,
1: পজিটিভ ভাইবস।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ভালো লাগুক ভালো না লাগুক, পছন্দ হোক না হোক, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। এটা আমাদের মনের কথা, একান্ত প্রাণের কথা, যা ছেড়ে এসেছি, যা সঙ্গে রয়েছে, যা সঙ্গে আরও আসবে, যার পরিচয় নেই এখনও আমাদের মনের সঙ্গে, মনের কাছাকাছি। তারপরেও কিন্তু অবহেলায় আমাদের চারপাশে অনেক কিছুই রয়ে গেছে, হয়তো অনেক কিছুই রয়ে যাবেও, কিন্তু তারপরেও যা আমাদের প্রাপ্তি আমরা মাথায় তুলে রাখবো, আমরা খুব ভালো থাকবো।
1: এই অবহেলাটুকু সবসময় কিন্তু খারাপ হয় না, অবহেলা অনেক সময় আমাদের জেদ বাড়ায়, আমাদের ভালো দিকে টার্ন করতে সাহায্য করেছে। আমাদের জীবন তো এরকমই ভাবে এগিয়ে চলে। আর ওই যে বললাম সবাইকে ভালোবাসবো, এইটুকুনি যদি আমরা নিজেকে নিজে বলতে পারি, সবাইকে ভালো রাখবো, তাহলেই বোধ হয় চলে। অমালিকা জয়শ্রী আপনাদেরকে আরও অনেকটা ভালোবাসা ভালো লাগা জানালো। আর আপাতত গান্দরিয়া থেকে বিদায় নিচ্ছে, 2:02 ফিরে আসবো নাটক নিয়ে।
0: ফিরে তো আসবোই, আর যেতে যেতে যেটা আমরা বলে যাব খুব জোরের সঙ্গে, কারণ আমরা জানি বাসবেই ভালো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে আরও বড় সাফল্য পেয়েছে পুলিশ। মামলায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পর মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সে কারণেই তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। ছেলের দেহ নিতেও অস্বীকার করেছে তারা। বারুইপুরে পর এবার দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাবলু বাগ নামে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে ওই নাবালিকার ওপর সে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারির পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ, রেগুলারাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনে 401 ধারার একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনতে চলেছে সিট। কেরালামের ওয়েনারি ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, ওয়েনারি সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্টাংশে আগামী 2 দিনের মধ্যে অগ্রসর হবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কলকাতা স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বিবৃতি দিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, এই বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এখনই এ ব্যাপারে মামলারও প্রয়োজন নেই। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে চাপানোতর। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সে কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্তে পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগম ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গ পুর নিগম আইন 2006-এর এক ধারার অধীনে অবিলম্বে এই বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না পেয়ে হুগলির আরামবাগ বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা আজ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে যারা দিয়েছে তাদের আগের টাকা দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে উপভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই, টাকা ঠিক সময় অ্যাকাউন্টে ঢুকবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ ও দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার 10 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক সীমান্তিনী, রচনা অরূপ মজুমদার, প্রযোজনা কল্যাণ দে। নাটক সীমান্তিনী।
3: খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি।
4: এতক্ষণ ধরে কি গোছাচ্ছো মা?
5: এই তো সুটকেসটা গোছালেই হয়ে যাবে। কুন্তল, কণিকা ব্যানার্জির ক্যাসেটটা চালিয়ে দে না বাবা।
4: কোথায় ক্যাসেট?
5: ওই তো টেবিলের ওপরে।

0: মা আমার জিন্সের প্যান্টটা নিয়েছো তো?
1: নিয়েছি বাবা নিয়েছি।
0: কটা বাজে দেখো তো?
1: প্রায় 12:30।
0: ফুলের তোড়াটাও কি নিয়ে যাবে?
1: হ্যাঁ
0: মা। আমরা কখন বেরোবো?
1: তো দাদু এলে
0: বাবাকে নিয়ে কি আমরা কালই ফিরবো?
1: ফিরতে ফিরতে বোধ হয় অনেক রাত হয়ে যাবে, নইলে পরশু দিন সকালে। যা যা, জামা প্যান্ট ছেড়ে তাড়াতাড়ি চানটা সেরে আয়।
0: গানটা বন্ধ করলে কেন?
1: এখন বসে বসে গান শুনলে ট্রেন তো তোমার জন্য বসে থাকবে না। কি হলো, যা।
0: তোমার আজ খুব আনন্দ হচ্ছে তাই না মা?
1: কেন বলতো?
0: বলবো না।
1: বলিস না, যা।
0: ধ্যাস, নিয়ে যেন কিছুই বোঝেন না।
1: হুম, খুব পেকেছিস না?

0: জানো মা, আমারও না আজ ভীষণ আনন্দ হচ্ছে। আমি তো বাবাকে কখনো দেখিনি, তাই বোধ হয় আরও বেশি আনন্দ হচ্ছে।
1: তাই নাকি?
0: ইস, আমি যদি তোমার মতো গান গাইতে পারতাম।
1: কে বলেছে তুই পারিস না?
0: আচ্ছা মা,
1: হুম,
0: কত বছর বাদে বাবা জেল থেকে ছাড়া পাচ্ছেন?
1: তা প্রায় তোমার বয়সের কাছাকাছি, প্রায় 12 বছর।
0: বাবাকে সত্যি পুলিশ মেরেছিল?
1: জানি না রে।
0: বাবা খুব রাগি ছিল তাই না?
1: একদম না,
0: কিন্তু আমার কেমন ভয় করছে।
1: না,
0: আনন্দ হচ্ছে, আবার ভয়ও করছে।
1: কেন, ভয় কিসের?
0: সকলের বাবারা কি জেলে থাকে? জেলে থেকে থেকে যদি
1: জেলে থেকে থেকে কি ডাকাত হয়ে যাবে? আমারও না ঠিক একই ভয় জানিস। কতদিনই বা দেখেছি মানুষটাকে।
0: তুমি কিন্তু আবার সিরিয়াস হয়ে যাচ্ছ।
1: ও, আর তুই বুঝি হচ্ছিস না?
0: মোটেই না।
1: ঠিক আছে, আর একদম না, কাল থেকে আমাদের খালি হাসি হাসি আর হাসি। বল, ঠিক বলেছি কিনা?
2: ইদাদু,
1: বাবা এসো এসো।
2: আজ আবার কেন ওকে বকাঝকা করছিস? কি দাদু, বাইরের থেকে শুনলাম মনে হলো মা তোমাকে বকছে।
0: ধ্যাত, দাদুটা না একেবারেই
1: ছিকুন্তল, ওরকম বলতে নেই।
2: কি আছে রে কবিলা, বলুক না। দেশ শুদ্ধ লোক আমাদের আউটডেটেড অবসলেট বলে বাতিল করে দিচ্ছে, আর ও বললেই দোষ।
1: না বাবা, তুমি ওকে বড্ড লাই দাও। আজকাল ওর কথা ছিঁড়িছাঁদ একেবারেই বদলে গেছে। ওর কথার মধ্যে আজকাল সেই ছেলে মানুষই ভাবটাই নেই।
0: আমি ভিতরে যাচ্ছি।
2: ওর দোষ কি বল কবিলা, পুরো যুগটাই বদলে গেছে। ও তো এখনো নাবালক, কিশোর।
1: শুধু বয়সটাই দেখছো? ওর কথা শুনেছো?
2: শুনেছি। ওর কথা আর 5টা ছেলের মতো হবে এমন ভাবছিস কেন? ওর মনোকষ্টের কথাটা একবার ভেবে দেখেছিস? শৈশব থেকে ওর মনের উপর কি অত্যাচারটাই না চলেছে। ও শিশু থাকবে কি করে?
1: তা বলে একটা ছেলের শৈশব কৈশোর কিছুই থাকবে না?
2: এখনো কিছুটা আছে, আগামী দিনে হয়তো তাও থাকবে না। মানুষের শৈশব কৈশোর এসব কিচ্ছু থাকবে না। মানুষের জীবন থেকে স্বর্গীয় ইনোসেন্স চিরকালের মতো উবে যাবে। জন্মাবার পর কিছুদিনের মধ্যে মানুষ বুড়িয়ে যাবে, মানুষ হাসতে ভুলে যাবে, আনন্দ বস্তুটি জীবন থেকে নিঃশব্দে হারিয়ে যাবে। যাবে না, যেতে বাধ্য। যে আধুনিক সভ্যতাকে আমরা সাড়ম্বরে ডেকে এনেছি এ তো তারই ফল।
1: তুমি আধুনিক সভ্যতার উপর এত খাপ্পা কেন বুঝি না? হে, সবটাই কি খারাপ?
2: না না, নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। রবীন্দ্রনাথের সভ্যতার সংকট পড়েছি?
1: নিশ্চয় পড়েছি, কিন্তু সেখানে তো,
2: সেখানে ওই একই কথা। তপবনকে উচ্ছেদ করে, মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে, শুধু মানুষের ভোগ লোভ আর লালসাকে চরিতার্থ করতে ঢাক ঢোল পিটিয়ে যে নগর সভ্যতাকে গড়ে তোলা হলো, এ তারই সংকট। এখানে মানুষ মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজ গোটা পৃথিবী জুড়ে যে খুনোখুনি, যুদ্ধ, হানাহানি, এ কিসের ইঙ্গিত? আমি তোকে বলে রাখছি কবিলা, ক্যানিবালিজমে এর সমাপ্তি।
1: তুমি বড় পেসিমিস্ট বাবা।
2: আর 5 জনের মতো অপটিমিস্ট হতে পারলে বোধহয় বেঁচে যেতাম। দাদু ভাইদের ভবিষ্যতের কথা যখন ভাবি, বিশ্বাস কর, মাঝে মাঝে আমি যেন ভয়ে আঁতকে উঠি। কোন মানুষের উপর বিশ্বাস রাখবো বলতে পারিস? কিন্তু বিশ্বাস হারিয়েই বা যাব কোথায়?
1: তুমি বলছো মানুষের এই সভ্যতাকে বাঁচাবার কোনো সম্ভাবনাই নেই?
2: আছে, আছে, নিশ্চয়ই আছে।
1: কিন্তু কিভাবে?
2: এই পুরুষতান্ত্রিক সভ্যতায় নারীর ভূমিকাকে সুপ্রতিষ্ঠিত করে, এই লাগামহীন ছন্ন ছাড়া সভ্যতাকে সমূহ বিনষ্টির হাত থেকে, তার আত্মিক সর্বনাশ থেকে বাঁচাতে পারে একমাত্র নারী, তার ভালোবাসা, ত্যাগ আর তিতিক্ষা দিয়ে। যদি সকলকে বাঁচাতে চাস তো নিজেকে তেমনি করে তৈরি কর মা, ভবিষ্যতে উপযুক্ত ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হ।
1: ঠিক আছে, ঠিক আছে, আজ এসব কথা থাক বাবা।
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, একেবারেই ভুলে গিয়েছিলাম। আসল কথায় আসা যাক। শোন, বিকেল 4:40 পুরুলিয়া এক্সপ্রেস, আমি 1:30 মধ্যে এসে যাব, তোরা তৈরি হয়ে থাকিস। হ্যাঁ, চট করে পদ্মুম্ন চিঠিটা নিয়ে আয় তো, কাল ওকে ঠিক কটায় রিলিজ করবে এক্স্যাক্ট টাইমটা দেখে নি।
1: আমি ভালো করে দেখে নিয়েছি বাবা, 2:30 মধ্যেই আমাদের পৌঁছতে হবে।
2: ও, তাহলে তো কোনো ব্যাপারই না, কালকে গেলেও চলতো। আমরা তো আজ রাত 5:30 মধ্যেই পৌঁছে যাচ্ছি। ওখানে আমার সেই পুরনো বন্ধু, আরে সেই পাগলাটে বন্ধুটা চন্দনাথ, ওর বাড়িতেই রাতটা কাটিয়ে দেবো। তারপর
1: বন্ধুর বাড়িতে।
2: না না না না না, তোর ওসব কিচ্ছু।

0: ভাবতে হবে না, চন্দ্রনাথ সমস্ত বৃত্তান্তই জানে, ওর কাছে লুকোবার কিচ্ছু নেই রে। আমাদের দেশের প্রদ্যুম্নদের মনের খবর ও আমার থেকে অনেক অনেক বেশি সহানুভূতি দিয়ে বোঝে, ওকে লুকোবার কিচ্ছু নেই রে। তবে শুধুই চন্দ্রনাথ, কারণ ও ছাড়া আমি আর কোনো তৃতীয় ব্যক্তিকে প্রদ্যুম্নর ছায়া মারাতে দেবো না ওই দিন, এটা আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি।
1: কিন্তু কেন বাবা?
0: আরে জানি জানি, কলকাতার বেশ কিছু সুযোগ সন্ধানী নেতা বিপ্লবী প্রদ্যুম্ন চ্যাটার্জিকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট জেলের গেটে গিয়ে অভ্যর্থনা জানাবার জন্যে ফুলের মালা হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, এই তো। কিন্তু আমি বলে দিয়েছি না, আমি খুব ভালো করে খোঁজ নিয়ে জেনেছি, শুধু আমরা নই, গত ১২ বছর ধরে প্রদ্যুম্ন ওর বাড়ির লোকের সঙ্গেও জেলে সাক্ষাৎ করতে রাজি হয়নি। কিন্তু যাই বলিস, তোর সঙ্গে অন্তত একবার ওর দেখা করা উচিত ছিল। তার উপর ছেলেটা, আমি বুঝি না, ছেলেটাকেও কি একবার দেখতে ইচ্ছে হয় না?
1: না বাবা, তুমি ওকে চেনো না, ওর চিঠি পড়লে বুঝতে পারতে। আমি তো জানি, তাই আর কোনোদিন পীড়াপিড়ি করিনি, এক মাস ২ মাস অন্তর একটা করে চিঠি পাই, তাতেই আমি সন্তুষ্ট।
0: কিন্তু কিন্তু এটা কি জীবন? তোর কথা যখন আমি ভাবি, তোর মা বেঁচে থাকলে আজকের দিনটা অন্তত যাকে, তাহলে ওই কথাই রইল।
1: তবে শেষ পর্যন্ত আমরাই শুধু যাচ্ছি।
0: তাছাড়া আবার কি, কারণ প্রদ্যুম্ন চায় না আর অন্য কেউ যাক। ও খুব নামি দামি একজন নেতা না হতে পারে, কিন্তু ওর মধ্যে যে একটা বেশ সংবেদনশীল মন আছে সেটা আমি খুব সহজেই বুঝতে পারি। আমি চাই জেল থেকে ছাড়া পেয়ে ও যেন কোনো দিন আর কোনো ঘোলাটে সংস্রবে গিয়ে না পড়ে। অবশ্য আমি ওর ব্যক্তি স্বাধীনতায় নিশ্চয়ই হস্তক্ষেপ করব না।
1: কিন্তু বাবা, তুমি,
0: আমি তিমির বরণ অধিকারী, ৩৮ বছর আমি স্কুল মাস্টারি করেছি, আমি সবাইকেই হাড়ে হাড়ে চিনি।
1: কিন্তু আজ যে ও ছাড়া পাচ্ছে।
0: আমি মনে করি বিনা বিচারে কাউকে বছরের পর বছর জেলে আটকে রাখাও যেমন অন্যায়, তেমনি কোনো নিরপরাধ আন্ডার ট্রায়াল প্রিজনার কেউ বিচার না করে করুণা দেখিয়ে ছেড়ে দেওয়াটা আসলে সেই মানুষটাকে অপমানিত করা ছাড়া আর কিছুই নয়। ওসব তুই বুঝবি না, নিয়মতন্ত্রের সহজ কথাটা সহজ করে বললেও লোকে আজকাল উল্টোটা বলছে।
1: কিন্তু সকলে মিলে চেষ্টা না করলে আজও কিছুতেই ছাড়া পেত না বাবা।
0: সে হয়তো পেত না, কিন্তু ওই ১২টা বছর ধরে ওকে জেল খাটতে হয়েছে এটাও কিন্তু মিথ্যে নয়। না না, আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। অবশ্য একটা মুশকিল হলো, আমি প্রদ্যুম্নকে চিনি না, কোনো দিন ওকে দেখিনি। রাজনীতি সমাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে ও এখন কি ভাবছে আমি কিছুই জানি না। যে যন্ত্রণায় ওই ছেলেগুলো সেদিন প্রাণ দেবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, ওরা হয়তো মিসগাইডেড হতে পারে, কিন্তু বাজি রেখে বলতে পারি ওরা লম্পট ছিল না। কটা বাজে দেখছো?
1: ১২:৩০।
0: ১২:৩০? না না, আমি চলি, তোরা দেরি করিস নে, চটপট চান খাওয়া সেরে নে, আমি বাড়ি থেকে একেবারে ট্যাক্সি নিয়েই এখানে চলে আসবো। আর দাদুকে একটু বুঝিয়ে পড়িয়ে নিস।
1: ওকে কিছুই বোঝাতে হবে না, ও এত বেশি বুঝে গেছে, সেটাই সমস্যা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তবে আসছি। হ্যাঁ।

0: কুন্তল, কুন্তল,
1: এই যে কি করছিলি?
2: কিছু না।
1: কিছু না মানে?
2: ওই চান করে একটু শুয়েছিলাম আর কি।
1: শুয়েছিলি?
2: হ্যাঁ।
1: কেন?
2: শুয়ে ভাবছিলাম।
1: ভাবছিলি?
2: হুম।
1: কি ভাবছিলি?
2: ভাবছিলাম বাবার চেহারাটা যদি বাবার মতো না হয়।
1: বাবার চেহারাটা যদি বাবার মতো না হয় মানে?
2: ইয়ে, ধরো বাবা যদি না থাকে।
1: কি যে হয়েছে তোর আজকাল? কি বলছিলি বাবা কি?
2: ও তুমি বুঝবে না।
1: বুঝবো না?
2: না।
1: খুব চালাকি শিখেছিস না? দাঁড়া, বাবা এলে তোমায় দেখাচ্ছি মজা।
2: অমন বাবা আমি চাই না।
1: কুন্তল!
2: হ্যাঁ, আমার কোনো বাবা আমি চাই না, ব্যাস।
1: কেন?
2: আমার বন্ধুরা বলেছে আমার নাকি বাবাই নেই। ওরা প্রায়ই আমাকে বলে

0: এতদিন ধরে তোর মা সব মিথ্যে কথা বলে এসেছে।
1: কি বললি? তুই বলছিস আমি তোকে মিথ্যে কথা বলেছি? এত বড় মিথ্যে কথা তুই বিশ্বাস করতে পারলি? নিজের মাকে অবিশ্বাস করতে তোর এতটুকু বাধলো না?
0: তুমি সত্যিই বলছো আমার বাবা আছে?
1: আমি আমি তো সেই দিনটার জন্যই অপেক্ষা করে আছি রে। তুই তোর বাবাকে গিয়ে প্রণাম করবি, আর তোর বাবা তোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে।
2: কে?
3: আমি। দরজা খোলো।
2: আমি কে?
3: দরজা খুললেই চিনতে পারবে। কি হলো, খোলো।
1: কুন্তল, তুমি একটু ভেতরে যাও তো, ভাত ঢাকা আছে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও। এ কি তুমি?
3: কি হলো, ঘাবড়ে গেলে?
1: মানে,
3: আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আমি তোমার সেই বহু পরিচিত চিরঞ্জীব সান্যাল।
1: চিরঞ্জীব? কিন্তু সে তো
3: না, মরিনি। 12 বছর আগে কাগজে যে ছোট খবরটা বেরিয়েছিল ওটা মিথ্যে।
1: পুলিশও কি তাহলে?
3: হ্যাঁ হ্যাঁ, পুলিশকে সেদিন থেকে আজ পর্যন্ত চোখে ধুলো দিয়েছি, বলতে পারো ব্ল্যাকমেল করেছি। আজও পুলিশ জানে 1971 সালের 7ই জুন ভোর রাতে পুলিশের গুলিতে যে ছেলেটি মারা গিয়েছিল তার নাম চিরঞ্জীব সান্যাল।
1: ও, তাহলে ওরা সেদিন তোমাকে?
3: না না না, পারেনি পারেনি। পরদিন কাগজে ফলাও করে যে পুলিশ এনকাউন্টারে খবরটা বেরিয়েছিল সেটাও পুলিশের বানানো গল্প।
1: কিন্তু কি চেহারা হয়েছে তোমার!
3: প্রায় সমস্ত চুল পেকে গেছে। হ্যাঁ, বুঝতে পারি।
1: সত্যি আমি তো প্রথমে চিনতেই পারিনি তোমাকে, বিশ্বাস করো। এখন আমি কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারছি না।
3: না বুঝার কি আছে, এটা তো খুব সহজ ব্যাপার। অবশ্য আমি জানি সেদিন আমার মৃত্যু সংবাদ শুনে হয়তো তুমি খুব একটা দুঃখ পাওনি।
1: আমার মনের খবর রাখার বদ অভ্যেসটা কি তুমি এখনো ছাড়তে পারোনি? তো কোথায় ছিলে এতদিন?
3: কেন জেলে? প্রদ্যুম্ন যেখানে আমিও সেখানে।
1: কবে ছাড়া পেলে?
3: গত মাসেই ছাড়া পেয়েছি। কবিলা, মনে হচ্ছে আমি ছাড়া পাওয়াতে বোধহয় তুমি খুব একটা
1: কিসে বুঝলে?
3: থাকে থাক, এবার বলো কেমন আছো, কুন্তল কোথায়?
1: ওর নাম জানলে কি করে?
3: প্রদ্যুম্ন বলেছে। ও কোথায়?
1: ভেতরে
3: ঘুমোচ্ছে?
1: না,
3: আজ বুঝি তোমার স্কুল ছুটি।
1: আমার চাকরির খবর তাহলে রাখো দেখছি।
3: হুম হুম হুম, জেলের মধ্যে থাকলে কি হবে, দেশের সব খবরই রাখতাম। কবিলা, যদি তোমার তেমন কোনো অসুবিধে না হয় তাহলে আমি কিছুক্ষণ এখানে।
1: অসুবিধে? না না, অসুবিধে হবে কেন, কি আশ্চর্য। কিন্তু
3: কি? কিন্তু কি?
1: আজ আমরা একটু কলকাতার বাইরে যাচ্ছি।
3: সেটার দরকার হবে না।
1: দরকার হবে না কেন?
3: এখন কটা বাজে?
1: 12:40।
3: তাহলে হয়তো কয়েক মিনিটের মধ্যেই ও এসে পড়বে।
1: ও এসে পড়বে?
3: ট্রেন খুব বেশি লেট না থাকলে বড় জোর আধ ঘন্টা। তবে আমার মনে হয় বেশ কিছুক্ষণ আগেই ও ট্রেন হাওড়াতে পৌঁছে গেছে।
1: কি বলছো তুমি?
3: জানি জানি, ওর প্রথম চিঠির তারিখটাতে একটু ভুল ছিল, অবশ্য সেটা ওর দোষ নয়। তাই পরপরই ও আরেকটা চিঠি লিখেছিল, সেটা তোমরা পাওনি। ভাগ্যিস আমি ঠিক সময় এসেছিলাম বলো। হ্যাঁ, তা না হলে
1: তুমি তো তাহলে সবই জানো দেখছি।
3: জানবো না, আরে সেই জন্যই তো আজ এসেছি।
1: কুন্তল,
3: ওকে ডাকতে হবে না?
1: তবে আজ কিন্তু তোমাকে থাকতেই হবে।
3: না না না, সে পারবো না। প্রদ্যুম্নর সঙ্গে শেষবারের মতো একবার দেখা করে, বলতে পারো বোঝাপড়া করেই চলে যাব। তারপর থেকে আর একদিনের জন্য তোমাদের বিরক্ত করতে আসবো না।
1: তুমি কি অনুতপ্ত?
3: কেন,
1: তাহলে এতদিন পরে আবার এসব কথা তুলছো?
3: কারণ অতীতের কথা তো হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। কি অদ্ভুত ব্যাপার তাই না? মানুষ একবার যা করে ফেলেছে, যদি সেটা একবার ভুল হয়ে গিয়ে থাকে, পরে আর সেটাকে সংশোধন করে নিয়ে নতুন করে আবার সেই একই ঘটনা ঘটাতে পারে না। যতক্ষণ তুমি বেঁচে আছো, যদি পথ চলতে চাও, তবে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেটা

0: ভুল সিদ্ধান্ত হয়, হ্যাঁ অবশ্য হতেই পারে, তবে চিরকালের জন্যই সেটা ভুল, আর তখন তুমি একেবারেই অসহায়।
1: কিন্তু পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে ভুল করতে পারে, অবশ্য যদি তুমি তাকে ভুল বলতে চাও। কিন্তু সবকিছু ঘটে যাওয়ার পর আজ তোমার এই অনুতাপের কোনো মানেই হয় না। তুমি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু কোনোদিন তোমার কোনো অকল্যাণ হোক এটা চাইনি। যবে থেকে তোমরা বাড়ি ছাড়া হলে দিন রাত আমি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম তোমাদের যেন কোনো বিপদ না ঘটে।
0: কবিলা কবিলা, তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো। আমি এবং প্রদ্যুম্ন দুজনে মিলে এত চেষ্টা করেও তোমার এই পরম ঈশ্বর ভক্তিতে এতটুকু চিড় ধরাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা না তোমাদের সেই সর্বশক্তিমান ভগবান বাবুর জয়, কে জানে।
1: তোমরা এতকাল ধরে মানুষের অমূল্য জীবন নিয়ে ছেলে খেলা করেছো, তোমরা তোমরা বেসিক্যালি সিনিক
0: সিনিক
1: এবং নিহিলিস্ট, তাই মানুষের জীবনকে কোনোদিনই তোমরা শ্রদ্ধা করতে পারোনি। যাকেই তোমরা অশ্রদ্ধা করো তাকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে পারো, তোমাদের তোমাদের বিবেকে এতটুকু বাধে না।
0: রাজা ওয়াদিপাউসের কন্যা অ্যান্টিগোনেও বোধ করি তোমার বিচারে একজন সিনিক অথবা উন্মাদ।
1: ঠিক জানি না, ওই চরিত্রটা নিয়ে অনেক ভেবেছি কিন্তু আজও বুঝে উঠতে পারিনি। অ্যান্টিগোনে তার মৃত সহোদর ভাইয়ের সৎকার করার অধিকারটুকুই মাত্র চেয়েছিল। অ্যান্টিগোনে জীবনকে অত্যন্ত বেশি ভালোবেসেছিল, বোধহয় জীবনকে প্রকৃত ভালোবেসেছিল বলেই সেই ঐতিহাসিক ট্র্যাজিক নায়িকা জীবনের কিছু একটা মানে খোঁজবার জন্য আজও আমাদের উদ্বুদ্ধ করে।
0: ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, চমৎকার বলেছো, কি দারুণ ফিলোসফিক্যাল ইনসাইট তোমার। কলেজ জীবনেও তোমার এই ধরনের কথাবার্তা অনেক শুনেছি, তখন অবশ্য মনে মনে ভীষণ রাগ হতো, কিন্তু কোনো একটা মোহবশত তখন কিছু বলতে পারতাম না। পাছে তুমি আমাদের সঙ্গ পরিত্যাগ করো। তোমার নিশ্চয়ই মনে আছে কবিলা, প্রদ্যুম্ন তোমাকে এই কারণেই প্রথম দিকে পছন্দ করতো না। ও খোলাখুলি বলতো চিরঞ্জীব ও লাভারকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছে।
1: কথাটা মিথ্যে না হতেও পারে।
0: হ্যাঁ কি বললে?
1: বলছি কথাটা তো মিথ্যে না হতেও পারে।
0: কোন কথাটা?
1: তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক।
0: কবিলা কি বলছো, কি বলছো তুমি আমাকে? না না না, এ হতে পারে না, বরং তুমি বলতে পারো আমি তোমাকে মনে মনে একটু, সেটা যে বুঝতে না তুমি তা নয়, মাঝে মধ্যে আমাকে প্রশ্রয় দিতে। সম্পর্কের মধ্যে তুমি এমন একটা মায়ার জাল ছড়িয়ে রেখেছিলে,
1: তাই নাকি?
0: ফলে একে একে আমি, সঞ্জীব, প্রদ্যুম্ন সবাই সেই জালে জড়িয়ে পড়লাম। সব শেষে অবশ্য প্রদ্যুম্নই একা মুক্তি পেল।
1: মুক্তি? মুক্তি কিসের?
0: মোহ থেকে মুক্তি।
1: তুমি কি এখনো মোহাচ্ছন্ন? অমন করে আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে কি দেখছো? বলছি তুমি কি এখনো মোহাচ্ছন্ন?
0: জানি না জানি না, তোমার সিঁথিতে সিঁদুর, কপালে রক্ত তিলক, সীমন্তিনী, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি আমার নিবিড় সর্বনাশ।
1: কাব্য করছো?
0: আমি কাব্য জানি না, বিশ্বাস করো আমি কাব্য জানি না, কারণ আমার এই অভিশপ্ত জীবনে কাব্যের জন্য এতটুকুও জায়গা অবশিষ্ট নেই।
1: এ কথা বলছো কেন?
0: বুঝবে না বুঝবে না তুমি, এ কথার অর্থ বোধহয় আমি ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না।
1: বলা যায় না, হয়তো আমি কিছুটা বুঝতে পারি।
0: অসম্ভব।
1: কে?
2: কে কে?
1: বোধহয় এসে গেছে সেই চিঠিটা, আজও আসছে। কিন্তু স্টেশনে যেতে বারণ করেছে কেন? সত্যি আমি এসবের কোনো মানেই বুঝে উঠতে পারছি না। তবে চিঠিটা ঘন্টাখানেক আগে পেলে আমি যে করেই হোক স্টেশনে যেতামই, কেউ আমাকে ঠেকাতে পারত না।
0: ভুল করতে?
1: কেন?
0: কারণ স্বামীর নির্দেশ লঙ্ঘন করা অমার্জনীয় অপরাধ।
1: এইসব মানছো নাকি আজকাল?
0: হাজার হলেও নির্দেশ তো।
1: আমি কিন্তু তোমাদের দলের কেউ নই যে আমাকে নির্দেশ মানতে হবে। এই জাতীয় নির্দেশ জীবনে কোনোদিন মানিও নি, ভবিষ্যতে মানবো না।
0: তবুও কিছু কিছু নির্দেশ বোধহয় জীবনের পক্ষে অলঙ্ঘনীয়।
1: রাখো তো, ভারী ভারী কথা বলা এবার একটু বন্ধ করো, অনেক তো হয়েছে।
0: না বলতে পারলে তো বেঁচে যেতাম, জীবনটাকে একটু হালকা করে নিতে পারলে বোধ হয় হাঁপ ছেড়ে বাঁচতাম কবিলা, কিন্তু কিন্তু কোনোদিন তা পারিনি। বলতে পারো এটা আমার অক্ষমতা, আমার ফেট, নিয়তি।
1: সত্যি তুমি বড্ড ছেলে মানুষ, অন্তত আমি প্রথম থেকেই জানতাম যে তুমি প্রদ্যুম্ন থেকে অনেক অনেক বেশি ছেলে মানুষ, এমনকি ভীরুও।
0: কবিলা, তুমি কি করে জানলে?
1: বারে তোমার সঙ্গে মিশতে মিশতে জানলাম। আমি তোমাদের সকলকেই ভালোবাসতাম, শুধু প্রদ্যুম্নকে হঠাৎ একদিন বিয়ে করে ফেললাম, এই যা আলাদা।
0: অদ্ভুত, কঠিন কঠিন কথাগুলো তুমি কেমন সহজ করে বলতে পারো কবিরা। সত্যি সত্যি কবিরা, তুমি আমার কাছে আজও বিস্ময়।
1: এতে বিস্ময়ের কি আছে? আমি এখনো তোমাকে এবং প্রদ্যুম্নকে দুজনকেই ভালোবাসি, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা অবিভাজ্য। ভালোবাসার অনেক ডাইমেনশন, মানে অনেক মাত্রা থাকতে পারে, কিন্তু ভালোবাসা তো এক। আমি প্রদ্যুম্নের বিবাহিতা স্ত্রী, তা বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না? এই ভালোবাসায় কিন্তু প্রদ্যুম্ন কোনোদিনই অপরাধ দেখতে পায়নি।
0: জানি জানি কবিলা, আমি জানি প্রদ্যুম্ন আমার থেকে অনেক অনেক অনেক বড় মাপের মানুষ।
1: তাই নাকি?
0: হ্যাঁ, প্রদ্যুম্ন নাম ওর সত্যি সার্থক।
1: এই হীনমন্যতাকে কাটিয়ে ওঠার কিন্তু এখনো অনেক সময় আছে।
0: না কবিলা, নেই। তুমি তো জানো না কবিলা, আমি কত নীচ, কত অপদার্থ, ভীতু,
1: চিরঞ্জীব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈর্ষার আগুনে আমি দিন রাত শুধু জ্বলছি।
1: কি বলছো তুমি?
0: হ্যাঁ, তুমি কি জানো, তুমি কি জানো কেন আমি প্রদ্যুম্নকে তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছি?
1: কেন?
0: আমি জানি কেন এটা আমি করেছি। প্রদ্যুম্ন আমাকে কোনোদিন অবিশ্বাস করেনি। গোপন শেল্টারে যেদিন তোমাদের বিয়ে হলো, তার মাত্র 20 দিন যেতে না যেতেই পার্টির কাজে ওকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। হাসতে হাসতে ও চলে গেছে, কোনোদিন মুখ ফুটে একটু অভিযোগ করেনি। হয়তো ও বুঝতো না যে সবই আমার কারসাজি। ভাবতাম হয়তো মনে মনে আমাকে খুব ঘেন্না করে, কিন্তু চোখে মুখে কোনোদিন তার কোনো প্রকাশ দেখিনি। তুমি তুমি জানো না, তুমি জানো না কবিলা, ও যে কত বড়, কত মহৎ।
1: ঠিক আছে বাবা, ঠিক আছে, আর একটু ধৈর্য ধরো, তারপর দুজনে মুখোমুখি বসে মহত্বের প্রমাণ দিও। আমি বাপু অত্যন্ত সাধারণ মেয়ে, তাই মহত্বের আভিজাত্য আমাকে খুব একটা আকর্ষণ করে না। বরং তুমি যদি প্রমাণ দিতে পারো যে তুমি প্রদ্যুম্ন থেকে কম মহৎ, তখন হয়তো আমার ভোটটা তুমি পেয়ে যেতে পারো। যাও যাও তো, অনেক বেলা হয়েছে, বাবা এসে পড়বেন, তাড়াতাড়ি চানটা সেরে নাও, যাও।
0: চান সেরেই বেরিয়েছি।
1: এত বেলায় নিশ্চয়ই চা খাবে না?
0: ছেড়ে দিয়েছি।
1: তাই নাকি? বাবা বেশ করেছো, আমি ভেতর থেকে কুন্তলকে পাঠিয়ে দিচ্ছি। কুন্তল তোমাদের জেলের গল্প শুনতে খুব ভালোবাসে, তুমি ওর সঙ্গে একটু জমিয়ে গল্প করো, সেই ফাঁকে আমি চানটা সেরে আসি, কেমন? কুন্তল কুন্তল,
3: যাচ্ছি,
1: এদিকে আয়।
3: কি বলো?
1: এই যে, আরে এই জামাটা পরে তো তোকে দারুণ স্মার্ট লাগছে। আচ্ছা শোন, এই যে কিন্তু না, এখন কিচ্ছু বলবো না, গল্প কর, গল্প করলেই বুঝতে পারবি তুই কার সঙ্গে কথা বলছিস। তুই তো সাসপেন্স পছন্দ করিস, তাই একটু সাসপেন্স রেখে গেলাম।
0: কুন্তল বাবু, কি হলো? এসো, এগিয়ে এসো, হ্যাঁ আমার কাছে এসো, এই নাও।
3: কি?
0: ফেলুদা প্লাস ফেলুদা,
3: আমার খুব ফেভারিট।
0: তাই? আচ্ছা তোমার তো একটাই নাম, তাই না?
3: হ্যাঁ।
0: কুন্তল চ্যাটার্জি, বাবার নাম?
3: আপনি তো আমার বাবাকে চিনেন, তবে জিজ্ঞেস করছেন কেন?
0: আমি যে তোমার বাবাকে চিনি সেটা তুমি জানলে কি করে?
3: চেহারা দেখে।
0: চেহারা দেখে?
3: হ্যাঁ।
0: হ্যাঁ, তবে তো দেখছি তুমি অসামান্য ক্ষমতার অধিকারী। কি, হ্যাঁ জাদু টাদু জানো নাকি?
3: ওসব কিছু না, তবে মানুষ দেখলেই আমি চিনতে পারি।
0: কি চিনতে পারো?
3: মানুষটা কেমন আমি চেহারা দেখেই বুঝতে পারি। যেমন ধরুন, আপনি ভালো না মন্দ, সত্যবাদী না মিথ্যেবাদী,
0: আচ্ছা
3: গরিব না বড়লোক, উদার না স্বার্থপর, খরচে না কিপটে হিংসুটে সব আমি বলে দিতে পারি,
0: সব বলে দিতে পারো, সব। হ্যাঁ,

0: তাহলে তো তুমি বেশ ইন্টারেস্টিং ইয়াং ম্যান বলে মনে হচ্ছে।
1: আপনি কি আমাকে টন্ট করছেন নাকি?
0: হ্যাঁ কি বলছো, তোমাকে উপহাস করব? এত সাহস আছে আমার? আমি শুধু বলতে চাইছি বয়সের তুলনায় তুমি বেশ ম্যাচিওরড আর কি।
1: তার মানে এঁচড়ে পাকাই তো?
0: এই দেখো এসেছে, তোমার সঙ্গে কথা বলাই দেখছি বিপদ। প্রথম থেকে এত অ্যাটাক করলে তোমার সঙ্গে বন্ধুত্ব জমাই কি করে বলতো?
1: আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতেই পারে না।
0: কেন?
1: আপনি তো আমার থেকে অনেক বড়, একেবারেই অন্যরকম।
0: হ্যাঁ হ্যাঁ, বড় না হয় বুঝলাম, কিন্তু অন্যরকম না, না এটা ঠিক। আচ্ছা সেটা তুমি কি করে বুঝলে বলতো?
1: আপনার চেহারা দেখে।
0: চেহারা দেখে?
1: আপনি না খানিকটা আমার বাবার মতন।
0: তোমার বাবার মতো? তুমি তো তোমার বাবাকে কোনোদিনই দেখোনি, তাহলে কি করে বুঝলে আমি দেখতে খানিকটা তোমার বাবার মতো?
1: দেখিনি, তবে আমি আমার বাবাকে চিনি। দাঁড়ান এক মিনিট, না এটা অন্য ট্যাক্সি, তোর দেরি। দাদুটা যে কেন এত দেরি করছে?
0: আচ্ছা দাদুর বদলে যদি হঠাৎ অন্য কেউ এসে পড়ে?
1: আপনি কল্পনা করতে খুব ভালোবাসেন তাই না? আমিও, জানেন আমার না একটা কল্পনার বাবা আছে।
0: ভালো, খুব ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে ধরো যদি তোমার কল্পনার বাবার সঙ্গে আসল বাবা না মিলে তখন কি করবে?
1: মানিয়ে নিতে হবে।
0: হ্যাঁ মানে আর্ট অফ কম্প্রোমাইজের কথা বলছো তো? এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। জানো কুন্তল, যতই তোমার কথা শুনছি আমি যেন হতবাক হয়ে যাচ্ছি। সত্যি আমার ভেতরটা যেন একই সঙ্গে কষ্টে আনন্দে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
1: আপনি কি আমার বাবার বন্ধু?
0: ছিলাম।
1: ছিলাম কেন, এখন নেই?
0: যদি বলি নেই?
1: হতেই পারে না।
0: ঠিক বলেছ, হতেই পারে না, কারণ আমরা দুজন তো আর আলাদা নই। 12 বছর আগে আমি আর প্রদ্যুম্ন চ্যাটার্জি এক হয়ে মিশে গেছি।
1: আপনি কি যে সব আবোল তাবোল বলছেন আমি কিছুই বুঝতে পারছি না।
0: পারবে না, পারবে না, আমি চাই কোনোদিন পারার চেষ্টা করো না।
1: আপনার কথা শুনে না আমার বাবাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, দুটো দিনও আর তর সইছে না জানো মা।
2: তোমার বাবা তো আর হাতের মোয়া নয় কুন্তল, যে চাইলেই পেয়ে যাবে।
1: ধ্যাত, মাটা এসে না পুরো মুডটাই নষ্ট করে দিলে, আমি বাইরে যাচ্ছি। জানেন আমি না আজ রাতে নিশ্চয়ই বাবার স্বপ্ন দেখব।
2: চিরঞ্জীব, চিরঞ্জীব প্লিজ আমার কাছে অন্তত লুকিও না, বলো।
0: বড্ড তেষ্টা পেয়েছি, এক গ্লাস জল দেবে?
2: এবার বলো প্লিজ, প্লিজ আমাকে অন্তত খুলে বলো।
0: আমার হাতে আর সময় নেই।
2: আছে, তুমি বলো।
0: কি বলবো?
2: আমার সঙ্গে চালাকি করো না চিরঞ্জীব, প্রদ্যুম্নর সঙ্গে তোমার কি হয়েছে? আমি জানি তোমাদের দলাদলির কথা, কিন্তু ও তো তোমাদের পার্সোনাল ফ্রেন্ড, এ কথা তো তোমরা কোনোদিন অস্বীকার করনি।
0: প্রদ্যুম্ন করেনি, কিন্তু কিন্তু কবিলা আমি করেছি।
2: বিশ্বাস করি না।
0: কবিলা, কবিলা তুমি জানো না আমি কি? তুমি জানো?
2: ঢের জানি, বলো বলো কি হয়েছে।
0: কিছু না
2: প্লিজ, দেরি হয়ে যাচ্ছে, আর হেয়ালি করো না। তুমি নিশ্চয় বুঝতে পারছো যে আজ অন্তত আমার সব কিছু জানা উচিত।
0: সে কথা জানলে, সে কথা জানলে তুমি প্রচন্ড দুঃখ পাবে কবিলা, সহ্য করতে পারবে না।
2: এখন আমি সব পারি, 12 বছর ধরে একটু একটু করে আমার সব সয়ে গেছে, এখন আর আমি কিছুতেই ভয় পাই না।
0: কিন্তু কিন্তু আমি জানি, আমি জানি কবিরা তুমি শুনলে কিছুতেই আমাকে ক্ষমা করতে পারবে না।
2: আমাকে তুমি আজও চিনতে পারলে না চিরঞ্জীব।
0: চিনেছি, চিনেছি বলেই অত সহজ করে আজ আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছি। তাহলে তাহলে আমাকে কথা দাও কবিলা, প্রতিজ্ঞা করো।
2: প্রতিজ্ঞা? কিসের প্রতিজ্ঞা?
0: সমস্ত ঘটনা শুনবার পর আমাকে তুমি আর কিছুতেই ক্ষমা করবে না?
2: ও এই, আচ্ছা বেশ তাই হবে।
0: তবে শোনো, শোনো কবিলা, আমি আমি প্রদ্যুম্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি।
2: কি করেছো?
0: পারবো না, পারবো না।

0: একথা তুমি শুনতে চেও না কবিরা।
1: চিরঞ্জীব, আমি বুঝতে পারছি না তুমি নিজেকে এত অপরাধী মনে করছো কেন।
2: আমি যে অপরাধ করেছি।
1: কি এমন অপরাধ করেছো?
2: সে অপরাধের কোনো সীমা নেই, ক্ষমা নেই।
1: আহা, তুমি চিরকালই বড় বেশি সেন্টিমেন্টাল চিরঞ্জীব।
0: হোয়াট
2: হোয়াট, তুমি তুমি জানো না, তুমি জানো না আমি কি করেছি, তুমি জানো
1: কি করেছো।

0: হ্যাঁ, আমি আমি প্রদ্যুম্নকে খুন করেছি।
1: কিছুতেই হতে পারে না, কিছুতেই না।
0: সত্যি কথাটা বলবার জন্যে আমি 12 বছর ধরে অপেক্ষা করেছি। জেলের মধ্যে বসে এতদিন ধরে তাই প্রদ্যুম্নের অভিনয় করে গেছি। যে পুলিশের গুলি লেগে আমার ডান হাতের বুড়ো আঙুলটা বাদ গেছে। বলতে পারো এত কাল ধরে প্রদ্যুম্ন জেলের মধ্যে একবারের জন্য তোমার সঙ্গে দেখা করেনি কেন? হয়তো তোমার মনে আছে নিজেকে আড়াল করবার জন্য প্রদ্যুম্নর হয়ে আমাকে সেদিন লিখতে হয়েছিল, পুলিশের সিগারেটের ছ্যাঁকা লেগে লেগে মুখটা আজ আমার বিকৃত। এ মুখ আমি তোমাকে দেখাতে চাই না কবিলা। লক্ষ্মীটি বারবার জেল হাজতে এসে আমার সঙ্গে দেখা করতে চেয়েও না, আমি কিন্তু কিছুতেই দেখা করব না। তবে হ্যাঁ, লিখেছিলাম অন্তত 2 মাস অন্তর একটা করে চিঠি পাবে। এই 12 বছর ধরে যে কত মিথ্যে কথা বলেছি, ভগবান নেই, তা না হলে কবিলা, তুমি আমাকে ক্ষমা করো না কবিলা।
1: কিন্তু তুমি কেন এসব করেছো?
0: কেন যে করেছি তার কারণ বোধহয় সবটুকু আমিও জানি না, কিন্তু আমি নিশ্চিত জানি প্রদ্যুম্ন সেদিন কিছুতেই মারা যেত না আমার জন্যে। ওকে সেদিন মরতে হল। 1971 সালের 7ই জুন গভীর রাতে এসে আমার মতো একটা নগণ্য জঘন্য প্রাণীর জন্যে নিজের প্রাণটা উৎসর্গ করে দিয়ে গেল।
1: জীবন উৎসর্গ করেছে,
0: বলতে পারো আত্মহত্যা করেছে।
1: আত্মহত্যা?
0: না না না না, ও মরতো না, বিশ্বাস করো, কিছুতেই ও মরতো না। ইচ্ছে করলে আমি ওকে সেদিন বাঁচাতে পারতাম, কিন্তু পারিনি। আমি আমি ভীরু, মরতে ভয় পেয়েছিলাম, তাই মৃত্যুটাকে আমি কিছুতেই স্বাধীনভাবে বেছে নিতে পারলাম না। মাঝখান থেকে ঝাঁপিয়ে পড়ে ওই আমার জীবনটাকে ছিনিয়ে নিল। আর সেই থেকে আজ পর্যন্ত সেই মৃত চিরঞ্জীবের দেহটা আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি।
1: আমি আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না চিরঞ্জীব। প্লিজ প্লিজ আমাকে একটু খুলে বলো, প্লিজ।
0: বলবো, এসেছি যখন সবই বলবো, কিন্তু সে বড় বিভৎস কাহিনী কবিলা, বড় বিভৎস কাহিনী। ১৯৭১ সালের 7ই জুন রাত প্রায় 3:30, আমি প্রদ্যুম্ন এবং আমাদের আরো 2 জন কামরেড ঝাড়গ্রামের কাছে এক বেদিয়া পাড়ার ছোট্ট একটা ঘরে সেই রাতের জন্য শেল্টার নিয়েছিলাম। মাঝ রাতে হঠাৎ কড়া নাড়ার শব্দ, থরপর করে উঠে বসলাম। ঘরের বাইরে শুনতে পেলাম বুটের তলায় শুকনো পাতা গড়িয়ে যাওয়ার মচমচ শব্দ। জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম পুলিশ গোটা এলাকাটা ঘিরে ফেলেছে। তখন প্রদ্যুম্ন হঠাৎ এক লাফ মেরে আমার সামনে এসে বলল, মরতে যখন হবেই চিরঞ্জীব, আমরা লড়াই করে মরব। সঙ্গে সঙ্গে আমার হাত দিয়েও লোকটা চেপে ধরলাম। বললাম, কমরেডস, মরাটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। আমরা ধরা পড়লে সকলেই যে মারা যাব এমন নাও ঘটতে পারে। হয়তো ওরা আমাকে মেরে ফেলতে পারে, কারণ আমার নামটাই পুলিশের জানা।
1: তারপর
0: আমাদের কাছে ছিল মোট 2টো পিস্তল। প্রথমেই আমি জানলা দিয়ে পিস্তল 2টো ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তারপর আস্তে আস্তে দরজার কপাট খুলে দিলাম। সঙ্গে সঙ্গে বাইরে থেকে বিরাট চিৎকার, হ্যান্ডস আপ! আমরা হাত তুলে দাঁড়ালাম। ওরা আমাদের ভেতর থেকে টেনে টেনে

0: মুড়ে বাইরে ফেলে দিল।
1: অন্ধকারের ভেতর থেকে যেন আলোর সমুদ্রে এসে ঝাঁপ দিয়ে পড়লাম। মনে হলো চাঁদের আলোয় গোটা গ্রামটা যেন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমাদের সকলের বুকের সঙ্গে এঁটে রয়েছে বন্দুকের নল। হঠাৎ একজন পুলিশ অফিসার ধমক দিয়ে বলে উঠল, শালা বাস্তে চাস তো বল, চিরঞ্জীব কোথায়? আমরা পরস্পরের দিকে চাওয়াচাই করলাম। আবার চিৎকার, না বললেই গুলি করবো, বাস্তে চাস তো এক্ষুনি বল কোথায় তোদের তোদের সেই চিরঞ্জীব সান্যাল। আমরা সকলেই চুপ করে রয়েছি, একেবারে আড়ষ্ট। কিন্তু প্রদ্যুম্ন হঠাৎ বলে উঠল, আমি চিরঞ্জীব সান্যাল। কথা শোনার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু কে যেন ভেতর থেকে আমার টুটিটা চেপে ধরল। আমি পারলাম না, কিছুতেই পারলাম না। সারা জীবনের জন্যে প্রদ্যুম্নের কাছে আমি হেরে গেলাম।
2: থামলে কেন চিরঞ্জীব, বলো বাকিটুকু বলে ফেলো।
1: না, আমি আর জানি না, আমি আর জানি না। সমস্ত পৃথিবীটা তখন আমার সামনে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ বাদে, না কবি আমার জিজ্ঞাসা করো না, আমি আমি আমি পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না।
2: চিরঞ্জীব বলো।
1: কিছুক্ষণ বাদে কি কতক্ষণ জানি না, দূর থেকে কানে ভেসে এলো পর পর ছটা গুলির প্রচণ্ড আওয়াজ। প্রদ্যুম্ন প্রচন্ড গুলির শব্দে যেন সমস্ত গ্রামটা হঠাৎ একবার জেগে উঠল। আবার কবিলা, আবার তুমি
2: কুন্তল, কুন্তল তোর বাবাকে আর পেলি না কুন্তল।

0: কবিলা, কবিলা আমাকে আমাকে শাস্তি দেবে না কবিলা? আমার আমার পাপ তো শেষ হয়েছে, এবার এবার আমাকে মুক্তি নাও কবিলা। আমি আমি আর একটা দিনের জন্যেও বাঁচতে চাই না কবিলা। কবিলা জানো আজ কত তারিখ? আজ থেকে 38 বছর আগে ঠিক এই তারিখেই মেদিনীপুরের এক গরিব মায়ের কোলে জন্ম নিয়ে একটা ছোট্ট শিশু কেঁদে উঠেছিল। জীবনে জীবনে আর কোনো দিন তেমনি করে কাঁদতে পারিনি কবিলা। কবিলা আমি আমি যাচ্ছি।
1: কোথায় যাচ্ছ?
0: জানি না।
1: না না, তুমি যাবে না।
0: সে হয় না।
1: আমি জানি, আমি জানি তুমি এখান থেকে বেরিয়ে গেলে। না না না, তুমি যাবে না, এ আমি কিছুতেই হতে দেব না।
0: অছাড়ো কবিলা।
1: না, এ কাজ তুমি করতে পারবে না।
0: আমাকে আমাকে পথ ছেড়ে দাও কবিলা।
1: না না, ছাড়বো না
0: কবিলা।
2: মা, দাদু ট্যাক্সি নিয়ে এসে গেছে। মা, ট্যাক্সি এসে গেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও।
3: কি, আপনি চলে যাচ্ছেন?
4: নে নে নে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, তুই এখনো রেডি হসনি?
1: বাবা, ট্যাক্সিটা ছেড়ে দাও।
4: কেন?
1: ও এসে গেছে।
4: হ্যাঁ, তাই বলো, তুমি প্রদ্যুম্ন, কখন এলে? চিঠিতে তারিখটা তাহলে সে যাকে। আজ আমার কি আনন্দ, তুমি তুমি একটু বসো বাবা, এসেই গল্প করব, আগে ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আসি।
0: কবিলা,

0: আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তাই ক্ষমা করতে পারলাম না চিরঞ্জীব। কুন্তল, এবার বল বল, মা হয়ে আমি কি কখনো মিথ্যে বলতে পারি? বল।
1: কুবিলা,
0: যা
2: মা।
0: কই যা? বাবাকে প্রণাম কর।

0: অরূপ মজুমদার রচিত সীমান্তিনী নাটকটি শেষ হল। অভিনয় করেছেন কুন্তল, অভিষেক ঘোষ দস্তিদার, তিমির দেবকুমার চক্রবর্তী, চিরঞ্জীব গৌতম বসু আর কবিলার ভূমিকায় অনুরাধা রায়। সম্পাদনা অচিন চক্রবর্তী, প্রযোজনা কল্যাণ দে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: বাংলা নাটক এখানেই শেষ হলো। এরপরে শুনবেন আধুনিক গান, শিল্পী স্বাগত দেয়।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এরপর শেষ গানে যাব মাধুরী চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। জম্মু কাশ্মীরে পুলিশ

জানিয়েছে সোপিয়ানের চানাপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক ভি কে বীরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। এই বিমান হামলার নিন্দা করার পাশাপাশি ইরান তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, ওয়াইনারে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার সেই কাজ শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2টি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার প্রশ্রয়ই যে কোনো অপরাধী রেহাই পাবে না, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার একে দৈব বিচার বলে মন্তব্য করেছেন। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই দল। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, দ্রুত শুনানির প্রয়োজন নেই। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পারবারম্বাম মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে পারবারম্বাম মন্দিরে স্বাগত জানানো হয়। ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ইন্দোনেশিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহশাড়ি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আইআইএম ব্যাঙ্গালোরের এই ক্যাম্পাস গড়ে উঠবে। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক

0: হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা করার নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বিরদি আকাশবাণী সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। নদিয়ার মায়াপুরে বেআইনি টোটো রিকশার দৌরাত্ম্য নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে হলফনামার আকারে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ দু সপ্তাহের মধ্যে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এই রিপোর্ট দিতে বলেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। Cafe Kolkata.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে ঠিক 4টে বেজে 9 মিনিট হয়ে গিয়ে, কিন্তু প্রায় 25 সেকেন্ডের দিকে আমরা এগিয়ে চলেছি। আর এই যে মানে আজ খুব মেঘ করুক, মেঘ আজকে সত্যি সত্যি জমে রয়েছে, কিন্তু সেই মেঘের মাঝখানে মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে, বুঝলে তো?
3: বৃষ্টি বৃষ্টি তো পড়ছে, মানে টুপাটপ টপাটপ, তুমি যেইভাবে বলতে যাও বৃষ্টি পড়বে, এবং তার সঙ্গে কিছু জায়গায় মানে ইয়েলো অ্যালার্ম চলে এসেছে, অ্যালার্ট চলে এসেছে।
2: এক্স্যাক্টলি, এই বৃষ্টির হাত ধরেই ইয়েলো অ্যালার্মও চলে এসেছে, যেরকমটা অঙ্কিতা বললো 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে, এবার মানে বয়ে যাওয়ার আর কি সম্ভাবনা রয়েছে। আর সেটা কোথায় যদি জিজ্ঞাসা করো, তাহলে বলবো ঝাড়গ্রামের কিছু জায়গায় এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় আগামী 1-2 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে, এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি আমাদের সবারই ভালো লাগে, কিন্তু ওই যেটা বারবার বলার যে বজ্রপাতের সময় নিজেকে নিরাপদে রেখো, আশ্রয়যুক্ত স্থানে নিজেকে সাবধানে রেখো, আর এই বৃষ্টির মরশুমটা একটু আনন্দ করো, উপভোগ করো। আর এই বৃষ্টির মরশুমটাকে আরও বেশি ঘনানা ঘনানা করে দেওয়ার জন্য কিন্তু আজকে ক্যাফে কলকাতার অ্যাড্রেস রয়েছে, আমি আর যে মধুর, আমার সঙ্গে রয়েছে।
3: আমি জাস্ট ওটাই বলতে যাচ্ছিলাম যে এই যে আমার কথাটা বলে দিল, তাহলে আমি তো মধুর কথাটা বলবো নাকি? সেটা তো দরকার আমাদের বলার। সে যাই হোক না কেন, এই যে সাবধানে থাকতে বললো মধু, তার সঙ্গে আমি তোমায় বলবো সাবধানে থাকতে গিয়ে না আজকে মেট্রোয় একদম মেসাকার হয়ে যাচ্ছিল। মানে দেখলাম সবাই মোটামুটি ওই আমাদের সঙ্গেই নামবে, আমার সঙ্গেই নামবে, এরকম একটা যুদ্ধ করতে শুরু করে দিল। এবং মানে কিছু ছেলে পুলে একটা ব্যাগ কেমন করে একটা দাঁড়িয়েছিল, ঝগড়া লেগে গেল বিষম। তারপরে আমি ভাবলাম বৃষ্টিরা নামবে বলে তড়িঘড়ি করছে বলে ওদের মাথাটা গরম হয়ে যাচ্ছে কিনা সে সমস্ত বোঝা যাচ্ছে না, কিন্তু মধু আর আমি দুজনেই ছাতা এনেছি, তাই তো?
2: একদমই তাই, এবং আমরা এই

0: আপাতত মেট্রোর সমস্ত কিছু দূর করে দিয়ে আমরা স্টুডিওতে একটু জুবিডুবি করব।
1: এই জুবিডুবি করতে করতে একটু টাপ ছাতা নিয়ে ভিজতে ভিজতে একটু প্রেমের ইমাজিনেশনে চলে যাই। আর তুমি কিন্তু 9903659292 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে ভুলো না। কি নিয়ে সেটা ফিরে এসে বলছি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বলছি পাগল স্টুপিড, মানে এটা একদম ঠিক কথা বলেছে, কারণ আমি আর মধু দুজনে যে বসে রয়েছি, দুজনের মাথাটা খুব একটা সুস্থ বলে মনে হচ্ছে না, নাহলে আমরা অযথা এত বকবক করি।
3: এক্স্যাক্টলি তাই, এবং একটু আগে গান চলাকালীন এক্ষুনি আমাকে বলছিল যে চল আমরা বেশ দুজনে মিলে বসে এখানে আম পাতা জোড়া জোড়া খেলি।
2: হ্যাঁ, মানে আমি আম পাতা জোড়া জোড়া কথাটা বলতে কিনা আরেকটা কথা আমার মাথায়।

0: কি বলতো, এই যে আম পাতা দিয়ে আমি ছোটবেলায় একটু বাঁশি বাজানোর চেষ্টা করেছি, হয় না, একটু পিলপিল করছে, কিন্তু আম পাতা জোড়া করে মানুষ কি খেলা খেলতে পারে? আমি হাত তালি দিয়ে না হয় কিছু একটা খেলতে পারতাম ছোটবেলায়, এই যে তখন তো ভাবিনি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। আরে বাবা, মানে ঘোড়া তো আমি চড়তেই পারি না, ছেড়ে দাও, চাবুক কেনা হয় ছোটবেলায় আমরা খেয়েছি,
1: একদমই তাই।
0: মানে এই যে দুর্ঘটনা বা সুঘটনা আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে, কিন্তু আজকে কোনো একটা আইনি মতে, বলতে পারো আইনি মতে মানে আমাদের মনের মনের আইনি মতে, ঠিক আছে, এমনি কোনো আইনি নয়, সেই মতে আর কি, মানে ওই বি অ্যাগেইন আ কিড ডে, তো সেই বি অ্যাগেইন আ কিড ডে যদি হয়, মানে তোমাকে যদি একটা সুযোগ করে দেওয়া হয় যে তুমি হঠাৎ করে ছু মান্তর করালো, ওই চমৎকারই ছিল না ওরকম করে, বা ওই ধরো গুপি গাইন বাঘা বাইনে যেরকম ছিল, একটা তালি দিলেই কোথাও চলে যেত, ওরকম করে চমৎকার করে তোমাকে পুচকে মধু বানিয়ে দিল, বা পুচকে অঙ্কিতা বানিয়ে দিল, বা তুমি যে শুনছো 9903659992 এর ওপারে, তোমাকে যদি হঠাৎ ছোটোবেলায় ফিরে যাওয়ার একটা জায়গা করে দেওয়া হয়, কোন দুটো তিনটে জিনিস তুমি একদম করতে যাও, যেটা তুমি আফসোস করো, মিস করো, মানে খুব ইচ্ছে হয় সেই দুষ্টুমিটা করবে, কিন্তু এখন তো তুমি বড় হয়ে গেছো তাই করতে পারো না।
1: একদম সেই রকম একটা দুষ্টুমি চট করে আমাদের জানিয়ে ফেলো 9903659992 হোয়াটসঅ্যাপ নম্বর, খোলা রয়েছে মেসেজ। আর আপাতত সেইটা ভাবতে ভাবতে বা খুঁজতে খুঁজতেই দেখো না, তোমার স্বপ্নের রঙের কি, লাল, নীল, হলুদ, সবুজ, কোন পাখি উড়ে চলেছে?

0: এক্স্যাক্টলি, মানে রাতে কিন্তু এই মুহূর্তে সিরিয়াসলি ঘুম আসছে না, কারণ ঘুম আসার কথা ডেফিনেটলি নয়। তার কারণ হচ্ছে যে যেভাবে এই মুহূর্তে বিশ্বকাপ এগিয়ে চলেছে, ঠিক আছে, সেইভাবে তো ঘুম টুম আসার কথা না, কারণ সারা রাত জেগে মোটামুটি খেলা দেখা চলছে। আর কালকে যে লেভেলের উত্তেজনার পারদটা তৈরি হয়েছিল না, মানে জাস্ট আমরা সবাই ভেবে নিয়েছি যে ইজিপ্ট জিতে গিয়েছে, এবং আর্জেন্টিনার যে সাপোর্টার তারা সবাই মোটামুটি এটা ভেবে ফেলেছে যে মানে কাঁচো মাচো মুখ করে, মানে আর সিরিয়াসলি কিছু করার নেই, মানে এই গোটা বিশ্বকাপ জুড়ে যে মেসির একটা মানে কি বলবো একটা সুপার ডুপার হিট একটা প্লেস গড়ে উঠলো, কালকে জাস্ট সেটা হাত থেকে বেরিয়ে গেল, মানে আর্জেন্টিনার সাপোর্টারদের মানে গ্যালারিতে বসে তাদের যে মানে কি বলবো ভিজুয়ালাইজেশন যেগুলো হচ্ছিলো সেগুলো জাস্ট দেখা যাচ্ছিলো না। কিন্তু তারপর কি হলো অঙ্কিতা,
1: মানে তারপর আর কিছু করার নেই, লোকজন বলছে এটা ফেয়ার প্লে হয়নি, মানে মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই হবে, জোর করে হারানো হয়েছে, আর এদিকে মিশর জিতে গিয়েও হেরে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে লোকজন যে আমরা যে মানে মিশরের কোচ ফোচ রয়েছেন তিনি নিজেও প্রচণ্ড প্রতিবাদ করছেন, আমরা দেখতে পেয়েছি তার সেই সমস্ত এক্সপ্রেশন।
0: এক্স্যাক্টলি তাই, মানে ইজিপ্ট দুটো গোল দিয়েছে, ঠিক আছে অঙ্কিতা, মানে তুমি যদি জাস্ট দেখতে কালকে খেলাটা, ইজিপ্ট দুটো গোল দিয়েছে এবং তারপরে এবং সেই জায়গায় আর্জেন্টিনা জাস্ট জিরো, মানে এতটাই খারাপ কালকে সিরিয়াসলি আর্জেন্টিনা খেলেছে। এবং তারপর শেষ জাস্ট 12-14 মিনিট হাতে ছিল এবং সেই সময় আর্জেন্টিনা তিনখানা গোল দিয়েছে, জাস্ট তিনখানা, মানে কিভাবে গোল দিয়ে বেরিয়ে যেতে হয়, কিভাবে ওই রকম চাপে থাকার পরে ওই রকম একটা ধুন্দুমার কাণ্ড ঘটিয়ে ফেলা যায়, সেটা যদি কালকে আর্জেন্টিনাকে না আমরা কেউ দেখতাম এবং প্রত্যক্ষদর্শী হতাম টিভির পর্দায়, তাহলে সিরিয়াসলি অবিশ্বাস্যকর একটা গান।
1: মানে মোদ্দা কথা যে জান লগা কে খেলনা হ্যায় হমকো, হম এসে নেই বেঠ সকতে। আর বলে না যে হারনে ওয়ালে কো ক্যা কেতে হ্যায়, এসআর কে বলেছিলেন হার কে জিতনে ওয়ালে কো বাজিগর কে দে।
0: এক্স্যাক্টলি, আর আপাতত এরকম যে একটা মানে জেতার মোমেন্ট এবং গোল করার মোমেন্ট, তাই ডালের মেহেন্দির গলায় গোল সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে রাখছে হল্লা বল, চলো একসাথে হল্লা।

0: এই যে পকেটে টুংটাং টুংটাং করে মাঝে মধ্যে আওয়াজ হয়, তখন ওইটুকুই অনেকটা বেশি। মানে 2-5 টাকা পকেটে থাকলে যে কী আনন্দ হয়। মানে আমার ঘরে একটা এখন পুচকে রয়েছে, সেই পুচকেটা যখনই কোনো কিছু হয় তাকে 2 টাকা যদি দেওয়া হয়, সে ওই লোভে কোনো কাজ করে দেয় যে ঠিক আছে তুমি যদি 2 টাকা দাও তাহলে আমি কাজ করতে পারি। কারণ তার কাছে 2 টাকা অনেক বেশি, আমার কাছে মাঝে মধ্যে আবদার করে, মানে 5 টাকা দিয়ে না 5টা পেন 5 টাকার পাওয়া যায়, কী সুন্দর লেখে দেবে। এই যে বিষয়টা, তাকে দেখে আমি আমার ছোটোবেলাটাকে প্রচণ্ড
1: তাদের মেসেজগুলো পড়ি, বুঝলে তো এই মুহূর্তে। আর আমার হাতে রয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, বলছেন, গুড আফটারনুন দিদি, আর ইভিনিং হয়ে গেছে, আবার ছোটোবেলায় ফিরে গেলে সেই লোকের বাড়ি কলিং বেল বাজিয়ে পালাতাম, সেই পুরনো দুষ্টুমিটা আরও একবার করতাম। সত্যি আমরা মাঝে মাঝে এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো কিন্তু সিরিয়াসলি মিস করি, যেটা বড় হলে আর কি আমরা বুঝতে পারি যে না, এই কাজগুলো করাটা ঠিক উচিত নয় এবং সেই সময় দাঁড়িয়ে কতটা অনুচিত ছিল এবং আজকে করতে না পারার জন্য আমি তো দুঃখ প্রকাশ সত্যি সত্যি করি। তবে তুমি যদি এই মুহূর্তে টিউন ইন করে থাকো তাহলে কি, মানে আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডায় আমি আর্যের মধু আর আমার সঙ্গে অঙ্কিতা যে আড্ডাটা দিচ্ছি সেখানে তুমি এক্স্যাক্টলি কী নিয়ে বলবে? তবে তার আগে একটা কথা বলি, এই টপিকটা কিন্তু আমরা মোটামুটিভাবে ওই 5-20 মতন রাখবো, তারপর কিন্তু আরও একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তাই যারা যারা ভাবছো যে হ্যাঁ একটু পরে মেসেজ করবো, তাদের জন্য বলি একদম ভাবনা চিন্তা রেখো না, চটপট করে 9903652992 আমাদের মেসেজ করে দাও যে তুমি যদি একদিনের জন্য আচমকা সেই ছোট্টটি হয়ে যেতে তাহলে কি কি করতে চাইতে, আর যেটা তুমি বড় হয়ে করতে পারো না, আফসোস করো বা মিস করো, সেই দুষ্টমিগুলোই কিন্তু জাস্ট 2-3 লাইনে লিখে 9903652992 আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা মেসেজ করতে পারো। আমরা রয়েছি তোমাদের অপেক্ষায়। আর এই মুহূর্তে তোমাকে অপেক্ষা না করিয়ে সরাসরি চলে যাবো একটা গানে, ফিরছি।
0: মন তো বাচ্চা যেমন হয়, আমি এখন হিন্দিতে যাচ্ছি না, বাংলাতেই যাচ্ছি। দেখো তো তোমার নাচোর বান্দা মনটাকে তুমি কোনোভাবে বাঁধতে পারো কিনা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি, এই মুহূর্তে সব কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই। মিটিং মিছিলের মধ্যে হাজরা কস্কের কাছে একটা ভয়েসন এসেছিল, তার সাময়িকভাবে এখন জমা ছিল, এখন ধীরে ধীরে বেশ সরে গেছে। আগের থেকে যান চলাচল স্বাভাবিকই রয়েছে, হচ্ছে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই তার জন্য, আশা করছি স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর তোমার সঙ্গে রয়েছে আমি আরজে মধু, আমার সঙ্গে অঙ্কিত, আর 9903659992 ডেফিনেটলি রয়েছে তুমি, কারণ তুমি বলছো তোমার ছোটবেলার সেই কোন একটা দুষ্টুমি, তুমি যেটা ছোটবেলায়
2: মানে তুমি যদি একদিনের জন্য আচমকা ছোট হয়ে যাও,
1: একদমই তাই,
2: তাহলে তুমি কোন দুটো তিনটে কাজ যেগুলো খুব মিস করো যে আফসোস হয় এখন বড় হয়ে গেছি করতে পারছি না, সেগুলো তুমি করতে চাও দুষ্টুমি, তো সেটাই 9903659992 তে মধু আর অঙ্কিতাকে লিখে পাঠাবে ক্যাফে কলকাতা। ঠিক 6:30 অব্দি চলবে কিন্তু এই আড্ডার টপিকটা, ঠিক এক ঘন্টার মধ্যেই আমরা র‍্যাপ আপ করবো, আর 5:30 নতুন একটা টপিক তোমার জন্য অপেক্ষা করছে, তাই তোমার দুষ্টুমিগুলোকে পটাপট লিখে পাঠিয়ে দাও।
1: বলো
2: তুমি কি বলতে চাইছিলে, আমাদের এখানে খুব মান করে মধু দেখাচ্ছে মাঝে মধ্যে, এই মেয়েটা না আমি বলতেই যাচ্ছিলাম আমাকে কি একটা যেন ভাবলো আর কি,
1: একদম এটাই ভাবছিলাম যে এই যে ছোটবেলায় ধরো সাইকেল চালিয়ে আমরা ভীষণ ভাবে মানে গলির মুখে টিং ক্রিং ক্রিং ক্রিং ক্রিং করে সাইকেল চালাতাম, এখন মানে সাইকেলের বেলটা দিতাম, তো এখন তো সেই ব্যাপারটা হয় না, তো মাঝে মাঝে মানে মনেই হয় যে আজকে যদি আমি দুম করে একটু ছোট হয়ে যাই তাহলে গলির মোড়ে গিয়ে ওই বারংবার সাইকেলে ক্রিং ক্রিং ক্রিং ক্রিং করতে করতে এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও সে প্রান্ত, এইটা করে বেড়াবো, তাই না? এরকম তোমার মনের ইচ্ছেগুলো আমাদের জানিয়ে ফেলো, আজকে আমরা সেই রকম একটা আড্ডা দিচ্ছি। এবং অঙ্কিতা যেরকম একটা সুন্দর জিনিস বললো যে আম পাতা জোড়া জোড়া, আচ্ছা অঙ্কিতা আরও যদি কিছু তুমি মানে 24 ঘন্টা একটা দিন মানে 24 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে ধরো তুমি 1 ঘন্টা এই কাজটা করলে আর বাকি এখনও অনেকটা সময় তোমার হাতে রয়েছে, তাহলে আর কি করতে পারো?
2: মোটামুটি মানে এই ছোটোবেলাকার ঘটনা যদি বলতে হয় তাহলে আমাদের সবারই হিস্ট্রি জিওগ্রাফি যা যা থাকবে সেগুলো খুব মানে বলা যাবে না, এরকম টাইপের হয়ে যায়। তার মধ্যে যেগুলো বলা যাবে তার মধ্যে একটা হলো যে খেলনা বাটি মনের কথা বলতে পারি। এই যে খেলনা বাটিটা কীরকম, যে রান্না করব কি বালু দিয়ে ভাত রান্না করছি, ঠিক আছে, ওই ছোটো ছোটো রথের মেলায়, এখন রথের মেলা সামনে আসছে, কিংবা চড়কের মেলায় আমরা মাটির বাসনপত্র কিনতে পেতাম, ওটা আমাদের সহায় সম্বল ছিল, তখন 5 টাকায় ওটা পাওয়া যাচ্ছে, ওটার জন্য সারাদিন পড়াশোনা করতে রাজি, বাবা মার সমস্ত

0: কথা শুনে যে রেয়াজ করেছো, এই করেছে, যা যা বলবে সব মেনে নিতে রাজি, কারণ সন্ধেবেলা রথের মেলায় গেলে পাঁপড় ভাজা খেতে পাবো, আর তার সঙ্গে এই মোটামুটি খেলনা বাটিটা পেলেই হয়ে যাবে, যে সেখানে কড়াই থাকবে, হাঁড়ি থাকবে, হাতা খুন্তি থাকবে এবং ওই পাথরকুচির পাতা নিয়ে শাকসবজি রান্না হবে। এই হচ্ছে আমার গল্প, তোমার গল্প কি বলো?
1: একদমই তাই, আমার গল্প তো বললাম, আর 9903653992 এক্স্যাক্টলি তোমারও গল্প চলে এসেছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে লিখছেন যে, অঙ্কিতা অ্যান্ড মধু, গুড ইভিনিং। গুড ইভিনিং। ছোটবেলায় ফিরে গেলে আমি বৃষ্টির জলে ভিজতে ভিজতে স্নান করব। বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে দেবো এবং বন্ধুদের সাথে লুকোচুরি খেলবো। সত্যি এই ছেলেবেলা বললেই না আমরা খানিকটা নস্টালজিক হয়ে পড়ি। আর ক্যাফে কলকাতার আড্ডায় যখন আজকে নস্টালজিক একটা ফ্লেভারের আড্ডা হচ্ছেই, তখন এই মুহূর্তটাকে আর একটু নস্টালজিক করে দিই, মানে একটু আমরা ফ্ল্যাশব্যাকের দিকে যেতে পারি এই ঘন্টাতে।
0: ফ্ল্যাশব্যাকে যদি যাই, ফ্ল্যাশব্যাকে গেলে এরকম কিছু সিনেমা রয়েছে যেগুলো দেখলে পরে, মানে তখন ধরো এই চিকচিকে একটা লিপস্টিক বেরিয়েছিল, তোমার মনে আছে কিনা জানি না, মানে এখন দেখলে পরে এখনকার ছেলেমেয়েরা বলবে হোয়াটস দ্যাট, ইস এরকম বলবে, আর আমরা তখন ছিলাম ওই লিপস্টিকটা কিনতে হবে, কী বাজে লাগছে, পরে বার্নিশের মতো দেখতে লাগছে, সেটা স্টাইল ছিল। এমন একজন রানী, আমাদের জীবনের রানী, হিরোইন, সেই রানী মুখার্জিকে আমরা দেখেছিলাম ওরকম একটা লিপস্টিক পরে, আর তার সঙ্গে বিবেক অবেরায়কে দেখেছিলাম। বাকিটা না হয় ফ্ল্যাশ ব্যাকে গিয়েই তুমি একটু ফিল করো, কোন গানের কথা বলছি।
2: FM Rainbow-তে Rainbow Flashback Song.
3: Dum dum dum akka dum dum dum akka dum dum dum akka dum dum dum dum dum akka dum dum dum akka dum dum dum akka dum dum dum akka dum

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর 9903653992 তে কিন্তু সেই তীর বেগে তোমার মেসেজও ঢুকছে, বুঝলে তো। শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে লিখছেন, গুড ইভিনিং আর জি ফ্রেন্ডস, আমার স্বপ্নের রং নীল, কারণ নীল সমুদ্র আকাশের রং যা প্রকাশ করে উদারতা, বিশালতা। আচ্ছা, আর সেই কারণেই আমি ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফ্রান্স ও কিলিয়েনে এমবাপের সমর্থক। আচ্ছা বেশ, কিন্তু ঘটনাচক্রে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ছোটবেলায় মানে যদি আজকে একটা মুহূর্ত ফিরে পেতেন তাহলে কি করতেন, তাহলে কি একদম সেই মানে এই বৃষ্টিতে বর্ষায় মাঠে নেমে কাদা মেখে একদম শটাং গোল পোস্টে একটা গোল হতো কি?
2: হ্যাঁ, আমি ভাবলাম এমবাপ্পেকে মানে ছোটবেলায় উনি এরকম ভাবে ভাবতেন, তো উনার এখন বয়স কত, সবটা মিলে কেমন একটা যেন গোড়ায় গণ্ডগোল, কানামাছি ভবো সবই হয়ে গেল। কিন্তু তোমাকে যেটা বলতে চাইছি, আমার না অনেকক্ষণ ধরে ইসপিস ইসপিস করছে, তুমি কি জানো মুম্বাই এরকম একটা ঘর রয়েছে
1: যেখানে
2: এসআরকে, সলমান খান, অমিতাভ বচ্চন সবাই থাকে, একসঙ্গে থাকে।
1: আহা, কিরকম
2: কিরকম মানে ঘরটা মোটামুটি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিলাটি হাতছাড়া হয়েছিল মুম্বাইয়ের, আমরা বলি বলিউড ভিলা। তো সেটা 1912 সালের দিকে কাজ শুরু হয়েছিল, যখন তোমার মুম্বাইয়ের যে মেরিন ড্রাইভ আমরা বলি, যে সেটাও তখনও শুরু হয়নি, তার কাজও শুরু হয়নি। সেই সময় মণিভাই প্যাটেল বলে একজন ব্যবসায়ী সেই একটা গেস্ট হাউস মতো করে তৈরি করার চেষ্টা করেন, কিন্তু মেরিন ড্রাইভের সেই সময়ের থেকে শুরু করে মালাডে প্রায় 25,000 স্কোয়ার ফিট জুড়ে একটা এলাকা জুড়ে এই বলিউড ভিলা তৈরি হয়, যেখানে বাগান রয়েছে, বিশাল দালান রয়েছে। এইটার মানে প্রত্যেকটা ঘর 72 ঘর।
1: আচ্ছা,
2: 72 মানে আমার ভাবতে কেমন লাগছে আর কি। সেখানে প্রত্যেকের ঘর আলাদা করে বরাদ্দ, যে মানে ধরো এই শাহরুখ খান এসে একটা ঘরে থাকবেন, উনি বেশ কয়েকবার ওখানে ফিজিওথেরাপিও করিয়েছেন, মানে হয় না এখানে কখনো
1: এসেছিলেন, তাই একটা ব্যাপার। এবং সব থেকে বড় কথা, খুব রোমাঞ্চকর একটা ব্যাপার, বুঝলে তো।
2: হ্যাঁ, সেটার এখন যে ভ্যালু সেটা বলতে গিয়ে আমার বুকটা কেমন হয়ে যাচ্ছে কেন, মানে বর্তমানে সেটা ভিলা রশ্মি বলে পরিচিত, কিন্তু সেটার ভ্যালু এখন প্রাইস ভ্যালু 200 crore,
1: মানে একদম আমরা বুঝতেই পারছি যে একটা সিনেমার বা আমাদের বলিউডের সিনেমার যে বাজেট থাকে, এখন যদিও বা সেই বাজেটগুলো অনেক বেশি বেড়ে গেছে বা বক্স অফিসে তার কালেকশন অনেক বেড়ে গিয়েছে, কিন্তু একটা ভিলার যদি এরকম একটা বক্স অফিস নিজস্ব থেকে থাকে তাহলে সেটা তো মারাত্মক লেভেলের, কিন্তু ভীষণ লোভ হলো। মানে তুমি কি বলতে চাইছো যে কখনো এখানে আমরা যেতে পারি?
2: হ্যাঁ, মানে আমরা কখনো গিয়ে একটুখানি ঘুরে এলাম, এতজনের পদধূলি পড়েছে তো, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে কে কে জাননি, সবার পদধূলি আছে, হয়তো ওখানে ছবি তোলা আছে, ওখানে হয়তো টাঙানো রয়েছে, হয় না যে ওখানে গিয়ে এনারা কখনো চলে গেছেন প্ল্যান চ্যাট করে, হয়তো ইনাদের ডাকতে পারলাম, মানে সরি জীবিত মানুষকে আমি কেন এরকম ভাবতে যাচ্ছি, কিন্তু আমার না ব্যাপারটা একটুখানি ভৌতিক ভৌতিক লাগলো, 100 হয়ে গেছে তো পুরনো ভিলা পুরনো হাভেলি, ভাবলে পরেই সেই মানে প্রায় স্ত্রীতে ফিরে যেতে হয়। তো স্ত্রীর কথা যখন বললাম আর আমাদের ঘড়ি কাটা যা বলছে আর কি, সেটা আমাদের একটা ছোট্ট নিউজ ব্রেকের সময় হয়ে গেছে, রাইট?
1: একদমই তাই। আর যেতে যেতে মানে আমরা আর কি এই ভিলাটার হয়ে যদি তোমাদের বলি যে আও কভি

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফর শেষ করে তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেছেন, সেদেশের রাষ্ট্রপতি প্রাবো সুরবিয়ান্তো শ্রী মোদীকে বিমানবন্দরে বিদায় জানান। তিন দিনের অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। তিনি কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন। হরমুজ প্রণালীতে তিনটি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালানোর প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা যে রেহাই পাবে না এই ঘটনায় তা প্রমাণিত হয়েছে। মূল অভিযুক্তকে আড়াল করতেই এনকাউন্টার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগও খারিজ করে দেন তিনি। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সে কারণেই তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। প্রভাসের স্ত্রী চাঁপা মণ্ডলও স্পষ্ট জানিয়েছেন, তার স্বামী দোষ করেছে তাই তাকে মরতে হয়েছে।

0: মেরামতির কাজ এবং যানবাহন চালকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল বারদাং এলাকার একটি অংশে 11 থেকে 13 জুলাই প্রতিদিন 5 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। এজন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডায় আবারও চলে এসেছি আমি আর যে মতো সঙ্গে আর যে অঙ্কিতা। ঠিক যেরকমটা তোমার সঙ্গে কথা দেওয়া ছিল, মানে আমাদের দেওয়া নেওয়া যেটা ছিল, আর সেই দেওয়া নেওয়ার মাঝখানে কিন্তু 9903652992 তোমার মেসেজগুলো কিন্তু চট করে আমাদের কাছে চলে এসছে, মানে আমরা নিয়ে ফেলেছি বলতে পারো। আর যারা এইমাত্র টিউন ইন করলে তাদের জন্য আরও একবার আজকের বিষয়টা বলি, যে তুমি যদি আজকের এই একটা দিনের জন্য একটু ছোট হয়ে যেতে, তাহলে কোন দুষ্টুমিটা তুমি করতে, যেই দুষ্টুমিটা কিন্তু তুমি বড় হয়ে যাওয়ার পর আর করে উঠতে পারো না, খুব খুব মিস করো, সেরকম বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং প্রচুর মেসেজ চলে এসেছে। আর হ্যাঁ, এই সময়টা আর ধরো এই 10-15 মিনিট মতন রয়েছে কি তারও কম, যে আমরা আজকে এই টপিকটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো।
3: এত ঘাবড়ে দিও না, 20 মিনিট তোমার কাছে অল টোটালি রয়েছে, 5:30টার সময় নতুন টপিক তোমাকে বলে দেবো, ঠিক আছে? তখন তুমি তোমার কবিত্ব সাহিত্য সব নিয়ে পড়িও, কিন্তু অসুবিধা নেই। তুমি যদি এরকম মনে করো যে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াতাম, এরকম যদি কিছু মনে করো, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই যদি বুড়ো আংলায় ফিরে যাই, সেরকমও তুমি ছোটোবেলার কথা ভাবতেই পারো। কারণ আমি খুব ভাবি, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আমার ভিসা লাগতো না, কিচ্ছু লাগতো না, আমি দিব্যি উড়ে যেতাম পাখির ডানায় বসে, একদম যাকে বলে কি বলে ওকে বার্ড ভিউই বলে না, আর সমস্ত করে শহর টহর দেখতাম, কি ভাল লাগতো।
2: তুমি তো এভাবে উঠতে, কিন্তু আপাতত গণেশ ডোমজুর থেকে কি বলছে, গণেশ বলছে যদি একদিনের জন্য আমি খোকা হয়ে যাই, তাহলে কিন্তু সাঁতার শিখবো, প্রচুর জল ঘাঁটবো, পরের গাছের আম জাম খেঁজুর সব ইঁট মেরে পেরে খাবো, বড় হয়ে তো এসব আর করতে পারি না, কি আর করবো বলো দিদি ভাইরা। ডোমজুর থেকে গণেশ লিখছিল, সত্যি আমাদের বড় হয়ে যাওয়ার পর না, মানে বেশ কিছু জিনিস যেগুলো আমরা আর করে উঠতে পারি না, সত্যি আমাদের মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু এই সময় সুযোগগুলো তো আসে, কারণ 9903652992 নিয়ে যখন আমরা ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে বসি এবং তোমাদের এই ছোট ছোট ইচ্ছেগুলোর কথা আমরা জানতে চাই, সবসময় আমাদের ইচ্ছেগুলো বলার জায়গা থাকে না, এটাই তো একটা FM রেইনবোর জায়গা করে দিয়েছে, তাই না?
3: এই তবে আজকে আমরা ভালো মতো ইচ্ছে টিচ্ছে বলবো, আর তার সঙ্গে একজন মানুষ, মানে বিখ্যাত মানুষ, বর্তমানে আমাদের কাপুর খানদানের বলতে পারো আরেকজন, আমরা তো প্রায়শই মানে আলিয়া ভাটকে নিয়ে খুব চর্চা করি, রণবীরকে নিয়ে চর্চা করি, কিন্তু তার মাও কন সা কম, তার কথাই বলছি। তো তার আছে জন্মদিন, রাইট?
2: একদমই তাই, এবং আমরা এক কথায় যদি এক মে আর এক তো এই জাস্ট গানের যদি শ্যুটটা আমরা ভাবি এবং চোখের সামনে সেই দুপাশে পনিটেল করা, যার কথা একদম চোখে ভেসে ওঠে, আজকে তাঁর জন্মদিন, অর্থাৎ নীতু সিংয়ের কথা বলছি এবং নীতু সিং কাপুরের কথা বলছি, তাই আমরা FM রেইনবোর তরফ থেকে আজকে নীতু সিংকে জানাচ্ছি।
3: আমরা তো তার সম্পর্কে কিছু বলবো নাকি?
2: একদমই তাই, আমরা নিজেরা বলবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম সরাসরি গানে চলে যাব। ফিরে আসছি, আর আজকে নীতু সিং এর সঙ্গে যারা তোমরা নিজেদের বার্থডেটা সেলিব্রেট করছো তাদেরও জানাই হ্যাপি বার্থডে। সঙ্গে থাকো, শুতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা, রাজ্যবিদ আর্য মধুয়ান আর্য অঙ্কিতা।
3: আপাতত পেশরম থেকে এই গানটা তোমার জন্য।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন,
2: রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: তা আমি যে দুষ্টুমিটা করতে চাই, কাল বৈশাখের সময় আম চুরি করতে চাই বলে হা হা করে একটা রিয়্যাক্ট দিয়েছে, মানে দুষ্টুমি করার মধ্যে যে হাসিটা থাকে সেটা পাওয়া যাচ্ছে। এখন করতে পারি না লোকচক্ষুর ভয়ে, কিন্তু খুব ইচ্ছে করে। গাছে আম ঝুলে থাকতে দেখলেই মানে কেমন কেমন একটা যেন মনটা করে যে পেরে নিয়ে আসি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে। সৌভিক, আমি একমত এই বিষয়টা,
3: একদমই তাই। এবং আমার বাড়ির পথে যেতে জানো তো, মানে বাস থেকে একটা গাছ দেখা যায়, মানে বাস স্টপ ওটা, এবং বাসটা এখানে দাঁড়ায়, তার উপরেই ঠিক আম গাছটা রয়েছে, এবং লম্বা হয়ে আমগুলো ঝুলে, মানে আমার লিটারালি মনে হয় আমি বাস থেকে নেমে যাই এবং আমগুলো পেড়ে নিই।
2: বারবার
3: মনে হয় যে মানে কেন কেন লোকজন কি আমগুলো কেউ পারে না বা আমগুলো হতে দিচ্ছে, মানে এই যে লোভ সম্বরণ করে আমগুলো বড় হতে দেওয়া, মানে এটার মধ্যে একটা অন্যরকম কি বলবো ধৈর্য স্থৈর্য, মানে মানে অন্য ব্যাপার, অন্য লেভেল সেটা।
2: মানে এই যে তুমি বললে এটা অন্য লেভেলের ব্যাপার, আমার বাড়ির পাশেও এরকমটা হয় আর কি। মানে আমি দেখি মাঝে মধ্যে তাকে, কিন্তু কিছু বলতে পারি না। যখন একদিন একটা সজনে গাছ দেখে খুব মনে হয়েছিল, ছোটবেলায় একদম সবজি খেতে ভালোবাসতাম না, ঠিক আছে, তো সবজি হবে, শনিবার আমার একদম খিদে পেত না, শনিবার আমরা নিরামিষ খেতাম, কিন্তু রবিবারে আমার চার পাঁচবার খিদে পেত।

কারণটা নিশ্চয়ই অ্যাজুম করতে পারছ, ওরকমটা হতো। কিন্তু এখন আমার মোটামুটি সজনে ডাঁটা হেনা তানা সব খেতে ভালো লাগে। তো আমি একদিন দেখলাম সজনে গাছটা হঠাৎ করে দাঁড়াস করে পড়লো, আমি তাড়াতাড়ি করে এমনিও হেল্প করতে আমি মানে পারি আর কি, হেল্পটা করলাম, কিন্তু মনে একটা হালকা ইচ্ছা ছিল যদি আমাকে এক দুটো সজনে ডাল দেয়। তো দেখলাম সেই বাড়ির বৌদি আমাকে মোটামুটি অনেকগুলো বলে তুমি নিয়ে যাও প্লিজ, মানে তুমি যে বললে অনেকটা বিপদ থেকে রক্ষা পেলাম। বললাম না না ঠিক আছে, ভদ্রতাটা করেছিলাম কিন্তু বাচ্চামিটা মন থেকে যায়নি। পরের মেসেজে চলে যাই। অপরূপ বিকেল, কারণ ফুরফুরে বাতাস বইছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই তো অপরূপ বিকাল বললাম। আচ্ছা, ক্যাফে কলকাতা শুনছি খুব ভাল লাগছে, আর বিষয়টা মন কাড়া, ছোটবেলার যে দুষ্টুমিগুলো করতাম বড় হয়ে যাওয়ার পর এখন আর মনে পড়লেও করা যায় না সেই দুষ্টুমি। সেই দুষ্টুমির কথা দুটো বলি। ছোটবেলায় যদি ফিরে যাই তবে প্রথম যে দুষ্টুমিটা করব তা হলো স্কুল ছুটির পর বৃষ্টি হলে জমা জলে বন্ধুদের সঙ্গে মানে বল নিয়ে খেলবো, তারপর কাদা মাখামাখি করে বাড়ি ফিরবো, মা তখন বকাবকি করবে, এটাই ছিল স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয়টা যে দুষ্টুমির কথা না বললেই নয় তা হলো আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা বাগান ছিল, আহা দুপুর হলেই সেই বাগানে দু তিনজন বন্ধু মিলে পেয়ারা পাড়তে যেতাম, ঢিল মেরে মেরে পাড়তে নিশ্চয়ই, ঝুপি ঝুপি পেয়ারা পেড়ে ঠাকুরতলায় একটা নির্জন জায়গায় গিয়ে সেখানে বসে পেয়ারা খেতাম। অনেক সময় দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়ে গেছি, শাস্তি স্বরূপ মায়ের হাতে পিটুনি খেতে হয়েছে। ছোটবেলায় এমন বহু দুষ্টুমির কথা মনে পড়ে যায়। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছে, আহা আমার না মানে ঠিক ওই বিটনুন দিয়ে খাওয়ার বিষয়টা মাথায় আসছে। তো সেই যখন এত কিছু কথা চলছে আর কি, আমরা ছোটবেলায় চলে যাচ্ছি, স্কুল ছুট, হাফ ছুটি, আর মানে কি বলবো, বইয়ের বাঙ্ক করা বলো, আবার ফুটবল মাঠে কাদা মাখামাখি বলো, তাহলে তো এই গানটা মনে হয় খুব ডিমান্ডিং হয়ে যায়। মধুর সাজেশন, কিন্তু বাকিটা আমরা এই মিষ্টি করে একটা গান শুনবো, এই ধরো মানে জল ছবি আব্বুলিশ এই যে কথাগুলো আমরা বলি, তখন কিন্তু খুব বলতাম চোর পুলিশের খেলা খেলতাম, ঠিক আছে না? তো আজকের দিনে তোমার যদি এই ছোটোবেলাটায় ফিরে যেতে হয়, আর মাত্র 5 মিনিট আছে, গানের ওপারে এসে সবার টেক্সট পড়বো, তারপরে কিন্তু মধু দিদি বলে দিয়েছে 1 ঘন্টা সময় আছে, আমি কিন্তু কবিত্ব সাহিত্য শুনবো, আর কোনো কথা হবে না, মানে স্কুলের দিদিমণি আমি হচ্ছে তোমাদের দলে আছি, ঠিক আছে? 9909063592 তে দিতে ভুলো না কিন্তু তোমার রেসপন্স।

0: অনেক বছর হলো নারকেল গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দেওয়া হয়নি। আরো একবার চাই। রূপকুমার হাওড়া থেকে লিখে পাঠিয়েছে। আর এইদিকে আরেকজন লিখেছে, হাই মধুদি অ্যান্ড অঙ্কিতাদি। আচ্ছা, এবার এই এই মেসেজটা পড়ে আমি মধুদিকে বলবো পড়তে, কারণ মধুদি দিয়ে একটা ব্যাপার আছে। মধুদির নামটা শুনে আমার বেশ মিষ্টি লাগলো ব্যাপারটায়। আমি একদিনের জন্য যেতে চাই, 9-10 পড়ি, ওই সময় এত বদমাশ ছিলাম কি বলবো, মানে বদমাশি তো আর কি বলবো, নাম গন্ধ করে আসে না, লোকে সব বিরক্ত হয়ে থাকতো আমার প্রতি। আম জাম কাঁঠাল লিচু ফলসা গাছ যাদের থাকতো, আচ্ছা রাতের বেলায় ব্যাগ নিয়ে গেছে গাছে উঠে পেরে চলে আসতাম। টাইপিংটা একটু গণ্ডগোল হয়ে গেছে, একটু ঠিক করে নিও। রাতের বেলায় ব্যাগ নিয়ে গিয়ে গাছে উঠে পেরে নিয়ে চলে আসতাম, আর ফুটবল খেলতে খেলতে আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভাঙতাম, পুলিশ কেস করে দিত। হ্যাঁ, কি বলছো গো, বুঝতে পারছো কেমন বদমাস ছিলাম? মানে উৎপল মাইতি বেহালা থেকে উৎপল দা, মানে এরকম ভয়ানক কাণ্ড কারখানা করেছেন জানতাম না। এবার শুভ বিকেল দিদিভাইরা, ছোটবেলায় রথের দিন রথ সাজানো, টানা জিলিপি, পাঁপড় ভাজার চপ ইত্যাদি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল থেকে লিখে পাঠিয়ে, মানে ও রথের দিন শুনেছিল আর ওকে বলতে ইচ্ছে হয়েছে, জিলিপি টিলিপি বাদ দিতে পারেনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, মনে হচ্ছে আরেকজন কিছু একটা লিখছে, দেখেনি, টুকুস করে পড়ার চেষ্টা করবো। লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে লিখছেন, আহা সত্যি যদি সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, এমনই বর্ষার দিনে আমাদের খালের জলে নাও ভাসাতাম, ডিঙি বেয়ে ময়নার বিলে ঘুরে যেতাম, ঘুরতে যেতাম, জলে ফুটে থাকা শাপলা শালুক মুঠো ভরে তুলে আনতাম। আচ্ছা, এত মিষ্টি করে মেসেজ যখন আমাদের কাছে চলেই এসছে, আর তার সঙ্গে এই মিষ্টি মিষ্টি স্কুলবেলাটাকে মিস করার কথা চলছে, আমাদের এই আরটা এখানেই শেষ করছি। যারা টাইপ করছো এখনও তাদেরকে বলি পরের আওয়ারের জন্য প্রিপেয়ার থাকো, আর এই ইয়ারে কিন্তু আমরা ফিরতে পারবো না, কারণ এই মুহূর্তটা চলে গেলে যেমন ছোটোবেলা ফিরে আসে না, সেরকমই একটা ব্যাপার। চেষ্টা তো আমরা করেছিলাম। এবার মধু, তুমি কি কিছু বলতে চাও?
1: একদম, এবার আমরা সরাসরি একদম সেই মানে টিফিন বক্স, হামি, মিষ্টি, ছোট, এই সমস্ত পুরো ব্যাপারটাতে ফিরে যেতে চাই।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর যেরকমটা তোমার সঙ্গে কথা হয়েছিল আর কি, যে একটা ঘন্টা শেষ করে আমরা আরও একটা ঘন্টায় পড়বো, এবং সেই ঘন্টাটা আমাদের আজকে 5:30-6:00 এরকম না করে যদি একটুখানি আমরা ব্রেক করে নিই, তাহলে একটা ঘন্টা আমরা একটা টপিক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের সঙ্গে আড্ডা দিয়েছি, এবং পরের ঘন্টায় মানে আজকের দিনটাকে আমরা যদি একটু সেলিব্রেট করি, কারণ আজকে আমরা কম বেশি সবাই জানি সেই মহার্ঘ দিন, যেদিন আমরা মোটামুটিভাবে সবাই চিনেছিলাম যে হু ইজ দাদা, মানে আমাদের কাছে সেই পরিচয়টা এসেছিল, মানে আমরা লর্ডসের মাঠ থেকে কিভাবে আমাদের রোজকার জীবনে রোজকার ভালো লাগা বিনোদন সমস্ত কিছুর মধ্যে দাদাকে বেঁধে ফেলেছি, মানে নান আদার দেন সৌরভ গাঙ্গুলি। ইয়েস, আজকে কিন্তু সেই দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির জন্মদিন, তাই 107 FM রেনবোর পরিবার থেকে তাকে জানানো হচ্ছে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে,
2: ইয়ে হ্যাপি বার্থডে সৌরভ গাঙ্গুলি দাদা, আমাদের সোয়ার দাদা। আর ওই মাঠে যে ওই জার্সি ঘোরানোর বিষয়টাই সবসময় মাথায় থাকবে, আর জার্সি ঘোরানো দিয়ে না একটা পোস্টার রিলিজ করে গেছে।
1: এক্স্যাক্টলি, এবং সৌরভ গাঙ্গুলি মানে আজকে আমাদের দাদা আর কি নিজে তার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে এই পোস্টারটা শেয়ার করেছেন, এবং আমরা মোটামুটিভাবে সবাই জেনে গিয়েছি যে দাদা বলে একটি সিনেমা রিলিজ করতে চলেছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, সৌরভ গাঙ্গুলির বায়োপিক, এবং সেই বায়োপিকে কিন্তু অভিনয় করছেন কে?
2: রাজকুমার রাও। ইয়েস, একজন কাপাকাপি অভিনেতা, মানে যাকে আমাদের সবার প্রচণ্ড পছন্দ। এবং কিছু কিছু মানুষ হয় না, যে আমরা সবসময় ভাবতাম, আগে একটা আমাদের ভাবনা ছিল যে হিরো মানে খুব চকলেটই হবে, কিংবা প্রচণ্ড কি বলবো মানে কি বলে যেন ওই বাইসেপস সিক্স প্যাকস এগুলো থাকবে, এইগুলোর বাদেও যে হিরো হওয়া যায়, মানে অ্যাক্টর অভিনেতা হওয়াটাই আসল জীবনের লক্ষ্য হতে পারে কিছু মানুষের। ইরফান খান, রাজকুমার রাও, ইনারা না থাকলে হয়তো আমাদের লাইফটা ঠিক এই ব্যাখ্যাটা দিতে পারতেন না, কিংবা যদি নাসিরউদ্দিন স্যার কথা বলি।
1: একদম, একদমই তাই। আর তাই আজকে মানে এই ঘন্টায় এই বিষয়টা, মানে আজকের দিনটাকে সেলিব্রেট আমরা করতে পারি, এত ভালো একটা সিনেমা আসছে সমস্ত কিছু মিলিয়ে, তাই এই ঘন্টায় তোমাদের টপিকের জন্য যেটা রাখবো সেটা হচ্ছে ছড়া কাটিং,
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: এক্স্যাক্টলি, মানে ছড়া কাটিং এ যেটা আজকের বিষয় সেটা হচ্ছে যে সৌরভ মানেই জার্সি উড়ল আকাশে, সৌরভ মানেই জার্সি উড়ল আকাশে।

0: তারপর
1: বাকিটা কিন্তু তোমার ভাবাবেগের খেলা, মানে যা ইচ্ছে তাই তুমি লিখে দিতে পারো, খুব সুন্দর করে সাহিত্য ঝাড়তে পারো, আমাদের কোনো আপত্তি নেই। এই সুন্দর সাহিত্য ঝাড়ার জন্য তো তোমার একটু সময় দরকার বলো, তাই জন্যই তো আজকে আমাদের তিনেককে দিন, হ্যাঁ মানে এতক্ষণ জমিয়ে রেখেছিলাম। তুমি যত ইচ্ছা তোমার সাহিত্য ঝাড়ো, কিন্তু দেখো বেশি করো না, দু লাইন লেখো, বড় জোর চার লাইন, 10-12 লাইন লিখো না, তাহলে দিদিমণি কিন্তু খুব বকা দেবে তোমাকে, কি বকবে?
2: একদমই তাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগামী 2-3 ঘন্টার মধ্যে মানে বিকেল 5টার সময় জানা গেছে যে মোটামুটিভাবে ভালো রকম পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলায় বলতে পারো যে ঝড় বৃষ্টি মানে বজ্র

0: বিদ্যুৎ সহ হতে চলেছে এবং এই ঝড়টা 30-40 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। তাই সকলকে একটু সতর্ক হতে বলবো, যে যারাই বাইরে রয়েছো বা ধরো মানে কি বলবো, এই যে ফোনে কথা বলা অনেক সময় আমরা করি, বিদ্যুৎ চমকাচ্ছে তারপরেও আমরা কথা বলি, বা একটা কোনো সিরিজ দেখছি না এটা দেখেনি, ফট করে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা তো দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। তাই সাবধানতা অবলম্বন করো, আর বাইরে বেরোলে বৃষ্টির জন্য ছাতা, রেনকোট, যেগুলো তোমাকে প্রোটেক্ট করতে পারে সেটা নিয়ে চলো।
1: একদমই তাই। আর তার পাশাপাশি তোমাকে এই মুহূর্তে, মানে তুমি যদি শহর কলকাতায় থেকে থাকো বা তার আশেপাশে যেখানেই থাকো না কেন, তোমাকে কানে অতি অবশ্যই 107 FM রেনবো রাখতে হবে, কারণ ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর সেই আড্ডায় আমি রয়েছি, মধু আর আমার সঙ্গে আর যে অঙ্কিতা রয়েছে, এবং এই আড্ডার এই ঘন্টায় তোমাদের সঙ্গে মানে তোমরা কিভাবে রয়েছো। একদম, আজকে কিন্তু আমরা ছড়া কাটিংয়ে যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম, বলছিলাম আজকের বার্থডে, ইয়েস, আজকে বার্থডে বয়, মানে আজকে তো আমরা সবাই জানি সৌরভ গাঙ্গুলির জন্মদিন, এবং সৌরভ গাঙ্গুলির জন্মদিনের সবচেয়ে সেরা ব্যাপারটা যেটা হয়েছে যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক আসছে, ঠিক আছে। আর সেই বায়োপিককে বেস করি এবং সৌরভ গাঙ্গুলির জন্মদিনকে বেস করি তোমার জন্য আজকে আমরা ছড়া কাটিং রেখেছিলাম, এবং সেই ছড়া কাটিংয়ের বিষয়টা এইরকম যে সৌরভ মানেই জার্সি উড়লো আকাশে, সৌরভ মানেই জার্সি উড়লো আকাশে, আর চটপট করে তারপরে এক্স্যাক্টলি এই চারপাশে মানে এই বাতাসে কী কী ভেসে বেড়াতে পারে সেটাই কিন্তু তোমার থেকে জানতে চাইছিলাম। তুমি তারপরের ছন্দ মিলিয়ে লিখে ফেলো 2-3 লাইন, চটপট করে 9903655992 আমাদের পাঠিয়ে দাও।
0: এই বাতাসে তুমি ঝড় বৃষ্টি যাই দেখতে পাচ্ছ, তার সঙ্গে প্রেমের গুনগুন, এবং এই যে জার্সি ওড়ার সঙ্গে সঙ্গে আজকে দাদার জন্মদিন, সবটা মিলেই যে এনভায়রনমেন্টটা হয়ে আছে। মানে বলিউডেও একজন মিষ্টি দাদা রয়েছেন, কিউট সা দাদা, আপাতত তোমার জন্য সেই হিন্দি পপ রাখতে পারি সোনু নিগমের গাওয়া, এবং আমাদের একটা ছোট্ট নিউজ ব্রেক রয়েছে, ঠিক ফিরে আসবো 6:02। আর তোমার কবিত্ব সাহিত্য কিন্তু জারি রাখো 9903655992 হোয়াটসঅ্যাপ করতে কিংবা টেক্সট করতে একদম ভুলো না।
2: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু দেশের প্রধান বিমানবন্দরগুলি যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বিসিএএস এই নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী যাতায়াতের সংখ্যার উপর ভিত্তি করে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হবে বলে তিনি জানান। 2026 সালের অষ্টম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজন করবে তেলেঙ্গানা। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ এই ঘোষণা করেছেন। তিনি বলেন, এই গেমস দেশের তরুণদের তাদের ক্রীড়া প্রতিভা প্রদর্শনের উপযুক্ত মঞ্চ দেবে। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: 107 FM রেইনবো সাত সুরে সারা দিন শুনছো ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে যে 6:45 আর তোমার সঙ্গে মধুরিমা আর অঙ্কিতা রয়েছে অলরেডি ক্যাফে কলকাতায়। হ্যাঁ, একটু মন খারাপের দিকে, কারণ আর মোটামুটি আমাদের হাতে 24 মিনিট সময় আছে। তোমার কবিতা সাহিত্য সব কোথায় গেল? কবি কবি ভাব, ছন্দের অভাব, এরকম করো না। মাঝে মধ্যে তোমরা এমন এমন কবিতা লেখো, আমার মাথাটা ঠাঁই ঠাঁই ঠাঁই করে ঘোরে। কোনো কবিতা কি এসে পৌঁছেছে আমাদের কাছে?
2: হ্যাঁ, মেসেজ তো অনেক চলে এসেছে, কিন্তু এরকম ডিমোটিভেট করলে তো মেসেজ চট করে চলে আসবে না, না মানে সবাই ভাববে যে আমি তো লিখতে পারি না। কিন্তু ব্যাপারটা একদমই এরকম নয়, কারণ আজকে সৌরভ গাঙ্গুলির জন্মদিন, আর তাই তোমার জন্য আজকে যেটা আর কি আমাদের ছড়া কাটিং ছিল সেটা আরও একবার বলে দিই। এক্স্যাক্টলি, আজকের ছড়া কাটিংয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ব্যাপারটা ছিল, এবং সেটা হলো গিয়ে সৌরভ মানেই জার্সি উড়লো আকাশে, সৌরভ মানেই জার্সি উড়লো আকাশে। আর তারপরে এক্স্যাক্টলি কি হলো সেটা হচ্ছে যে
1: একটা নমুনা অন্তত বলো, কারণ আমার মুখটা ফ্যাকাশে হয়ে যাক, আমিও চাই। কিন্তু ওই যে বললাম যে ওরকম করলে মেসেজ তো ফেরত যাবে না, এটাই ব্যাপার, তুমি একবার পাঠিয়ে দিলে ডিলিট করতে পারবে না।
2: মাধাই দাস বাহুর ঘোষপাড়া থেকে শুভ সন্ধ্যা ও সৌরভ গাঙ্গুলির জন্মদিনে অভিনন্দন জানাই। এবার ছড়া কাটিংয়ে আসি। সৌরভ মানে জার্সি উড়লো আকাশে, লর্ডসের মাঠে তখন জনসমুদ্রের গর্জন, সৌরভ ফাইনালে জয় করেছে সবার মন। যখন সৌরভের ব্যাট থেকে ঝরে পড়ে রানের ফুলঝুড়ি, তারই সৌরভ ছড়ায় গ্যালারির বাতাসে। ওয়াও, হোয়াট আ ওয়াও, ভেরি গুড।
1: মানে এইটার জন্য আমরা দিলসে তালিয়া তালিয়া তালিয়া বলছি। আর যারা যারা লিখবো ভাবছো, এখনো লিখে উঠ

0: পারোনি, সৌরভ মানেই জার্সি উড়ল আকাশে, বাকিটা কি হবে তুমি লিখে পাঠাও দু লাইন কি তিন লাইনে। ততক্ষণের জন্য আমরা ওয়েট করছি 9903659992। ঠিক বললাম কি নাম্বারটা? গুলি বললাম
1: একদম একদম। কিন্তু তুমি একটা কি বলছিলে না, ভীষণ বই বই নিয়ে কথা বলছিলে এবং বইয়ের টানে কোথাও যেতে হবে বলছিলে।
0: বাঙালির কথা যখন বলতে গেলাম, মানে এই যে সৌরভ গাঙ্গুলি এই নামটাও বললাম, তখন বাঙালি মানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে বইয়ের একটা বই পোকা আমরা যেটা বলি আর কি, এই ব্যাপারটা। এবং আমাদের কলেজ স্ট্রিট, এই কলেজ স্ট্রিটটাকে এশিয়ার বৃহত্তম যেটা একটা বইয়ের বাজার বলতে পারো কলকাতা তথা এশিয়ার, সেই কলেজ স্ট্রিটকে এখন নিউ ইয়র্ক লন্ডনের আদলে বুক হাব তৈরি করার একটা প্ল্যান চলছে, যেখানে আড্ডা পড়াশোনা সব থাকবে। কিন্তু বলা হয়েছে সেখানে কিন্তু কোনো রকমভাবে এই মানে কি বলবো গাড়িবাজি হর্ন প্যাক প্যাক প্যাক প্যাক এগুলো চলবে না, এই ধরনের একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করা চলছে। তো আমি জানি না, পুরনো কলেজ স্ট্রিটটাকেও আমার খুব একটা মন্দ লাগতো না, তবে হ্যাঁ ওই মাঝে মধ্যে যে আশেপাশের থেকে একটুখানি গন্ধ পেতাম, যারা নর্থ কলকাতায় গেছো তারা মোটামুটি জানো, আমি সেটা বললাম না, আমাদের বর্ণ পরিচয় মার্কেটকে নতুনভাবে নতুন রূপে আমরা দেখবো। এই খবরটা পেয়ে আমার মনে হলো যে একবার জানাই, কারণ মধুরিমা ও বুক চোর মানে বুক ওয়ার্ম এবং বুক চোর দুটোই আমার মনে হচ্ছে ওকে দেখে
1: একদম। আর যাই হোক, মানে কতটা বুক মানে বই কতটা চুরি করেছি আমি জানি না, কিন্তু বই ডেফিনেটলি আমার কাছ থেকে প্রচুর চুরি হয়েছে, না বলে বা কখনই কারোর বই নিয়ে, কিন্তু বই একদম সারাক্ষণ যেটা যা হয় আর কি মানে দিয়েছি আর সেটা ফেরত আসেনি। তবে এই মুহূর্তে যেটা আমরা ফেরত আনতে পারি তোমাদের জন্য সেটা হচ্ছে গান, তাই সঙ্গে থাকো শুনতে থাকো 107.7 রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা।
0: কলেজ স্ট্রিট নিয়েই নাকি আজকে গল্প হবে সেটাই শুনতে পাচ্ছি, গল্প হোক।

0: ছড়া কাটিং।
1: সৌরভ মানে জার্সি উড়ল আকাশে।
2: তারপরেই একজন লিখেছে, সৌরভ মানেই জার্সি উড়ল আকাশে, বাতাসে বাতাসে খবর পেয়ে ফুল ফুটল সবুজ গাছেতে। গণেশ লিখে পাঠিয়েছে, বাবা বাবা বাবা, বেশ খুব একটা মন্দ নয়। আর একটা মিষ্টি মেসেজ এসছে, হ্যালো দুই।

0: আর যে আমার দিদিরা, আমি ছোট তানিয়া খাতুন, আমি ছড়া টড়া লিখতে পারি না, আমি খালি পড়ি আর আপনাদের অনুষ্ঠান শুনি, আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখে পাঠিয়েছে তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের কাছে অনেকগুলো ছড়া চলে এসছে, সেই ছড়াগুলো পড়ার পালা। এবার হাওড়া থেকে রীতা লিখেছে, সৌরভ মানেই জার্সি উল্লো আকাশে, দাদার দাদাগিরি দেখতে কে না ভালোবাসে।
1: আরে বাহ, একদম একদমই তাই। আর এই দাদাগিরি যখন মানে একদম ওই সেই মাঠে ময়দানে গ্যালারিতে ফেটে পড়ে, তখন জাস্ট মানে ভাবা যায় না। এবং এই দাদাগিরি যাই বলো না তাই বলো, যে যাকে দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ সেই কপিল দেব, তাই না? সেই সময়টায় সেই প্রথম ট্রফি, এই সব কিছু মিলিয়ে মানে সৌরভ গাঙ্গুলি বললেই তো সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের নস্টালজিয়া আমরা বারবার করে ফিরে পাই। আর আজকের শো যখন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে মানে এই আড্ডাটা চলছে, এই ঘন্টার আড্ডাটা চলছে, তখন আপাতত এই ট্রি সাউন্ড ট্র্যাক থেকে রাখলাম তোমার জন্য কেকের গলায় ইয়ে হসলের সঙ্গে। থাকো শুনতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ইয়ে হসলে যখন থামে না আর কি, ক্যাসে রুকে, এরকম ভাবে ভাবতে গেলে নবনীতাম্মার কথা বলতে হয়।
3: কিরকম বলো তো?
2: নবনীতাম্মার বয়স শুনলে তুমি এখনই অক্কা পেয়ে যাবে। মানে আমি আমি আর তুমি আজকে কাজটাকে যা নাম দিয়েছি সেটা তো আর কাউকে বলা যাবে না। তো সেই সেই রকম ব্যাপার আর কি, 116 বছর বয়স নবনীতাম্মা, পায়ে হেঁটে পাহাড়ে চলেছেন তিরুপতি মন্দিরে।
3: এবং মানে সিরিয়াসলি, ইয়ে হসলে উই অল নিড দিস।
2: হ্যাঁ, এবং তিনি মানে কোনো রকম পরোয়া তো করেনি, ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির দর্শন করেছেন তিরুপতি মন্দিরে গিয়ে, এবং পায়ে হেঁটে তো করলেনই। মুখ্যমন্ত্রী তাকে, মানে অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, তিনি সমাজ মাধ্যমে তাকে টুইট করে মানে বিষয়ভূত হয়ে জানিয়েছেন যে এইটা কি আদৌ সম্ভবত মানে সম্ভব হতে পারে। অনেকেই এই বয়সে গিয়ে মানে মানে কি বলবো, আমরা অনেকেই জীবিত থাকি না, আমাদের আয়ুকাল অনেক কমে এসছে, আর যারাই বা থাকেন অনেক যত্নে থাকতে হয়, কিন্তু এই সমস্ত কোনো কিছু ভাবতেই হয়নি। মানে কি বলবো, 3550টা সিঁড়ি চড়লেন উনি, কি করে চড়লেন।

0: আমার তো এখনই হাঁটুতে ব্যথা হয়, মানে আমার বলার কিছু নেই। যাই হোক, আমরা আমরা কবিতায় ছিলাম, কবিতার সঙ্গেই থাকবো, একটা মিষ্টি ছড়াকাটিং এ ছিলাম।
1: একদমই তাই। আর এই মিষ্টি ছড়াকাটিং এর আগে আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে মানে স্যালুট, ঠিক আছে? এই মানুষজনকে, এই মানুষের এই সমস্ত হসলা যেন আমরা আমাদের জীবনে পাই এবং আমরা আমাদের জীবনটাকে যেন স্মুথলি কাটাতে পারি। যাই হোক, আজকে যে বিষয়টা তোমাদের জন্য রেখেছিলাম যে সৌরভ, সৌরভ মানে জার্সি উড়লো আকাশে। আর এরপরে
0: উত্তর এসছে সুভাষ চক্রবর্তী থেকে,
1: উত্তর বাঙালি থেকে। একদম, সৌরভ মানে জার্সি উড়লো আকাশে। সৌরভের নাম আজও তাই লেখা আছে মনের ক্যানভাসে। এক্স্যাক্টলি, এরকম তো থাকতেই হবে, তাই না? রূপকুমার হাওড়া থেকে লিখছেন, সৌরভ মানে জার্সি উড়লো আকাশে, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলাম বৃষ্টি ভেজা বাতাসে। আশা করছি এই বৃষ্টির ছিটে ফোটা সৌরভ গাঙ্গুলি পর্যন্ত তোমার বার্তা পৌঁছে যাবে, বুঝলে তো? আর আমাদের মাধ্যমে তো পৌঁছে যাবে নিশ্চয়ই। এরপরে রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া থেকে লিখছেন যে, নমস্কার দুই দিদি ভাই, সৌরভ মানেই জার্সি উড়লো আকাশে, ক্রিকেট মানেই দাদার মুখ আমাদের স্বপ্নে ভাসে, দাদার দাদাগিরি সর্বত্র, তিনি আমাদের মহারাজ, তার সৌরভে সুরভিত আমরা সবাই আজ। রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া থেকে, ওয়াও, এটা বেশ একটা ওয়াও লেখা ছিল। এরপরের মেসেজটা লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখছেন যে, সেই ওড়াতে সমালোচনার ঝড় বইয়েছিল বাতাসে। এক্স্যাক্টলি, মানে যে মুহূর্তে জার্সি একদম উড়িয়ে জাস্ট ক্রিজে দাঁড়িয়েছিলেন দাদা, মানে সৌরভ গাঙ্গুলি, সেই মুহূর্তে, মানে তার পরের ঘটনাগুলো আমাদের প্রায় সবার জানা যে কীভাবে ল্যাম্পলাইট, কীভাবে সমস্ত কিছু জাস্ট তার দিকেই ক্যামেরা তাক করেছিল, তাই না?
0: তো আজকে আমরা কুছ পরোয়া নেই করে, মানে আজকে তো প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, মোটামুটি আমরা আর 10 মিনিট মতো পাবো।
1: একদমই তাই।
0: এই 10 মিনিটে তোমাকে মিষ্টি করে যেই কটা কথা বলতে পারি আর গান শোনাতে পারি, এই নবনীতাম্মার পরে তো আর একটা গান বানতা হ্যায়।
1: এক্স্যাক্টলি, মানে যেটা বানতা হ্যায় সেটা হচ্ছে যে বয়স বা নিজেদের না পারা ডাজন্ট ম্যাটার, জাস্ট ডাজন্ট ম্যাটার, কুছ পরোয়া নেই।

0: সিরিয়াসলি মানে ক্রিকেট যখন খেলা হয় এবং আমরা যতবার মাঠে দেখেছি সৌরভ গাঙ্গুলিকে দেখেছি ততবার চমকেছি। হ্যাঁ, কোনো কোনো দিন যায় যে আমাদের খেলা তো মুহূর্তের মধ্যে হার জিত তো থাকে, কিন্তু তারপরেও যে তার স্পিরিট, তার যে সোলফুল খেলা, সেটাকে আমরা স্যালিউট জানাই। মধুরিমা আর অঙ্কিতা আজকে প্রায় টাটা বাইয়ের পথে, কিন্তু লাস্ট মেসেজ মানে একটা পায়েল ব্যানার্জি লিখেছে বেলঘরিয়া থেকে ছড়া কাটিয়ে, তো সেটা তো আমরা না পড়ে যেতে পারি না। সৌরভ মানেই জার্সি উড়লো এক আকাশে, মেঘলা কত স্বপ্ন এই হৃদয় ক্যানভাসে, সৌরভ গাঙ্গুলি থাকবে খেলার নিঃশ্বাসে, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া থেকে। আর আপাতত কি বলতে চাইছো বলো বলো।
1: আপাতত যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে টাটা বাই বাই, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে লাস্ট যে গানটা আমরা রেখেছি সেটা হচ্ছে জানি দেখা হবে, মানে ডেফিনেটলি আমি জানি যে তোমার সঙ্গে আমাদের দেখা না হোক অন্তত কথা হবে। আর আর আর আমরা যারা দাদাকে ভালোবাসি, সো দাদার জন্মদিনে আমরা এইটুকু তো ভাবতেই পারি যে জানি ডেফিনেটলি কোনো না কোনো একদিন তোমার সৌরভ গাঙ্গুলির সাথে ডেফিনেটলি দেখা হবে,
0: দেখা হবে। আর তোমার সঙ্গে মধুরিমা অঙ্কিতার আবারও কোনো দিন দেখা হবে। 24/7 107 এফএম রেনবো তোমার কাছে রয়েছে, ক্যাফে কলকাতা নিয়ে আবারও কাল ফিরে আসবো। Stay tuned. Till then, ta-da!

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনাবেলড সার্ভিসেস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত ক্যানালপার সংলগ্ন এলাকায় আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ শেখ আজিজুল ও শেখ ভদাই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তালিত ক্যানালপার সংলগ্ন একটি মাঠ থেকে গতকাল বছর 25-এর এক আদিবাসী গৃহবধূর দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। বারুইপুরে 12 বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। একদিকে যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন, অন্যদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও গোটা ঘটনা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু আগেই অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়া তাঁর তিন দিনের সফরকালে শ্রীমোদী সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অবৈধ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার পাঁচটি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও চলে তল্লাশি। বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশ এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। একদিকে যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন, অন্যদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও গোটা ঘটনা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী ও তার মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে শিলিগুড়ির সূর্যসেন কলোনি এলাকার সরকারি স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে রিল ভিডিও করতে গিয়ে ওই ছাত্র এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। তাকে আজ জুভেনাইল কোর্টে তোলা হয়। উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলা শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসত আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়তে আগ্রহ প্রকাশ করেছে। নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় ও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের আজ এক বৈঠক হয়। রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশে উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশে 3 দিনের সফরকালে তিনি মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। অনুকূল বায়ুপ্রবাহ বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC অলিম্পিক প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই মুহূর্তের খবরই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM জয়, अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: बुधवार राते सुनछो ब्लॉकबस्टर बुधवार, ब्लॉकबस्टर बुधवार 107 FM रेनबो दे ब्लॉकबस्टर बुधवार।
5: আরে আরে আরে না না না না না না না।

0: Old is gold. যেটা বুঝতে পারছিলাম না সেটা হচ্ছে যে এক্ষুনি সুপ্রীতি যেটা করেছে যে আমরা অনেকটা সময় পেরিয়ে যেহেতু চলে এসেছি, মানে ধরো এই 9টা বেজে তো 11 মিনিট হয়ে গেছে, তো 11 মিনিটের মধ্যে যেটা আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে ডান দিক কোনটা বাঁ দিক কোনটা। এই কথাটা বললেই কিছু লোকজন তেড়ে এসে বলবে এই তো মেয়েরা ডান দিক বাঁ দিক বুঝতে পারে না, তারপরে এসে গাড়ি চালাতে পারে না।
1: হ্যাঁ, ডান দিক বলে বাঁ দিকের ইন্ডিকেটর দেয়, ওরা দেয় না, ওদের মনে হয় ওটাই বাঁ দিক, তাই ওরা বাঁ দিকের ইন্ডিকেটর দেয়।
0: আরে যাদের মাথায় একটু ডান দিকটা বাঁ দিকে আছে, বাঁ দিকটা ডান দিকে আছে, মানে এটা তো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে না, যে আমার ট্রুথ আর আপনার ট্রুথ তো আলাদা, আমার ট্রুথ হচ্ছে ডান দিকটা ডান দিক, অনেকের ট্রুথ ডান দিকটা বাঁ দিক।
1: এই তো তোমাকে এই আমার ডান দিক বাঁ দিকের ভুলটা জাস্টিফাই করতে দেখে আমার নিজের এক্স এর কথা মনে পড়ে
0: গেল,
1: আমার এক্স এভাবে নিজের খারাপ জিনিসপত্র জাস্টিফাই করতে। যাই হোক, আমরা সেসব গোল্ড জিনিসপত্রে না গিয়ে একটু ওল্ড গানে যাব।
0: রাইট, আজকে যেহেতু ব্লকবাস্টার বুধবার রয়েছে, সো এই ব্লকবাস্টার বুধবারে যেটা হয় সেটা হচ্ছে যে ওল্ড ইজ গোল্ড থাকে, এবং ওল্ড ইজ গোল্ডে সেই কথাবার্তা হবে যে সময় লোকজন এত মহিলাদের জাজ করতো না, কারণ তখন মহিলারা এত গাড়ি চালাতো কোথায়, জাজ করবে আর কি, অন্য চুপচাপ ছিল মহিলারা, এখন একটু বেশি কথা বলতে শুরু করে দিয়েছে, নিজের রাইটস এর জন্য কথা বলছে, অনেক কিছুর জন্য কথা বলছে, এখন লোকজনের জন্য অনেকেই কথা বলছে,
1: সমস্যা হয়ে গেছে।
0: ফুটবল বোঝো,
1: এই জানো অফসাইড কাকে বলে?
0: হ্যাঁ, তুমি ফাউল জানো? আগের দিনে যে তুমি বলছো,
1: এই চারটে প্লেয়ারের নাম বলো তো মেসি নেইমার বাদে।
0: এই যে আগের দিন তুমি বলছো যে ওই সেকেন্ড গোলটা, ইজিপ্টের সেকেন্ড গোলটা ফাউল নয়, ওটা অ্যাকচুয়ালি গোল, তুমি জানো? খেলেছো কোনোদিন?
1: হ্যাঁ, এটাই ফুটবলের নতুন নিয়ম, 10 বছর পুরনো ফাউল কাকে কার পায়ে পা চাপা দিয়েছে সেই দেখে আমরা গোল ক্যান্সেল করব। যাই হোক, আমরা নিজেদের হতাশার কথা বলবো না।
0: না,
1: বাইরে সুন্দর ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, বিকেল থেকে টিপ টিপ টুপটাপ বৃষ্টি পড়ছে। সুপ্রীতি আম্রপালি জাস্ট একদম সাজিয়ে গুছিয়ে একটু বিএনপিসি করবে, একটু লোকজনকে চারটে কথা শোনাবে এবং একটু গান শোনাবে বলে এখানে বসে আছি।
0: এই তো আমাদের চাহিদা। আমাদের চাহিদার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে আজকে আমরা এই চারপাশের এই যে ওয়েদার, স্পেশালি এই যে আমাদের আকাশবাণীর আশেপাশে ইনডোরের পাশে যে ওয়েদারটা রয়েছে, টিপ টিপ মানে টিপেরও টিপ আর কি, এইটুকুটুকু বৃষ্টি পড়ছে,
1: তো হ্যাঁ
0: মানে সেই বৃষ্টির অবস্থা দেখে আমরা ভাবলাম যে একটা রোম্যান্টিক ব্যাপার, কারণ এখন তো রোম্যান্টিসিজম কমে যাচ্ছে সিচুয়েশনশিপ বেঞ্চিং এর যুগে, টুকটুক করে প্রেম এদিক ওদিক চলে যাচ্ছে, তো এইটাতে আমাদের মনে হলো যে এত রোম্যান্টিক একটা বৃষ্টি হচ্ছে, হচ্ছে কিন্তু হচ্ছে না,
1: এই জীবনে রোম্যান্স না থাকলে রোম্যান্স ক্রিয়েট করে নেওয়া উচিত।
0: হ্যাঁ, তো সেইটা থেকে আমাদের মাথায় এলো যে আজকে যদি এরকম একটা বিষয় আশয় রাখা যায় যে বৃষ্টি এবং প্রেম, রোম্যান্টিক এবং প্রেম, সেই প্রেমটা খুব গভীর নাও হতে পারে, ছুঁয়েও চলে যেতে পারে, তো সেই বৃষ্টি এবং প্রেম যাই গান শুনবে তার মধ্যে কোনো না কোনোভাবে বৃষ্টি এবং একটু প্রেমের ছোঁয়া আছেই। আম্রপালি আর সুপ্রীতি থাকবে রাত 12টা পর্যন্ত, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
3: এই ছবির জন্য রেখা জাতীয় পুরস্কার জিতেছিলেন। ছবির গল্প আবর্তিত হয়েছে এক শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে ঘিরে। 1981 সালের এই সিনেমা সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়। কোন সিনেমার কথা এখানে বলা হচ্ছে?
2: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: গোল্ড।
1: ঘটনাটা হচ্ছে এই, ডেটিং অ্যাপস এর যুগে আপনি ভালোবাসা কোথায় পাবেন? 107 FM রেনবোতে আম্রপালি আর সুপ্রীতির সাথে।
2: ইয়েস, এই যে সুপ্রীতি আর আম্রপালি বাইরে এইরকম ওয়েদারে, এইরকম সুন্দর একটা ওয়েদারে নিজেদের জীবনে না থাকা রোম্যান্সকে তোমার কাছে নিয়ে আসার আসার যাওয়ার
1: মাঝে
2: কিছু একটা করার চেষ্টা করছে, সেটার জন্য আমরা তো একটু অ্যাপ্লজ ডিজার্ভ করি,
1: ভীষণভাবে অ্যাপ্লজ ডিজার্ভ করি। এবং তোমার যদি কোনো বৃষ্টির এবং রোম্যান্সের গান, মানে যে বৃষ্টির সাথে রোম্যান্স মিলে মিশে রয়েছে এরকম কোনো গান পছন্দ থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো 9903659288।

0: নাম্বারে, বাট ইট শুড বি 70s to 80s, মানে এই সময়টার হতে হবে। সুতরাং নিজের মধ্যেকার যে নস্টালজিয়া রয়েছে বারবার করে জাগিয়ে তোলো, তুমি তো বাঙালি, তোমার উচিত করা।
1: হ্যাঁ, বৃষ্টির নস্টালজিয়াকে আমরা আরেকটু বেশি জাগিয়ে দেবো, মানে বলিউডের বৃষ্টি বললেই বা রোম্যান্স বললেই বলিউড বলে ঠিক আছে, একটা বৃষ্টির সিকোয়েন্স দিয়ে দেবো, তাতে হিরোইন শাড়ি পরে নাচছে, হিরো দূরে দাঁড়িয়ে দেখছে,
0: শিফন শাড়ি,
1: হ্যাঁ শিফন শাড়ি পরে হিরোইন নাচছে, হিরো দেখছে, হিরো দেখছে, হিরোইন নাচছে। এইটা হচ্ছে একদম যুগ যুগ ধরে চলে আসা কাল্ট বলিউডের রোম্যান্টিক সিনের একেবারে মানে টেক্সট বুক ডেফিনেশন।
0: এবং উই আর নেভার বোর্ড, আমারও ভীষণ ভালো
1: লাগে
0: এরকম, আমরাও এক্সপ্লোর করতে চাই, আমরাও জানতে চাই। এবং তার সঙ্গে এটাও জানতে চাই যে তোমায় পড়েছে মনের যে কোয়েশ্চনটা আমরা করেছিলাম সেটার আনসার কি, সেটারও একই ঠিকানা 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি তোমার আনসার বলতে পারো। আমরা বলি আর সুপ্রীতি দুজনেই ভীষণ ভালো গান শোনাবে এই ওয়েদারের সাথে, যদি জানলার পাশে বসে থাকো হাঁচি টাচ্ছি দিও না বেশি, একটু মানে ছাঁটটা যেন কম লাগে বৃষ্টির গায়ে, ঠিক আছে, রোম্যান্স বেশি লাগুক,
1: প্রেম লাগাও, ঠান্ডা লাগিও না।
0: আহা।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: এই ছবির জন্য রেখা জাতীয় পুরস্কার জিতেছিলেন। ছবির গল্প আবর্তিত হয়েছে এক শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে ঘিরে। 1981 সালের এই সিনেমা সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়। কোন

0: আমার কথা এখানে বলা হচ্ছে।
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: গোল্ড।
1: অল ইজ গোল্ড মানেই হচ্ছে যে যেখানে তুমি একদম একটু পিছিয়ে যাবে আর কি, একটু না অনেকটা পিছিয়ে যাবে, যে সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ হতে পারে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিন যুগ আসছে, যে সময় তোমার বাড়িতে তখনও কালার টিভি আসবে কি আসবে না, বাজেট নিয়ে একটা ভীষণ দোলাচল চলছে, যে সময় তুমি এই জাস্ট ধরো
2: টিভির অ্যান্টেনা ঠিক করছো,
1: তার সাথে খুব সাহস নিয়ে, বুকে একদম প্রচণ্ড সাহস নিয়ে একটা চিঠি প্রেমিকার কাছে পৌঁছে দিচ্ছ বা প্রেমিকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সময়ের যে গানগুলো, সেই সময়ের গানগুলো নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড অলসো সেই গানে বৃষ্টি, সেই গানে রোম্যান্স, সব কিছু নিয়ে কথা হচ্ছে। আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসছে, তুমি যদি তোমার রিকোয়েস্ট করতে চাও তাহলে অবশ্যই
2: 9903652992 তে তোমার রিকোয়েস্টের গান এবং তোমার রিকোয়েস্টের গানের নাম সেটা পাঠাবে, এবং তোমায় পড়েছে মনের যে আনসারটা সেটাও পাঠাবে। প্রচুর আনসার আসছে ইতিমধ্যে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই যে সিনেমা, বৃষ্টি এবং রোম্যান্স নিয়ে কথা বলছি। সিনেমা, বৃষ্টি, রোম্যান্স এই তিনটে একসাথে বললে আমাদের বলিউডে একাধিক গান আছে এবং একাধিক জনরা, একাধিক এজের গান আছে। মানে একদম ফিফটিজে যদি তুমি স্ত্রী 420-এ যাও, সেই সময় প্যার হুয়া এক রার হুয়া রয়েছে, আর একটু পরে যদি যাও তখন এই ভিগে ভিগে রয়েছে, আর একটু পরে যদি যাও ইন্ডি পপ রয়েছে বৃষ্টি নিয়ে অনেক। তো বৃষ্টির সাথে এটা, মানে আমি জানি না, এটা আমারও হয় খানিকটা, যে বৃষ্টি পড়লে মনটা একটু আতুর হয়ে ওঠে, এবং আমরা সবাই কালিদাসের মতো
1: এরকম হয়ে ওঠে
2: আতুর,
1: ও গড,
2: এবং আমরা সবাই কালিদাসের মতো এরকম মেঘের দিকে তাকিয়ে থাকি।
1: বিশাল বাঘের একটা গান তোমার লিস্টে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং সেই গানটা এই মুহূর্তে আমি দেখছি যে যদি ইউটিউব খোলো, এই গানটা দেখো, অফকোর্স প্রচুর পুরোনো গান, 7 বছর আগে ইউটিউবে গানটা আপলোড করা হয়েছিল, 20 মিলিয়ন ভিউজ রয়েছে বাবা, যা
2: সাধে আমরা বলি ওল্ড ইজ গোল্ড,
1: এবং আমরা নস্টালজিয়া থেকে বেরোতে পারি না। তো মোটামুটি এত যখন ভিউজ রয়েছে এবং কিছুজন আমাদের কাছে এই গানটা রিকোয়েস্টও করেছে, সুতরাং এই গানটা রইল
2: তারপরে তোমাদের রিকোয়েস্টের গান, তোমায় পড়েছে মনে অনেক কিছু নিয়ে ফিরছি।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: জয়সে কো তাইসা সাউন্ড ট্র্যাক থেকে আপকে সাবন রিকোয়েস্ট করেছো সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবির জন্য রেখা জাতীয় পুরস্কার জিতেছিলেন। ছবির গল্প আবর্তিত হয়েছে এক শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে ঘিরে। 1981 সালের এই সিনেমা সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসিত হয়। কোন সিনেমার কথা এখানে বলা হচ্ছে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old is gold, old is gold.
3: ওল্ড ইজ গোল্ড চলছে, মানে তার সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে ব্লকবাস্টার বুধবার। ব্লকবাস্টার বুধবারে আজকে রয়েছে আমার বাপা শিশুপ্রীতির ডান পাশে, আমি আমরপালি। আর ব্লকবাস্টার বুধবারে এই যে আমরা বারবার করে রিকল করছি যে গানগুলোতে রোম্যান্স রয়েছে, বৃষ্টি রয়েছে, কারণ একটা বৃষ্টির সময় চলছে। এই সময়টাতে যদি আমি সেই আইকনিক গানটা আজকে FM রেনবোতে আমরা দুজন না বাজাই, তাহলে তো মানে পাপ দেওয়া হবে, জনতা
4: নিজেরাই নিজেদেরকে পাপ দেব। হ্যাঁ, যে এ বাবা আমরা বাজালাম না।
3: হ্যাঁ, কিছুই নয়, শঙ্কর জয়কিষণ, লিরিক্স বাই শৈলেন্দ্র, কম্পোজ বাই শঙ্কর জয়কিষণ, তার সঙ্গে হচ্ছে দ্য আনফরগটেবল রাজ কাপুর আর নার্গিস একটা ছাতার তলায়, দুজনে আইকনিক সিন বোঝাই যাচ্ছে।
4: হ্যাঁ, মানে এখনো যে কোনো বৃষ্টি রোম্যান্স বললে ওই ওই সাদা শাড়ি, সাদা ববি প্রিন্ট, সাদা কালো ববি প্রিন্টের শাড়ি পরা, সুন্দর বিনুনি করা নার্গিসের কথা মানুষ মনে করে, এবং তার পাশে হচ্ছে ভীষণ ছাপোষা রাজ কাপুর,
3: এবং তার সঙ্গে হচ্ছে যে প্যার হুয়া ইকরার হুয়া হ্যায়। এই গানটা আমার মনে হয়, আমার মনে হয় যে যতগুলো আমরা বৃষ্টির রিল এরপরে দেখতে পাবো আর কি, যদি লোকজন FM রেনবো এই মুহূর্তে শুনে থাকে, কারণ অনেকে তো আমরা

0: কলিঙ্গ করাচ্ছে, তারা এরপরে বৃষ্টি রেড বানালে এই গানটাই দেবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লোকজন নাচবে, দেখতে আমার খারাপ লাগবে না। সো কি বলবো, এটা এটা হচ্ছে ওই সেই সময়ের আরকে স্টুডিওসে, যে স্টুডিও আরকে স্টুডিওস আমরা এখন আর দেখতে পাই না, কারণ আরকে স্টুডিওসে মাঝখানে বলা হলো যে বিক্রি করে দেওয়া হবে, তারপর বলা হলো আরকে স্টুডিওস থাকবে না, অনেক কিছু হলো, কিন্তু সেই বিখ্যাত আরকে স্টুডিওসে এটাই শ্যুট করা হয়েছিল। অ্যান্ড আমার মনে হয় যে এই গানটা হচ্ছে সেই গানটা, যে গানটার মধ্যে দিয়ে আইকনিক্যালি আমরা বলতে পারি যে বলিউডের মিউজিক সেই সময় কি করে ব্লেন্ড করা হতো।
1: ইয়েস, এবং মান্না দে লতা মঙ্গেশকর খুব চর্চিত একটা ডুও না হলেও, একটা ডুও যে এত ভালো একসাথে লাগতে পারে এবং সেই গানটা একটা ম্যাজিক ক্রিয়েট করতে পারে, সেটা এই ডুও আবারও প্রমাণ করে দিয়েছিল। অ্যান্ড আমরা আর কথা না বলে ডিরেক্ট গানটা শোনাবো,
0: সত্তর বছর বাদে।
1: ইয়েস, সত্তর বছর বাদে। 3420 এর সাউন্ড ট্র্যাক থেকে থাকছে প্যার হুয়া একরার হুয়া, সুপ্রীতি আর আম্রপালি, ব্লকবাস্টার বুধবার নিয়ে ফিরছি।

0: ওল্ড ইজ গোল্ড চলছে এবং ব্লকবাস্টার বুধবারও চলছে। সুপ্রীতি আম্রপালি রয়েছি এবং আমরা যখন নার্গিসের কথা বললাম, আইকনিক ডেজ এর কথা বললাম, তখন আমরা মধুবালার কথা বলবো না, এরকম কি করে হতে পারে?
1: রাইট, মধুবালার কথা আমরা বলবো এবং তার সঙ্গে যে গানটা বলবো সেটাও খুব আইকনিক গান। আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত আইকনিক গান ইদার হার্টব্রেকে তৈরি হয়েছে,
0: নয়তো
1: বৃষ্টির সময় রোম্যান্সে তৈরি হয়েছে, তাছাড়া তৈরি হয়নি। সো আরেকটা আইকনিক গান থাকবে, এবং কারণ এই গানটারও প্রচুর রিকোয়েস্ট রয়েছে আমাদের কাছে। তুমিও যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে আর 10 মিনিট আছে এই সেগমেন্টের জন্য। 9900 3659992 ইজ দ্য নাম্বার যেখানে তুমি তোমার মনের গান, পছন্দের গান অবশ্যই রিকোয়েস্ট করতে পারো।

0: ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
1: তোমার রিকোয়েস্টের গান
0: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটা রিকোয়েস্ট করেছে কন্যাগর থেকে নীলার্ঘ। তুমিও যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে 9903659299 ইজ দ্য নাম্বার, চটপট রিকোয়েস্ট করে ফেলো।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে,
1: আমাদের কি মনে পড়েছে? আমাদের মনে পড়েছে, এবং আমাদের যেটা মেন হয়েছে সেটা হচ্ছে প্রচুর উত্তর এসেছে তোমায় পড়েছে মনের প্রশ্নের। যেটা প্রশ্ন করেছিলাম আগে, কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা বলে দিই, তারপরে সঠিক উত্তরটা বলছি। রুনা বসু বরানগর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, গণেশ ডোমজুর থেকে, তন্ময় ভবানীপুর থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, সুশান্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, দেবশ্রী সাউ চন্দনদহ থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, এবং মেঘনা মল্লিক মহিষাদল থেকে। এরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। অ্যান্ড দ্য রাইট আনসার ওয়াজ উমরা ও জান। 1981 রিলিজ করেছিল সিনেমাটা, অসাধারণ রেখার অভিনয় এবং অসাধারণ সাউন্ড ট্র্যাক। তো আপাতত উমরাও জানের সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা থাকছে তোমাদের জন্য, এবং তারপরে আমরা আমাদের 90s এর সেগমেন্ট নিয়ে ফিরছি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান যখন হয়েইছে শুরু, তাহলে গান ভালোবেসে গানে আমাদের একটা ডেডিকেটেড প্রোগ্রাম যদিও আছে নাইনটিজ নিয়ে, তারপরেও আমরা নাইনটিজকে ছাড়তে পারছি না।
3: আমরা আসলে জীবনে কিছুতেই মুভ অন করতে পারছি না, যাই হয়ে যাচ্ছে না কেন আমরা একটু নস্টালজিয়ায় ফিরে যাচ্ছি, গিয়ে একটু কিছুক্ষণ চোখ লাল করে বসে থাকছি।
2: হ্যাঁ, এই হচ্ছে সেই সময় নাইনটিজ, যে সময় গসিপের জন্য শুধুমাত্র ম্যাগাজিনে হাপিত্তেশ করে বসে থাকতে হতো না, টিভিতেও দেখাতো গসিপগুলো।
3: হ্যাঁ,
2: এবং এই হচ্ছে সেই সময় যে সময় গসিপ হচ্ছে আরেকটু মুচমুচে হয়েছিল, তার আগে এতটা মুচমুচে ছিল না, তার মধ্যে একটা ডিগনিফাইড লেয়ার ছিল। আমি বলছি না এগুলো ডিগনিফাইড গসিপ নয়, চানাচুরে নামকিনের পানে নুনের পরিমাণটা বেশি হয়ে গেছে।
3: হ্যাঁ, মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে ওই, দেখবে দামি ব্র্যান্ড থেকে যদি তুমি চানাচুর কিনে খাও, আর পাড়ার দোকানে শুকনো লঙ্কা দেওয়া একখানা চানাচুর পাওয়া যায় সেটা তুমি কিনে খাও, দুটোর একটা তফাত আছে,
2: পেটটা জ্বালা করে।
3: হ্যাঁ, নাইনটিজ এর গসিপ হচ্ছে শুকনো লঙ্কা দেওয়া চানাচুর।
2: সেই গসিপে এইটিজ এর কিছু জন আছে, তার সঙ্গে নাইনটিজ এর কিছু জন আছে, আবার নাইনটিজ লেট নাইনটিজ যদি যাই তখন যারা যারা উঠে আসে
3: আমাদের রোমান্টিক ওয়েদার এবং বৃষ্টির যে থিমটা আমরা শুরুর থেকে বয়ে নিয়ে এসেছি সেটা আমাদের গান ভালোবেসে গান সেগমেন্টেও কন্টিনিউ হচ্ছে। এন্ড গান ভালোবেসে গানেও আমরা নাইনটিজ এর যেসব সিনেমায় ওই একদম বর্ষা শিফন শাড়ি ঝিমঝিম ঝুমঝাম টুপটুপ টিপটাপ এরকম হচ্ছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করবো।
2: হ্যাঁ, এক্স্যাক্ট।

0: এবং এই যে সিনেমাটা দ্য আইকনিক দিল তো পাগলে, সেখানে কিন্তু শিফন শাড়ি আসছে না, সেখানে একটা পার্টিকুলার স্টাইলের সালোয়ার কামিজ আসছে, যেটা মাধুরী দীক্ষিত পরেছিলেন এই স্পেশাল গানটাতে। সবাই জানে গানটা কি,
1: ওটা শিফন দুপাট্টা আসছে।
0: হ্যাঁ, এবং সেখানে মানে করিশ্মা কাপুর হচ্ছে মানে সেই হতভাগা, সেই হতভাগ্য নারী, যে হতভাগ্য নারী সাধারণত আমরা সমাজে দেখতে পাই না, ওই জায়গায় পুরুষদের দেখতে পাই, কিন্তু দিল তো পাগলে
1: একমাত্র ফ্রেন্ড জোন হওয়া নারী।
0: হ্যাঁ, ইয়াশরাজ ওখানে একটা মহিলাকে এই ফ্রেন্ড জোন করে দিয়েছেন, রেগে গিয়ে করে দিয়েছেন। এই ডাকটা শুধুমাত্র যে ইয়াশরাজ আমাদের উপর দেখেছেন বা ইয়াশরাজ শুধুমাত্র রাখছিল এমনটা না, অক্ষয় কুমার ওখানে যদি মনে থাকে আপনাদের একটা খুব ছোট্ট ক্যামিও চরিত্র করেছিলেন, যেখানে অক্ষয় কুমারকে ইয়াশরাজ বলেছিল তুমি ক্যামিও করো, মানে তখন তো ক্যামিও কনসেপ্ট ছিল না।
1: এবং অক্ষয় কুমার একটা জোন হয়েছিল যেটাকে জেনজিরা একটা বেশ ভালো তকমা দিয়েছে, জেনজিদের যাদের খুব টক্সিক মানুষ পছন্দ, যারা ভালো ভালো ছেলে দেখলে মানে উমা কে কত ভালো ছেলে, শরীরটা কেমন করছে,
0: তোমার মতো,
1: আমার মতো, এক্স্যাক্টলি আমার মতো, তাদের জন্য একটা খুব ভালো টার্ম হয়েছে যে গুড বয় জোন। তো অক্ষয় কুমারকে এই সিনেমায় গুড বয় জোন করে দেওয়া হয়েছিল যে তুমি তো খুব ভালো, তোমাকে না আমি ঠিক তোমার সাথে প্রেম করতে পারছি না,
0: শাহরুখ খানের মতো। যদিও আমি শাহরুখ খানের ভীষণ ভক্ত, আমার ওনার সম্পর্কে খারাপ কথা বলতে ভীষণ কষ্ট হয়।
1: আমরা ক্যারেক্টারটার ব্যাপারে
0: বলছি যে কোন দিকে যাবে, মানে দুদিকেই যেতে চায় ভদ্রলোক, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারছে না।
1: ভদ্রলোক কিন্তু খুব মিক্স সিগন্যাল দেয়, মানে ভয়ঙ্কর মিক্স সিগন্যাল দিচ্ছে, মানে র্যান্ডম ইয়ের শুরুর থেকে, সিনেমা শুরুর থেকেও করিশ্মা কাপুরকে সিগন্যালস দিয়ে যাচ্ছে যে ভাই তোর আর আমার কিছু একটা হলেও হতে পারে, তারপরে হুট করে র্যান্ডম ওয়ান ফাইন মর্নিং উঠে বলছে না না আমার তো ওকে পছন্দ,
0: সালোয়ার কামিজ পরে নাচ টাচ রয়েছে, তো সেই জন্য মানে জিন্স প্যান্টের সামনে ইন্ডিয়ান অ্যাটায়ার তো জিতে যাবেই। তো এই সিনেমাটাতে যেটা হয়েছিল যে জিততে যিনি পারেননি তিনি হচ্ছেন অক্ষয় কুমার। তো অক্ষয়কে বলা হয়েছিল যে তুমি ক্যামিও করছো বাবা, কিন্তু তোমাকে টাকাটা ভালো দেওয়া হবে। অক্ষয় বলেছিল হ্যাঁ দেওয়া হবে, কিন্তু ঘটনা যেটা হলো যে ইয়াশরাজ তাকে তার মনের মতন টাকা দেননি বলে 11 বছর অক্ষয় কুমার ইয়াশরাজের সঙ্গে কোনো রকমের সিনেমা করেননি। যাওয়া যায়
1: এত রাগ বাবা,
0: তার কি হলো লাভ দাদা, আপনি তো প্রচুর ফ্লপ দিচ্ছেন সিনেমা।
1: আমরা গানে যাব,
0: যাই হোক দিল তো পাগলের সাউন্ড ট্র্যাক থেকে আপাতত এই গানটা রইলো।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: মজার বিষয়টা হচ্ছে নাইনটিজে যে শুধু গানে বৃষ্টি রয়েছে এরকম না, বৃষ্টি নিয়ে গোটা সিনেমা রয়েছে।
2: হ্যাঁ, বৃষ্টির মধ্যে সিনেমা রয়েছে,
1: বৃষ্টির মধ্যে, হ্যাঁ মানে অনেক বৃষ্টির মধ্যে একটুখানি সিনেমা রয়েছে
2: সেখানে। হ্যাঁ, সেখানে একটুখানি প্রেম রয়েছে, সেখানে একটুখানি ঐশ্বরিয়া রায় রয়েছে,
1: প্রচন্ড ঐশ্বরিয়া রায় রয়েছে। উফ, কি সুন্দর ঐশ্বরিয়া রায়,
2: ভীষণ। যারা বলেছিলেন ইমরান হাশমিকে আমারও ভীষণ ভালো লাগে, এবং আখ্যা বলিউড এক তরফ ইমরান হাশমি এক তরফ আমিও মনে করি, কিন্তু উনি যে বলেছিলেন ঐশ্বরিয়া রায় প্লাস্টিক, এটাতে আমার মন ভেঙে গিয়েছিল। যদিও পরে গিয়ে উনি ক্ষমা চেয়েছিলেন,
1: আমি আসলে বুঝতে পারিনি, বলে ফেলেছিলাম। মানে
2: ঐশ্বরিয়া রাই ইজ টু মাচ বিউটি, মানে হাউ মাচ বিউটি ইজ টু মাচ বিউটি, বাট আই ডোন্ট নো, ঐশ্বরিয়া রাই ইজ টু মাচ বিউটি, ভীষণ ভালো দেখতে মনে হয়।
1: এবং তালে ভদ্রমহিলাকে আলাদাই সুন্দর লেগেছে, মানে একটা হয় না ভীষণ নিষ্পাপ একটা ফুলের মতো সুন্দর বলে না, ওটা হচ্ছে মানে ঐশ্বরিয়া রায় তালে হচ্ছে নিষ্পাপ ফুলের মতো সুন্দর, এইরকম সুন্দর আমার ওকে আরো একটা সিনেমায় লেগেছিল, দ্যাট ইজ রেইনকোট, ওটাও বৃষ্টির মধ্যে একটুখানি সিনেমা। তো এগেইন তাল এমন একটা সিনেমা যেখানে প্রচুর বৃষ্টি রয়েছে, বৃষ্টিতে প্রচুর গান রয়েছে, এবং সেই গানে প্রচুর প্রচুর প্রচুর ঐশ্বরিয়া রায় রয়েছে, বাকি আর কি রয়েছে কে রয়েছে জাস্ট কিছু যায় আসে না।
2: একটুখানি অনিল কাপুর ছিল,
1: একটুখানি অনিল
2: কাপুর, তার সাউন্ডট্র্যাক থেকে যে গানটা ছাড়া ইশক হয় না, এবং যে গানটাতে মোটামুটি কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে অক্ষয় খান্না এবং ঐশ্বরিয়া রায় প্রেম করেছেন, সেই গানটা রইল আপাতত। শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: 1998 সালে দিলসে ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ হয়। পরে কোই মিল গিয়া ও কৃষের মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। ইনি প্রাক্তন মিস ওয়ার্ল্ড হিসেবেও পরিচিত। চিনতে পাচ্ছেন ইনি কে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ব্লকবাস্টার বুধবারে সুপ্রীতি আম্রপালি রয়েছি এবং এখন তিনটে অসাধারণ সিনেমা বম্বে, রেইনকোট এবং দেবদাসের সাউন্ডট্র্যাক থেকে পরপর তিনটে দারুণ গান থাকছে তোমাদের জন্য। তারপরে তোমায় পড়েছে মনে এবং আরও গান এবং আরও কথা, আরও গল্প ইত্যাদি ইত্যাদি নিয়ে সুপ্রীতি আম্রপালি ফিরছি।
3: FM রেইনবোতে তিন

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে
1: বলেই তো বারবার করে ফিরে আসি, আর কি করবো, তোমরা ছাড়া তো আমাদের কেউ নেই। এই যে একটা বিপুল জনসংখ্যা রয়েছে আমাদের লিসনার্সের মধ্যে, সেখানে আম্রপালিয়া সুপ্রীতি কি করবে, করবে এটাই, সেটা হচ্ছে তোমায় পড়েছে মনে তো একটা ছোট্ট করে জিজ্ঞাসা ছিল আমাদের, সেই ছোট্ট জিজ্ঞাসার বড় উত্তর চলে এসেছে,
2: প্রচুর উত্তর এসেছে, প্রচুর ভুল উত্তরও এসেছে। আমি তো বোধহয় যে মানে পয়েন্টগুলো দিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে দিলসে ছবি দিয়ে ডেবিউ করে, ঐশ্বর্য রায় দিলসেতে কোথায় ছিল,
1: মনে মনে ছিল।
2: যাই হোক, যা যা সঠিক উত্তর দিয়েছ, তন্ময় ভবানীপুর থেকে, দেবস্মিতা বেহালা থেকে, সোনালী কালীঘাট থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, আবির জানা বারুইপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। অ্যান্ড দ্য রাইট আনসার ওয়াজ
1: প্রীতিজিন্টা। প্রীতিজিন্টাকে মনে রেখে আমরা দিলসে সাউন্ড ট্র্যাক থেকে একটা গান আপাতত শোনাবো, কিন্তু

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: ব্লকবাস্টার বুধবারে আজকে আম্রপালিয়া সুপ্রীতি আছে, রাত 12টা পর্যন্ত থাকবে। এই গানটা রিকোয়েস্ট করেছে কৃষ্ণা ফ্রম নদিয়া। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে 9903659992 ইজ দ্য নাম্বার, চটপট রিকোয়েস্ট করে ফেলো।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic.

0: এই ব্লকবাস্টার বুধবারে যেটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে যে আমরা যদি দুজনে মিলে এখানে বসে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য প্যারামিটার স্ট্যান্ডার্ড হাই করে থাকি, তাহলে সেটা আমাদের দোষ নয়। এর পরে যে গানের লিস্টটা রয়েছে, সেটা শুনবার পর তো রিলে রিলে ভরে যাবে,
1: রিলে রিলে রিলোকার হয়ে যাবে।
0: আরে ভাই, বাংলা
1: রিলাকার।
0: ওকে,
1: কিন্তু যাই হোক, যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে এর পরে আমাদের যে প্লেলিস্টটা রয়েছে, মানে আগামী এক ঘন্টা, আমাদের শেষের এক ঘন্টায় যে প্লেলিস্টটা রয়েছে, সেটা আমরা খুবই যত্ন সহকারে, ভীষণ যত্ন সহকারে আমরা বানিয়ে এনেছি, এবং সেটা আমরা চাই তোমাদের শোনাতে। এবং তার সাথে আমরা চাই যে 9903653992 তে তুমি তোমার পছন্দের গান আমাদের রিকোয়েস্ট করো। এবং যেহেতু আমরা লাস্ট ঘন্টায় রয়েছি এবং আমরা মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে রয়েছি, আমরা চাইছি তোমরা ওই আর্লি 2000-এর মোটামুটি যে গানগুলো রয়েছে সেই গানগুলো আমাদের একটু রিকোয়েস্টের সঙ্গে এখন বাজাতে বলো। মানে খুব বেশি পুরোনো পেছনের গানে যেও না, তাহলে আমাদের আবার একটু সমস্যা হয়ে যায়, টাইমিংয়ে গন্ডগোল হয়ে যায়।
0: রাইট, লিস্টে এই মুহূর্তে যে গানটা রয়েছে, সেই গানটা কেন, সেই সিনেমাটা দেখবার পর জীবনে অনেকে আদিত্যর গীত হতে চেয়েছে।
1: হ্যাঁ, আমি গীত হতে না চাইলেও আমি ছোটবেলার থেকে আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমার জীবনে আদিত্যের মতো ছেলে চাই, এবং আমি জীবনে ঠিক আদিত্যের মতো ছেলেদের থেকেই দূরে পালিয়েছি।
0: ও আচ্ছা, আমি ভাবলাম বলে তুমি দুবার পালিয়ে বিয়ে করতে চেয়েছিলে।
1: না না না না না,
0: আচ্ছা,
1: মুঝে শাদি করনে কা শখ নেই হে বাই গড,
0: আমি ইয়ে বল রে হো মেবি ডল বাদ মে হো সকতা হে, লেকিন যেটা হো সকতা হে সেটা হচ্ছে যে, মানে যেটা হতে পারতো সেটা হচ্ছে যে গল্প অন্যরকম হতে পারতো, আদিত্যের সঙ্গে গীতের কোনো রকমের সম্পর্ক নাই থাকতে পারতো, কিন্তু ইমতিয়াজ আলী সিনেমা তাহলে কী করে হতো, যেভাবে হতো সেটা হচ্ছে যেভাবে বাকি সিনেমাগুলো হয়েছে।
1: এবং এটা বোধহয় আমার ইমতিয়াজ আলীর দেখা শেষ ছবি, যেই ছবিতেও হ্যাপি এন্ডিং দিয়েছে, বাকিগুলোর যা করে ভদ্রলোক।
0: আরে না না, বুঝতে হবে এর পর থেকে যে মেয়েরাই এসেছে আর কি, মানে আমি যে চারপাশে দেখতে পাই তাদের তো জীবনই স্যাড এন্ডিং, হ্যাপি এন্ডিং আর উনি কোথা থেকে,
1: ভেরি স্যাড,
0: বহুত স্যাড হ্যায়। তো এই স্যাড করতে করতে আমরা একটা ভীষণ হ্যাপি সিনেমার ভীষণ বৃষ্টিময় গান চালাবো, কারণ আজকে আমরা টপিকই এরকম রেখেছি, বৃষ্টি আর রোম্যান্স।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: মিলেনিয়ামরা হচ্ছে এমন একটা সময়, মানে মিলেনিয়ালরা এমন একটা মানুষ এবং এমন একটা সময় তারা জন্মেছে, না তারা জেনজিদের সাথে ভাইব করতে পাচ্ছে, না তারা তাদের আগের জেনারেশনের সাথে ভাইব করতে পাচ্ছে। তাদের আগের জেনারেশনের জন্য দে আর টু কুল এবং জেনজিদের জন্য দে আর টু ড্যাঙ্ক। তো সব কিছু মিলিয়ে মিলেনিয়ালের একটা মাঝের জায়গায় পড়ে গেছে।
2: আমাদের সমস্যাটা এরকম, আমরা তো এরকমই, আমাদের ভাগ্য দুর্ভাগ্য আমাদের ভাগ্যে নেই, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যের মাঝে সৌভাগ্যের কথা যেটা, সেটা হচ্ছে যে এই টাইম পিরিয়ডটাতে এমন কিছু সিনেমা বেরিয়েছিল যেগুলো ভীষণ রিলেটেবল। আমি বলছি না 90s এর রিলেটেবল সিনেমা বেরোয়নি, কিন্তু এই টাইমটাতে খুব রিলেটেবল সিনেমা বেরিয়েছিল যেগুলো ভীষণ রিয়েলিস্টিক, আমি বলবো ইমোশনস নিয়ে প্রচুর কাজ হয়েছে, মেয়েদের ইমোশনস নিয়ে কাজ হয়েছে, এমন কিছু ইমোশনসের কথা বারবার।

0: সিনেমা হয়েছে এবং সেখান থেকে এখনও টিল ডেট আমাদের মানে বলিউড বলো বা টলিউডের ফিল্মোগ্রাফি বলো অনেকটা ইন্সপায়ার্ড হচ্ছে এবং ওই সেই একটা আর্লি 2000-এর যে গানের মানে আমি যদি সিনেমার কথা বাদ দিয়ে শুধু গানের দিকটা ভাবি আর্লি 2000-এ গানের যে একটা টাইপ ছিল ওই টাইপটা এখন যদি তুমি দেখো রিমেক করে হোক বা এখন যে পিরিয়ড ড্রামাগুলো তৈরি হচ্ছে সেগুলোতে হোক বা যে ডকুমেন্টারি টাইপের সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলোতে হোক ওই গানে ফিরে যাওয়ার ওই গানের ধরনটায় ফিরে যাওয়ার একটা চল কিন্তু রয়েছে।
1: না এখনকার গানে তো একটা বেসিক ইয়ে রয়েছে, একটা মেডিসিন মতো রয়েছে, কি বলবো, একটা একটা ফর্মুলা রয়েছে। একটা পুরনো মিলেনিয়ালদের যুগের গান নাও কিংবা 90-এর গান নাও, তার সঙ্গে একটু টুংটুং গিটার প্রথমে বাজাও, প্লাস তার সঙ্গে একটু EDM মেশাও, ইকুয়ালস টু একটা আবার নতুন গান বেরোলো যেটা পুরনোর মতোই শুনতে,
0: পুরনোর মতোই শুনতে with bad choreography. তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই রিসেন্ট যেটা চুনারি 2.0টা বেরিয়েছিল।
1: হ্যাঁ, চুনারি 2.0 নিয়ে আমার জাস্ট মনে পড়লো যে একটা গান চুনারি 2.0-তে আপনি যদি গানটা দেখেন পুরো গানটা লাল রঙের দেখতে, সবাই লাল রঙের জামা কাপড় পরছে, ব্রিজটাতেও লাল রঙের কাপড় জড়ানো রয়েছে, অদ্ভুত একটা অদ্ভুত গান, একটা লাল রঙের গান। যাই হোক, আমরা চুনারি নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আমরা 90-এ আটকে নেই, আমরা আবার এখনকার সময়তেও আটকে নেই, আমরা মিলেনিয়ালে আটকে রয়েছি এবং মিলেনিয়ালে যে গানটা শোনাবো সেই গানটা দহেক সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে, সেই সোনালী বেন্দ্রে আর সেই অক্ষয় খান্না।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটা রিকোয়েস্ট করেছে অনিলা ভূপ সং শ্যামবাজার। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে 9903658992 ইজ দ্য নাম্বার, তুমি তোমার গান রিকোয়েস্ট করতে পারো। শুনতে থাকো ব্লক।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: আরি 2000 এর গানের মধ্যে এমন একটা বিষয় রয়েছে বা একটা ফ্লেভার রয়েছে, একটা এসেন্স রয়েছে, যেটার জন্য আমার মনে হয় যে গানগুলো যখনই শুনি, কিছু কিছু গান আছে স্পেসিফিক্যালি, যেরকম এই যে গানটা আমি এক্ষুনি শুনছিলাম, পিয়া ওরে পিয়া, তেরে নাল লাভ হো গিয়া, আমার মনে আছে জেনিলিয়া এবং রিতেশ দেশমুখের একসাথে ফার্স্ট সিনেমা। এবং তার আগে আমি জেনিলিয়াকে, জেনিলিয়ার অত সিনেমা দেখিনি অ্যাপার্ট ফ্রম ওই সিনেমাটা, বলো আরে কভি কভি আদিতি সিনেমাটার নাম,
2: আমি বলবো না সিনেমার নাম কি, দো আই নো দ্য নেম অফ দ্য মুভি, এটা তোমরা বলবে কোন সিনেমার কথা সুব্রতি বলছে।
1: তো যাই হোক, হ্যাঁ, তো ওই সময় থেকে আমার জেনিলিয়াকে খুব ভালো লাগতো, এবং তারপরে জেনিলিয়া রিতেশ দেশমুখ একসাথে আমার ভীষণ ভালো লেগেছিল এই সিনেমাটায়। এবং না, এই এখন দেখবে মানে এখনের যে রমকম বলো বা নর্মাল যেগুলো প্রেমের সিনেমা, মানে খুব একটা মেসেজওয়ালা সিনেমা নয়, প্রেমের সিনেমা, তার ভেতরেও প্রচুর কমপ্লেক্স রয়েছে, প্রচুর হিউম্যান ইমোশন কমপ্লেক্স, এই সেই হেনা তেনা, ওই যে একটা নিপাট নীরব, মানে নীরস বলতে যাচ্ছি, নিপাট একটা নিষ্পাপ প্রেমের ব্যাপারটা, এইটা ওই আর্লি আর লেট 2000 সিনেমার যে সিনেমাগুলোর মধ্যে ওই ব্যাপারটা আমি ভীষণভাবে লক্ষ্য করতাম।
2: কারণ আমরা তো মানুষটাই ওরকম না, নিপাত ভদ্র সরল সহজ, কোনো কমপ্লেক্স আমাদের মধ্যে নেই। এবং সেরকমই একটা সিনেমা, যে সিনেমাটাতে সরল সহজ খুব একটা প্রেম ছিল না, প্রেম কিনা নাকি অপ্রেম এরকমও একটু ভাবতে টাকতে হতো। সিনেমার নাম আর কিছুই না, রঞ্জনা আমি আর আসবো না, অনেকক্ষণ হিন্দি গান হয়েছে, বৃষ্টির কথা যখন হচ্ছে তখন একটা বাংলা গান হবে না, সেখানে অঞ্জন দত্ত থাকবে না, এ তো হতে পারে না। সুতরাং রঞ্জনা আমি আর আসবো না সাউন্ড ট্র্যাক থেকে, বৃষ্টি রইল তোমাদের জন্য, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: নম্রতা সোদপুর থেকে এই গানটা রিকোয়েস্ট করেছে, এই গানটা হচ্ছে তোমার জন্য ব্লকবাস্টার বুধবারে। সুপ্রীতি আর আম্রপালি পিছিয়ে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: মিলেনিয়ালসদের যুগের সেই সিনেমা, যে সিনেমাতে বারবার করে আমি শুধুমাত্র আমার যে শুধু দিলচাতায়ের কথা মনে পড়ছে এমনটা নয়, এরকম বেশ খানিকগুলো সিনেমা আছে যেখানে মেয়েটা বলছে ভালোবাসা ভালো, ছেলেটা বলছে ভালোবাসা ভালো নয়। কোনো সিনেমায় মেয়েটা বলছে ছেলেটা আর কি বুঝবে, মেয়েটা বলছে যে হ্যাঁ সেই তো, আমি তো অনেক বুঝি তুমি তো কম বোঝো। তো এরকম ভাবে মানে আমি এত খারাপ স্ক্রিপ্ট বললাম, এতটা খারাপ স্ক্রিপ্ট নয়, অফকোর্স সবকটা সিনেমারই ভালো স্ক্রিপ্ট ছিল, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই। যেমন আমার ভীষণভাবে মনে পড়ছে দিলচাতা।

0: জায়গাতে মানে কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো না, এই যে একটা সমস্যা থেকে বেরোতে আমির খান পারলেন না, না পেরে উনি তৃতীয় বিয়েটা করলেন, কংগ্রাচুলেশনস ফর দ্যাট। কিন্তু তৃতীয় বিয়ে করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমি যেরকম ভাবে একটু হোঁচট খেলাম স্যাট করে, স্যাট করে উনি তৃতীয় বিয়েটা করতে গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে ওনার তৃতীয় ওয়াইফের জন্য উনি 256 দিন ধরে একটা আংটি বানিয়েছেন কারিগরদের দিয়ে, এবং সেখানে সম্ভবত 131 জন কারিগর ছিল। তুমি ভাবো
1: 131 জন মিলে একটা আংটি বানাচ্ছে।
0: হ্যাঁ, মানে তোমার একদিকে মনে হবে এত এফোর্ট দেওয়ার কি দরকার, অন্যদিকে মনে হবে আমির খানের মতো বড়ই তো আমি ডিজার্ভ করি।
1: না না, আমি দেখছি আমির খানের বিয়ে, মানে আমির খানের বিয়ে সংগঠিত যাবতীয় অ্যাক্সেসরিজ ভীষণ ভাইরাল হচ্ছে। মানে কবে একটা আমির খান দেখলাম সাদা ধুতির সাথে একটা
0: ব্রোচ পরেছেন,
1: পায়ে না পায়ে অ্যাঙ্কলেট পরেছেন মোটা, যেটাকে আমরা বাংলা খুব পাতি বাংলা ভাষায় তোড়া, পায়ের তোড়া বলি, সেরকম খুব বড় একটা বড় টাইপের নূপুর ধরনের একটা জিনিস পরেছেন, যেটার সবাই সেটা দেখে বলছে উমা উমা উমা। তারপর উনি একটা ব্রোচ পরেছেন, তারপরে কবে একটা প্রমোশন উনি একটা নোজ পিন পরেছেন, তো সব কিছু নিয়েই বেশ ভালো রকম আলোচনা চলছে।
0: আমির খান কিছুই না, একটা দারুণ হাজবেন্ড গোলস দিচ্ছেন, কিন্তু আমি তো গৌরিশ প্র্যাট নই, আমি তো গৌরিশ প্র্যাট নই, আমি কি করে আমির খান পাবো।
1: আর যাই হোক, আমরা আচ্ছা গৌরী নামের মেয়েরা কি ভালো বর পায়?
0: হ্যাঁ,
1: তাই না,
0: যেমন শাহরুখ খান। যাই হোক, এগিয়ে যাই,
1: আমরা এগিয়ে যাই। আমির খান এককালে একটা ভারী ভালো সিনেমা করেছিল, সেই সিনেমাটার নাম ছিল ফানা।
0: ফানা, ফানাতে ভদ্রলোক, আমি ভীষণ ভাবে ভেবেছিলাম ভদ্রলোক হচ্ছেন গ্রিন ফ্ল্যাগ, তারপরে বুঝতে পারলাম উনি রেড ফ্ল্যাগ,
1: জাস্ট লাইক মেন ইন আর লাইফ।
0: হ্যাঁ, তারপরে আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা মিক্সড ফ্ল্যাগ,
1: মিক্সড ফ্ল্যাগ।
0: এবার আমি ধরতে পারছিলাম না, ওইটুকু বয়স তো আমার, তখন আমি ধরতে পারছিলাম না যে ফ্ল্যাগটা কিরকম ফ্ল্যাগ।
1: আসলে উনি তরমুজ ফ্ল্যাগ, বাইরেটা সবুজ ভেতরটা লাল,
0: জাস্ট লাইক আর লাইভস। যাই হোক, তো ফানাতে একটা দারুণ ফ্যান্টাস্টিক গান ছিল, যে গানটাও কিনা বৃষ্টির গান অবশ্যই, এবং আমার মনে আছে যে দুটো দিনে দুটো সময় ফানার গান ভীষণভাবে ভাইরাল হয়, একটা হচ্ছে 15th August দেশ রঙ্গিলাতে সবাই নাচতে শুরু করে, আর একটা হচ্ছে বৃষ্টি আর রোম্যান্সে হলে এই গানটা। গানটার নাম বলবো না, গানটা শুনতে থাকো, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: অঙ্কিতা চৌধুরী ফ্রম বিজয়গড়, তুমি শুনতে চেয়েছো ফাটা পোস্টার নিকলা হিরো সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা। আর তুমি যদি তোমার রিকোয়েস্টের গান শুনতে চাও তাহলে 9903659992 তোমার জন্য খোলা রয়েছে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ইসে আগে আপনি যেটা বলবেন সেটা আমি বলে দিচ্ছি, মানে আমরা বলে দিচ্ছি, আমরা বলে সুপ্রীতি রয়েছে আর ওই মিনিট বারো মতো আছে আর কি, এবং মিনিট বারো মতো সময়টাতে যেটা হবে সেটা হচ্ছে যে একটু চন্দ্রবিন্দুতে ফিরতে হবে,
3: একটু চন্দ্রবিন্দুতে ফিরতে হবে। চন্দ্রবিন্দুতে না ফিরলে বাঙালি আর কিসের বাঙালি, মানে বাঙালির নস্টালজিয়া যদি চন্দ্রবিন্দু দিয়ে শুরু এবং শেষ না হয়, মানে শুরু না হলেও শেষ যদি অন্তত না হয়, তাহলে আমার মনে হয় না যে তাকে বাঙালি বলে গণ্য করা উচিত।
2: রাইট, এবং চন্দ্রবিন্দু হচ্ছে সেই ব্যান্ড যে ব্যান্ড again সেই কলেজ ডেজে যে প্রেমগুলো বারবার করে আপনার পাশ দিয়ে ফিরে চলে যাচ্ছে দমকা হাওয়ার মতো, এবং আপনি চাইছেন যে একটু মেঘ করে বৃষ্টি আসুক, সেই প্রেমগুলোকে অ্যাপ্রোচ করবার জন্য খুব কমপ্লিকেটেড করে ফেললাম এই ব্যাপারটা।
3: মানে বেসিক্যালি যেই প্রেমগুলো ওই এয়ারপ্লেন, ওই পেপার এরোপ্লেনের মতো আপনার গায়ের পাশ দিয়ে স্যাট করে লেগে বেরিয়ে যাচ্ছে, ঠিক হয়ে উঠতে পারছে না, সেই প্রেমগুলো
2: কিন্তু আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনি বলছেন এটা হচ্ছে না কেন। ঠিক তখনই সিঁড়ি দিয়ে রমণী নাম ভদ্রলোক নিচে দাঁড়িয়ে রয়েছেন, মানে ভদ্রলোক এখন ভদ্রলোক হয়েছেন, তখন তো ছেলে ছিলেন, তরুণ নিচে দাঁড়িয়ে রয়েছেন, আর নামতে নামতে আপনি সেই রমণীকে কোন গানটা বলবেন, এই গানটা আর কি।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: মিলেনিয়াম ম্যাজিক একদম শেষে চলে এসেছি আমরা, পালি আর সুপ্রীতি, আর পাঁচ মিনিটও নেই।
2: হ্যাঁ, আর পাঁচ মিনিটও নেই যখন, তোমাদের একটা গানও শোনাতে হবে তার মধ্যে, এবং আমাদেরকে টাটাও বলতে হবে। প্রচুর কাজ বাকি,
1: ভীষণ কাজ বাকি, প্রচুর কাজের মাঝখানে যেটা করতে হবে, অবশ্যই ভালোবাসার মানুষের কাছে রেখো। বৃষ্টির দিনে মিষ্টি কথা বলো, তেতো কথা বলো না, কি হবে আর, সময় তো বেশি নেই না।
2: হ্যাঁ, আর কালকে সকালে যাদের অফিস যেতে হবে তাদের জন্য প্রচুর সমবেদনা, বুক ভরা ভালোবাসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকের মতো সুপ্রীতি আর আম্রপালি বলছে টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বারোটা বেজে 30 সেকেন্ড হয়ে গেছে সময়, আর এই গানটার প্রিলিউডে আমার কথার পেছনে যেই হালকা হালকা মেঘডাকার সময় শব্দটা শোনা যাচ্ছে, কিছু কিছু সময়ে সেরকম মেঘডাকার শব্দ শোনা যাচ্ছে, আবার কিছু কিছু সময় তো এমন জোরে বাজ পড়ছে যে পিলে চমকে যাচ্ছে। মোট কথাটা হলো, বৃষ্টি কিন্তু চলে এসেছে, বর্ষা চলে এসেছে, আর সেই কারণে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে আমরা বৃষ্টির গানও মন খুলে বাজাচ্ছি। ঠিক সেই রকমই একটা গান শিলাজিতের গলায় তোমার জন্য থাকছে শুনতে কি চাও। আর রাখছি আমি কে, আমি মহুল, তোমাকে বলছি তুমি আমায় মেসেজ করো 9903659992 তে, আর জানিয়ে দাও আজকে তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে, বা সেই গানটা যদি কাউকে ডেডিকেট

0: লাগছে এখন
1: তোর কি ফোন খারাপ আমার মন খারাপ তোর কি ফোন খারাপ

দিকে বলি চিন্তি হতে পারতিস মেঘলা দুপুরে পতাকা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: জানি না এই গানটা শুনতে শুনতে তোমার ফোন খারাপ হয়ে গেছে কিনা, যদি ফোন খারাপ হয়েও যায় তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা রেডিওতে শুনতে পারি, আর যদি রেডিওটা ঠিকঠাক না চলে তাহলে ফোনে শুনতে পারি, আমরা অ্যাপে শুনতে পারি, নিউজ অন এয়ার অ্যাপে তুমি শুনতে পারো, শুনতে কি চাও। আর জানিয়ে দাও তোমার পছন্দের গানের রিকোয়েস্ট, ঠিক যেমন রিকোয়েস্ট জানিয়ে দিয়েছে মিঠু গাঙ্গুলি কাঁসারিপাড়া থেকে, শুনতে চেয়েছেন লুকোচুরি থেকে কিশোর কুমারের গলায় এই গানটা।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: সৌভিক মেসেজ করেছে ঢাকুরিয়া থেকে, ও শুনতে চেয়েছে গীতা দত্তের গলায় নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আর তুমি ওই গানটা শুনতে শুনতে তোমার পছন্দের গানের রিকোয়েস্ট জানিয়ে দাও মহুলকে, অনলিয়ন শুনতে কি চাও 9903659992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: তামাশা থেকে আমার একটা ভীষণ পছন্দের গান আর সেই গানটা শুনতে চেয়েছে মনোজিৎ উদয়নারায়ণপুর থেকে, অলকা ইয়াগনিক আর অরিজিৎ সিং এর গলায় আগর তুম সাথ হো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন অঞ্জন দত্তর গলায় এই গানটা।
2: একদিন বৃষ্টিতে বিকেলে

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের রিকোয়েস্ট জানিয়েছে সৌভিক সরকার কসবাহালতু থেকে, শুনতে চেয়েছে রশিদ খানের গলায় জব উই মেটের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের রিকোয়েস্ট বাঘা যতীন থেকে জয়দীপ রায়ের, ফসিলসের মানে রূপম ইসলামের গলায়। আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: শ্যামনগর থেকে মেসেজ করেছে পৌশালী, ও শুনতে চেয়েছে কভি খুশি কভি গমের টাইটেল ট্র্যাক লতা মঙ্গেশকরের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: ভবানীপুর থেকে মেসেজ করেছে তন্ময়, ও শুনতে চেয়েছে ককটেল টু এ সাউন্ডট্র্যাক থেকে মাশুকা.

আজ যেতে যেতে শুনতে কি চাওয়ের শেষ রিকোয়েস্টের গান শ্যামল দত্ত হাওড়া থেকে, উনি শুনতে চেয়েছেন ভীর জারার যে কোনো একটা গান। তাই ভীর জারা থেকে লতা মঙ্গেশকর আর সোনু নিগমের গলায় থাকলো এই গানটা। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে আমার কথা হবে ঠিক রাত দুটোর সময় আপকে লিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:04, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় শিল্পী রাগেশ শ্রীদাস, শ্যাম কল্যাণ রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল, পরিবেশনায় ছিলেন শিল্পী রাজেশ্রী দাস, শ্যাম কল্যাণ রাগে। এখন শুনবেন ক্ল্যারিওনেট বাদন, পরিবেশনায় তপন নাট্টা, রাগ বেহাগ, ধুন কেরোয়ানি।

0: সুররঞ্জনীতে এতক্ষণ শুনছিলেন ক্ল্যারিওনেট বাদন তপন নাট্টার পরিবেশনায় বেহাগ রাগে ও কিরবানি ধুনে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়িত সময় রাত দুটো বেজে এক মিনিট হয়ে 20 সেকেন্ড। তুমি শুনছো আপকে লিয়ে, আর আপকে লিয়েতে তোমার সঙ্গে রয়েছি মহুল। আজকের আপকে লিয়েতেও থাকছে বৃষ্টি ভেজা কিছু গান, যেই গানগুলোর শুনতে থাকলে এই রাতের সময় তোমার গায়েও অল্প অল্প দু এক ফোঁটা বৃষ্টি এসে পড়লেও পড়তে পারে, তোমার মনটা ভিজে যেতে পারে এই গানগুলোর সঙ্গে। আর যদি একান্তই মনে না পড়ে কিভাবে বৃষ্টির অনুষঙ্গ এসেছে গানে, তাহলে তো হাতের মুঠোয় মুঠোফোনটা রয়েছে, একবার দেখে নাও। তবে এখন লাগান থেকে ঘানান ঘানান।

না হ্যায় তেরা দিল মে সাউন্ড ট্র্যাক থেকে বম্বে জয়শ্রীর গলায় জারা জারা, আর এরপর ধুম থেকে দিলবালা থাকছে তোমার জন্য। তুমি শুনছো আপকে লিয়ে, সঙ্গে রয়েছি আমি মহুল।

তুম মিলে থেকে কেকের গলায় দিল ইবাদত শুনছিলে তখন তুমি, আর এরপর চামেলি থেকে সুনিধি চৌহানের গলায় আমার একটা ভীষণ প্রিয় গান, আর বৃষ্টি পড়লে তো এই গানটা আরও একবার শুনতে খুব খুব ইচ্ছে করে।

এতক্ষণ শুনছিলে চামেলির সাউন্ডট্র্যাক থেকে ভাগেরে মান, আর এরপর যেই গানটা তোমার জন্য অপেক্ষা করছে গুরু থেকে, শ্রেয়া ঘোষাল আর উদয় মজুমদারের গলায় বরসো রে মেঘা মেঘা।

মোহিত চৌহানের গলায় জব উই মেটের সাউন্ডট্র্যাক থেকে তুমসে হি এতক্ষণ ছিল তোমার কানে, আর এখন সোনু নিগম আর সুনিধি চৌহানের গলায় ফানা থেকে।

শুনে নেব পরপর দুটো গান। প্রথমের গান কামিনীর সাউন্ডট্র্যাক থেকে মোহিত চৌহানের গলায় পেহলি বার মোহাব্বত কি হ্যায়, আর তারপর শোর ইন দ্য সিটি সাউন্ডট্র্যাক থেকে শ্রেয়া ঘোষাল আর তুচি রায়নার গলায় সাইবো। তুমি শুনছো আপকে লিয়ে রাজ্জাক জোত মহুলের সঙ্গে।

আজকের আপকে লিয়ে সেকেন্ড লাস্ট গান, মানে আপকে লিয়ে এই প্রথম ঘন্টার সেকেন্ড লাস্ট গান উইকি ডোনারের সাউন্ড ট্র্যাক থেকে আয়ুষ্মান খুরানার গলায় পানি দা রঙ।

আপকে লিয়ে থাকছে কিন্তু আরও 1 ঘন্টা, আর সেই বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে সৌম্যকান্তি। আর মহুল যেতে যেতে তোমার জন্য রেখে যাচ্ছে কই মিল গয়া থেকে উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিকের গলায় এই গানটা।

শুনছেন 107 এফএম রেনবো। এতক্ষণ সঙ্গে ছিলেন মোহন, রাত 12টা থেকে পরপর তিনটি অনুষ্ঠানে, এখন রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর তিনটি অনুষ্ঠান। হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানে একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপসে যারা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, মাঝরাতের এই প্রহরে জেগে রয়েছেন বৃষ্টি ভেজা রাতে, সকলকে স্বাগত। একেবারে শুরুতেই শিল্পী চিন্ময় শ্রীপদা আতিফ আসলাম, মে রং শরবতোকা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বন্ধুরা শুনছেন না হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সৌমকান্তির সঙ্গে রয়েছি আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, মাঝ রাত পর্যন্ত, একটা না কখনো মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টি ভেজা রাতের কথা মনে রেখে অন্যান্য গানের সাথে মাঝে মধ্যে একটু বৃষ্টি ভেজা গানের চয়েস আপনাদের জন্য রেখেছি। তাই এবারে আজকের আপকে লিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় গান, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, 1940।

2009 সালে রিলিজ হওয়া সিনেমা দে দানাদানের সাউন্ডট্র্যাক থেকে শিল্পী জাভেদ আলী, বঞ্জোসনা, আশিস পণ্ডিত, প্রীতম গীতিকার সুরকার।

সময়ের সরণি পেরিয়ে এবারে একটু পিছিয়ে যাও, 1996 সাল, মানে 2026, এখন 30 বছর আগের রিলিজ হওয়া একটি সিনেমা চাহাত। পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে, মনে পড়বে আপনাদের, পূজা ভাট, শাহরুখ খান। আর পর্দায় যাকে দেখতে পাওয়া যাচ্ছে না, যার কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি প্লেব্যাকে, রয়েছেন বিনোদ রাঠোর। একটু ভিন্ন স্বাদের সেই গানটি এবারে আপনাদের জন্য, গীতিকার সুরকার নীরাজ।

ওই একই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান একক কণ্ঠে জুবিন নটিয়াল, লে চালা, 2016 সালে রিলিজ হওয়া সিনেমা। গীতিকার সুরকার মনোজ মুন্তাশের, জিৎ গাঙ্গুলী।

মাঝরাতে এই সময় যারা টিউন করে রয়েছেন 107 FM রেনবো নিউজ অন এআই আর অ্যাপসেও একযোগে অনুষ্ঠান শুনছেন, সকলকে স্বাগত। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে রিয়ের দ্বিতীয় পর্ব সঙ্গে নিয়ে। ঘড়িতে সময় রাত 3:39 শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান বিভিন্ন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। এবারে সময়ের পথ পেরিয়ে আবার কিছুটা অন্য সময় রাহাত ফতেহ আলী খান, শিল্পী রাহাত ফতেহ আলী খানের একক কণ্ঠে রিস্তে নাতে দে দানা দান সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপকে লিয়ে অনুষ্ঠানে হিন্দি সিনেমার গানের এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন সিনেমা সাউন্ডট্র্যাক থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শোনেন, কখনো সাম্প্রতিক সময়ের, কখনো সময়ের স্মরণী বেয়ে কিছুটা পথ পিছিয়ে যায়, কিন্তু গান থেকেই যায় আপনাদের জন্য। এক্ষুনি যে গানটি শুনছিলেন

সৈয়দ কাদরী প্রীতম। এবারে শিল্পী অর্চনা গৌরের একক কণ্ঠে শিকায়ত, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমা সাউন্ডট্র্যাকের এই গান।

এবার এই সময়ের পথ পেরিয়ে 1998 সাল, মানে 28 বছর আগের রিলিজ হওয়া সিনেমা গুলাম, গীতিকার সুরকার সমীর যতীন ললিত, আঁখো সে তু নেই, প্লেব্যাকে শিল্পী কুমার শানু, আলকা ইয়াগনিক।

এবারে কবি অলভি থানা কহনা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে সোনু নিগম, অলকা ইয়াগনিক, গীতিকার সুরকার জাভেদ আখতার, শঙ্কর এহসান লয়।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে পণ্ডিত সন্দীপন সমাজপতির পরিবেশনায় খেয়াল রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, শরৎ পরিবেশনা শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটভৈরব। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন শুনছিলেন। আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শরৎ পরিবেশনা। পরিবেশনায় শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাফ। আজকের প্রভাতীর দুটি পরিবেশনা পরপর শুনেছেন। প্রথমে খেয়াল পরিবেশনা, পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রাম কেলি, এবং এখন শুনছিলেন শরৎ পরিবেশনা, রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাফ। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি ঠিক ভোর পাঁচটায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঠিক ভোর পাঁচটা, শুভকান্তি আপনাদের সঙ্গে রয়েছি আবার একটি নতুন দিন। আজ 8 জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 9 জুলাই 2026 বৃহস্পতিবার রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে। নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই আমাদের নতুন করে পথ চলা। আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনারা জানেন রবি ঠাকুরের লেখা গান, কথা, তাঁর লেখার অংশ, কবিতার অংশ, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি আগামী 1 ঘন্টা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি 107 FM রেনবোয়ে। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 8ম রচনা। রঙ্গমঞ্চে একে একে নিবে গেল যবে দীপশিখা, রিক্ত হল সভাতল আধারের মশি অবলেপে, স্বপ্নচ্ছবি মুছে যাওয়া সুষুপ্তির মতো শান্ত হল চিত্ত মোর নিঃশব্দের তর্জনী সংকেতে। এতকাল যে সাজে রচিয়াছিন আপনার নাট্য পরিচয়, প্রথম উঠিতে যবনিকা, সেই সাজ মুহূর্তেই হল নিরর্থক। চিহ্নিত করিয়াছিন আপনারে নানা চিহ্নে, নানা বর্ণ প্রসাধনে সহস্রের কাছে মুছিল তা, আপনাতে আপনার নিগুড় পূর্ণতা আমারে করিল স্তব্ধ। সূর্যাস্তের অন্তিম সৎকারে দিনান্তের শূন্যতায় ধরার বিচিত্র চিত্র লেখা যখন প্রচ্ছন্ন হয়, বাধামুক্ত আকাশ যেমন নির্বাক বিস্ময়ে স্তব্ধ তারাদীপ্ত আত্মপরিচয়। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের 8ম রচনা। অনুষ্ঠানের একদম শুরুতেই শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

107 FM রেনবোয় শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ছটা পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় আজ মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায় দেহমোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা চিত্র করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে ম্লান হয়ে আসে তার রূপ, পরিচিত তীরে তীরে তরুচ্ছায় আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে সন্ধ্যা আরতির ধ্বনি, ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার, ঢাকা পড়ে দীপশিখা, খেয়া নৌকা বাঁধা পড়ে ঘাটে, দুই তটে ক্ষান্ত হলো পারাপার ঘনালো রজনী, বিহঙ্গের মৌন গান অরণ্যের শাখায় শাখায় মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবুলি তার। এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ব বৈচিত্র্যের পরে স্থলে জলে ছায়া হয়ে বিন্দু হয়ে মিলে যায় দেহ অন্তহীন তমিশ্রায়, নক্ষত্রবেদীর তলে আসি একা স্তব্ধ দাঁড়াইয়া ঊর্ধ্বে চেয়ে কহি জোর হাতে, হে পুষণ সংহরণ করিয়াছ তবরশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ, দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরদা, পরপর দুটি গান, তারপর আবার রবি ঠাকুরের লেখায় ফিরে আসছি।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর শুনছিলেন দুই শিল্পীর কণ্ঠে গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপর শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, তার কণ্ঠে বাজিল কাহার বীণা। আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি অনুষ্ঠানের প্রায় মধ্যপথ, সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আর যে মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের দশম রচনা মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ঙ্কর অকস্মাৎ তব সভা হতে, নিয়ে গেল বিরাট প্রাঙ্গণে তব চক্ষে দেখিলাম অন্ধকার, দেখিনি অদৃশ্য আলো আধারের স্তরে স্তরে অন্তরে অন্তরে, যে আলোক নিখিল জ্যোতির জ্যোতি দৃষ্টিমোর ছিল আচ্ছা দিয়া আমার আপন ছায়া, সেই আলোকের শাম গান মন্দ্রিয়া উঠিবে মোর সত্তার গভীর গুহা হতে, সৃষ্টির সীমান্ত জ্যোতির লোকে তারই লাগিছিল মোর আমন্ত্রণ, লব আমি চরমের কবিত্ব মর্যাদা জীবনের রঙ্গভূমে এরি লাগি সেধেছি তান, বাজিল না রুদ্র বিনা নিঃশব্দ ভৈরব নবরাগে, জাগিল না মর্মতলে ভীষণের প্রসন্ন মূরতি, তাই ফিরাইয়া দিলে আসিবে আরেক দিন জবে, তখন কবির বাণী পরিপক্ক ফলের মতন নিঃশব্দে পড়িবে খুশি আনন্দের পূর্ণতার ভারে, অনন্তের অর্ঘ ডালি পরে, চরিতার্থ হবে শেষে জীবনের শেষ মূল্য, শেষ যাত্রা, শেষ নিমন্ত্রণ। এবারে শিল্পী রণগুহ ঠাকুরতা।